আকাশবাণী আগরতলা, আজ সোমবার, 11ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 17ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 1 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,169 কিলোহার্জে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআরে শোনা যাবে। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 53 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি, তারপর ইংরেজি সংবাদ।

0: and the target scoring 161 for 5 in 18 overs, powered by Virat Kohli's unbeaten 75 of 42 balls. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
2: সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক, যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গের দ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখার স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি স্বাদু, পরমুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল তাহার দুঃখ হইল, কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল অপর পক্ষীটি সাধু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার সাধু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীটির উপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রইয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্ব প্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচারণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরে আজকে প্রথম শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আসরের শিল্পীরা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং অনুপ জলটা। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক্বরক অনুষ্ঠান হায়ুনি খোরাং।

ঘাম আকাশবাণী আগরতলা, তিনি তাংশাল, তালক্রান তালনি শালচিসা শালমারি, চিবরুইরা থামচিবা তিব্রা বিশিখ, জোন তালনি পইলা শালমারি, নৈশাই নৈচিতক ইংরেজি বেশি, চিনিও পান্দা নৈরা থামচিটক পয়েন্ট ব্রেই মিটার্স এবার সাশাই নৈরা দকচিচকো কিলো হারচ আওয়াইত। যতনি ফাশিং ফুঙ্কচাং জরানি খাকা হামিয়া ফারে।

তালনি পইলা শালমারি নই সাই নই চিতক ইংরেজি বেশি চিনিও পান্দা নৈরা থামচিটক পয়েন্ট ব্রই মিটার্স এবার সাশাই নৈরা দক চিচকো কিলো হারচ আওয়াই নই তঙ্গ যতনি ফাঁসিং ফুং চাং জরানি খাকা হামিয়া ফারে তাবুক চেংজাগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্দাও যতনন লামসগ আও যেন তিনি সালবরমনি হাই খালায়নে কক কাহাম তিনি কক কাহাম যেন খালায়নে গৌতম বুদ্ধ সালাংমানি কক রব নি থিনাংনি বাকি তা ওয়ান শক্তি তাবকনি অজরানি বাকি সে ওয়ান শক্তি তাই শাক শাকনি তমংন স্লাইনা নাইদি হাইকে নিনি থিনাং ব কাহাম অঙ্গনে পৈতনি লামাতেমং হিমনা নি চাইতকদি হনকে নিনি লাংমাও কেবেং মুং তাই জংজালর ফাইকলা বুইনি বাকি পহরনি চাতিন মচংদি হাইকেনিনি লামাব পহরনি লামা ফায়ানে নিনি বিশিংনি ককথাইর নন কাহাম ব খাইমানো তেই হামিয়াব খাইমানো আমনি বাকইন নিনি খানো কথার খাইদি সাল কতাল কাসাই ফাইমানি হাই নিনি লাংমানব কতাল খে সাইদি লাইথাংজা কক রংন ওয়ানসগৈ খানতা বেলরদি আশেক জরা চাইকা গৌতম বুদ্ধ সালাংমানি কক রং তাবুক চাইনে তিনি কক রব

0: উষ্ট্রকুঙ্গু যারা যারা উষ্ট্রকুঙ্গু টেনশন নি বাকিব উষ্ট্রকুঙ্গু মানো সাইমানাই সাইমানী উষ্ট্রকুঙ্গানি সাকনি ইয়াসা বখাক ইয়া খাইকব ইয়াকুং মখাং আসুমসা কেবেল তেই বর্মা হাই অঙ্গু আবনি লগি কক সাইমিয়াতেই মকলব আসুমসা নুগিয়া অঙ্গি থানাই প্রেসারক বাংকিব উষ্ট্রকুঙ্গি মানো আপনি বাকিন যেন প্রেসারক সুনানো তেই প্রেসার নাইনে যেন ডক্টর বাই দারাকচের থাঙ্গি বিতরক সানাই তেই যেন কিসা মিসা বেলাই আরাম খেতং এওনাই যেন ফুঙ্গ এক্সারসাইজ রোগ খাইন আবাই হানকে নিনি প্রেসারক দংলাক তেই যেন গাহামকে নিনি সাকব দানো আন বাকি যেন কিসা এক্সারসাইজ রোগ খাইনানো যেন কে সাইমালেখা দিনে হাইনে খরং পান্ডব উস্ত্রুনতই কক থাইজা থাইনে হ্যাঁকে দিনের সালো হ্যাং হাকত্র পাটি মঙ্গল যেন কে সাইমালাই
1: যেন পৈলানো খালায় দিনী কক রক দিনী ওয়ার্ল্ড মিল্ক ডে হ্যাঁকাবা আন্তর্জাতিক বিশ্ব দুগ্ধ দিবস হ্যাঁকাবা হায়ং দুধ শাল বিশি ব্রম ব্রম তিনি হাই শালো ও শাল পালাই জাগাই ফাইও অবহাঙ্কাই জাতিসংঘনি সিমিন আম সাকলাই জাক রেখা অবহাঙ্কাই সাকলাই জাক মানে অংখা যা থাই তাই হোক বা নাইকল ফাংনি হইতে অম সাজাক্কা অব সাকলাই জাক মানে হিংকাই ইংরেজি বেশি নৈশাই সানি সিমি ও শালাফর সিমিন পালাই জাকি ফাইও আওজন সাইমানো দুধ চিনি শাক গাহাম তংথানি বেলাইখানো নাঙ্কুক তাই অ দুধ নিন পদরে পদ চামু সুনাম যাগো তাই চং আ চামু লগ্ন চাউই ফাইও তাই চাউই বতঙ্গ অব সিঁড়ি সিটিনি সিমিনো যেন দুধ যাই ফাইমানি সকাঙকাই সাজাগো ধুত যে তংমানি তাই কবুনি মানেও আ মানে রক মানিয়া নাই ফিয়াবা উলখাই আ ওয়ানসুক মুং সেলাই রেজাক্ষা হাইপান দুধ ন যতনি সেলাই কাহামকুক সাজাকা আপনি বাকি যেন দুধ নাইকলায়ও তাই দুধ নিজে সাম জাক মানে আবরং জানানি নাঙ্গো তাই আপনি বাকি তিনি অশাল পালাই জাকি দঙ্গ
0: আপনি কারিব তিনি না সালো আপনি কারিব ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে হিনি পালালেও ইউনাইটেড স্টেট গ্লোবাল ডে হাইকা পেরেন্টস আপনি পালালেও তিনি সালো আবুকা ইংরেজি বিশি 2012 আবনো গ্লোবাল ডে অ পেরেন্টস নি পালালেও ওয়ার্ল্ড ওয়াইড যেন হায়ং হাকতর সরাই তে অকরকনি তিনি সালো পালাইমানি সাল আপনি কারিব চাইনা রাশিয়া বিভাগই 50 কান্ট্রিস তিনি সালো পালাইমানি যেন সাইমানো আপনি কারিব ন্যাশনাল সে সামথিং নাইস ডে তিনি সালো যেন পজিটিভ মাইন্ড লাগিনাই তেব কাহাম গ্রহণকে তংনান বাকি তিনি সাল ন পালাইমানি সাল যেন নগু আশক জরা তিনি সালো পাটিমুং টেব বহাই রোগ যেন পালাইলে দো আপনি তৈ হাইন খরং পান্দ খালাই খা
1: তিনি হোক বাণীক তিনি হোক বাণীক যেন খালায় না থাইলিক কাইমানোর রোগী কক আও যেন থাইলিক যত্ন সিনিও তাই থালিক জানানি থকজাকলায়ও যেন তিনি খালায় না থালিক কমন রোগীন কক থালিক কমননি বিশৃঙ্গ পদরে পদ থালিক দো আবহল যেন ফাইলাইনে ফিয়া

0: থালিক গোতামো তামো দং আপনি কিসা নাইলাই না থালিগো দো ভিটামিন সি আইরন এন্টি অক্সিডেন্ট বেলেখান মানথগো তাই সাজাক দঙ হর থালিক বাই দুধ চাউই থাকা চিনি মগদরি কাহাম অঙ্গ হই তাই তাই কে কংকাই অমহাই থালিক যা মানি বাকি হজম অঙ্গ হই সাজাক দিয়াবা বেলাই থালিক মঞ্জরলাই থাকজাক আর থালিক জাকাকে চিনি শাকনি বাকি হামিয়া হই সাজাক দবহাই যাথাই নাইকল নাইরকি বকাকদিন অকক সাকলাই যাকো থালিকনি পদ্রে পদ জাত অবহাই অমৃত সাগর পবন মন্থন রেড বেনানা তাই সবরিহা একবার যাই থালিক গপি গপিন খাইতো চাব বাংলা কলা হই বিনিও তাই পদ্রে পদ থালিক মানথব তাবুক হাই থালিক কাইনি রায়দা হাই অমহাই হকবানী রায়দা তৈ সাজাকা থালিক কাইনি হাই তৈ বথা গিয়া থাইনা নামায় হা চোখ সর সর তাই হা কীসা কচাক কচাক বঙ্গ ফিয়াবা হা সমসম সুম ব থালিক ফলি হই সাজাক দো দংসামারি হাই ব্রীজিবা ডিগ্রি ফারেনহাইট তাই হাগর কেমেন কোয়ারেনা নামায় ফুট গাইনি তে খাকসা তাই থকমা হাই ফুট গাইথাম বুফাংবাই বুফাং থালিক ফাংবাই থালিক ফাং হাকজালমানি হিগাকাই বা মিটার্স তাই তালসা সকাং থালিকনি হাগর মুসকি পটাশ ইউরিয়া বাই হানো সাপলি মাতন নামায় তাই যে সালক আয় আফর হাকি যেবিস্টিন দালুগের নামায় ওরি রক যায় ইংসে কক্সা যায়নি বাকি থালিকনি যালনিখাই কাইমানো ফাংসারা দালসা হাঙ্গাই বা ফাংসারা যুবইমানো থালিক বসংনি থালিক ফাংসারা তুবই কাইমানো তাই দালসা হাঙ্গাই টিসুখলাইজাক বা টিসু কালচার হানজাগো আমি গাহাই থালিক তুবই যাইমানো যৈত নারা নামায় থালিক গাইনি ফুরুক হাকর নি ফুট গাইসা সাকা বনো যানো মা ফবনা নামায় থালিক অঙ্করপুরু যালিকনি যে থালিক বলাই গ্রান আবনো যাওয়িমার নামায় তাই থালিকনি আফাং সাবকে মাতনা যাবরা পাবরা গ্রীখাই অমহাইকে থালিক নাইগানি খাইগাকে তালচকু রংনি বিশিং হাইকা বা বিশি নি সান বিশিং থালিক চাইমানো যৈতনা রঙনা নামায় তাই কাকসা কক আবহাকে থালিক যে বড় রক থালিক কে রং থং রাগ্রনা হানে ওয়ান সুনে রক বড় তাল গাইসা খাই সালসা সালসাকে থালিক গাইনে নামায় হাইন থালিকনি যে বুতাংব সালসানি সালসা অলকাইনো অংখরনাই হাই বড় থালিক ভালোই রং রক আজিউই মানায় আশুক জরা চালাই থালিক গাইমানো রকি কক তাবু খালাই কক থুম রক
1: আও কক থুম যাবো পিয়া সাইমালাই তিনি সারিকনি দামথান দামই সরি থামজিটাও উমাকান্ত স্কুলনি নখলাও মজাগাও কাইসা আগরতলা সদর মহকুমানি বিভাগতেই যে নবার টিবার ফাইনাই যে ওয়াতির ওয়াখানকে বাহিকে বরকন চুবা সরুনাই আবুনি বাকি অজাগাও কাইসা সিভিল ডিফেন্স নি বিখাকটেই অজাগা কাইসা মহরাংনাই আবুনি বাকি অরমানজাকাই কংমা ডিপার্টমেন্ট অফ এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স সিআরপিএফ ফায়ার সার্ভিস ডিএসআর ত্রিপুরা পুলিশ সাকাম প্রাইভেট এক আগরতলা পুর নিগম পূর্ত দপ্তর আসাম রাইফেল তৈ থ্রং বেডেক আবরণ বেপাক ন অজাগাও

0: चिनी जेप्रो वाते नवर भयो आज र भाइके बरग्न सुबासुरु नाइ आबुनते अरकेशा मकड्रिल नाइ सारिकनि दामबातामै छोटी थामचिनाम जराव तिनी उमाकान्त नखलाव आबुन करिबे तंफिरो तिनी हाइन हाइ तिनी न सालन काथाली आबुलकनि बेजी मारा एसे सिस्कुल अर कायसा सा खामक्राइ सिबिरबो नाइ दे मकडिलबो नाइ आर काथलिया ब्लक नि बेखाक्ति बेजिमारा नखलाव साखमक्राय सिबिर हायके दै जनतानि जे बरगनि दरबारबो नाइ अजागाव जे नांगमानि नांगुकमानि नेनि पियाटि सिंटं जेसपानंटं आरो रजाकनाय दै मागनां बिथिबिरा रग बागजानाय हिं छाजागौ तमुं केबो अजागाव असेपना नाहाना मुजोंगा तिनि সালো বেজিমারা এসে স্কুল থাকি নাই সাক হামকরানি শিবির মালাই মানুষ সাকলাই যাব
1: আঁখা বিখা নাঙি দমফুরো ভাইকে আঁখা বিখা নিয়ে একনি কাটি নানি অবনরগে মগ জিলেঙনে সাব্রম আবনি বাকে এই শিবিনী সাপ সাপ নাহারানি বাকে আমচাইনি লোকরং কমকা সহ কব ঘর জাকা
0: আপনি কারি বাহিন টেকাইছা অবাহিন তিন সাল মোহনপুর ব্লক নি বেখাকটি অজাগা বাহিন কনফারেন্স হল কাইসা পান্ডা চেঞ্জানাই অজাগাও সাকামকারী বেডেক তেই হরবো থানাই বেডেক এনসিসি তেই ফেরাং তেই তেই হামক্রাই বেডেক বিএসএফ এনডিআরএফ বিভাগ নমানজাকনি অজাগাও সারিকনি দামরি তামপুরু মোহনপুর এসে স্কুলনি নখলাও অর কাইসা মকডিল অংনাই আপ্রু বাহিকে তাবনজর ওয়াতে নর ফাইপ্রু বরগ্ন বাহিকে বানচি নাই আবুন তিনি কক সালাইনি তেই হাতচাকে কেব কিরমারগো হাবিয়াও বাহিকে সং অমহাই জরাও কাহাম গ্রংকে তঙ্গিমান আবুন নাইনান বাকি ফুরং জাগনাই নরক কেব সাইমানমো জংকে তিনি নর সালো মোহনপুর ব্লকনি আন্দারো জেতং নরক নরগর থাঙিনি নাইমানো বাইকে সং নর ওয়াটি ফেকেঙ্কে তৈ তিতর খাঙ্কে তামকে জং বানচিমান অবনো ফুরং জাগনাই

0: সেক্রেটারি, তাই আর্মিরও, তাই পুলিশ নি সেবক খাইতো ওনেরও, তাই পুলিশ সুপার বড় ও দাগি মুখ খপ জাগলাক, তাই দরনাঙ্কই শাক হামনগ থাকনেরও, তাই কেরং বেচেব সেবক খাইনেরও বড় ও দাগিমুখ খপ জাগলাক। তো মুং ও দাগিমুং যে গসে উইন হারিয়া বরং কেরংনি রাইজাতে মাছরা বের জাগান হই সাকলাই চাখা, তাই ও দাগিমুং তঙানে ই তালনি সালচিনি সালমারি নই সাই নিচিত ইংরেজি বেশি।
1: আও হাসু দ্বারা চ কক্টুম রক্ষা লাগে তাবুক সেবক বরত মানে কগ চ হাবলাই হাস্টে হাপং বাকি টি পি এস সি ও এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার বাকি অনলাইন কল লেবল হাজাগি দো বেগা আসলে চঙ্গ 220 রংমারিং নাই বি ই বি টেক পাস নাই উমরং হাঙ্কে বুড়েছি তেই যে এস টি এস সিরুনি বাই খাটিচে রাজা তঙ্গনি আবাহিক উমর বহাইন মাননাই অনলাইন কয় লেবল পাইথাক সাল অর্জুন তালনি সাল বা সালও অনলাইন রেজিস্ট্রেশন খাইন বাকি নি ইমেল আইডি তংনাই তেই পাসপোর্ট সাইজ নি মাংপিলি রঙ্গিন আবো স্ক্যানকে তননাই আবনো কারিব স্ক্যান খাইনাই নি জেনাংমানি সার্টিফিকেট ডক ডকুমেন্টস রকার আপলোড না খাইনাই তেব সাই সাইকে সাইমানো সঙ্গে নন লগ ইন খাইমনো www.tpsc.gov.in নাই মানো কলেবেলা পাইথাক সাল ও জুলটালনি সাল বা সাল
0: আনি আগো কাইসে দো অবহাই ত্রিপুরা হাস্রিনি হাইকোর্ট আগরতলা পোস্ট নি মঙ্গাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর বুক চাচু খাই দো বেগুলি এস টি রংনি বাকে হিঙ্গে কাইনি আদার্স রংনি বাকে কাইনি তাই এস সি দফা রংনি বাকে বেগুলি কাইসা রেগুলার পেসকেল মাননাই ব্যান টু নরগৈ তাই লগেও একবারাবো রাজাগেন অবঙ্গে লেভেল টেন পে মেট্রিক্স 2018 নরগৈ মাস্টার্স ডিগ্রি খাই যাকাই গসিজাক ইউনিভার্সিটি নি তাই ত্রিপুরা হাস্রিনি যে অফিস আদালত কক মানে আমি ইংলিশ হায়াগাবা কম্পিউটার রংজাক নাই তাই ল্যাঙ্গুয়েজ সঙ্গে কক বরক তাই কক আঞ্জের মানাই কয়বিলাই বাকে ফি অনাই আদার্স রুনি বাকে হিঙ্গে রং 600 তাই এস টি এস সি রুনি বাকে রং 300 অনলাইন এপ্লিকেশন খাইনে নাই উমরংনাই বিশি ব্রেসিনিসিম বিশি ব্রেসিবানি বিশিং ফিয়া খাতিজাক রংনি বাকে কিসাসে লাইজাক ফানো চোগান হানি সাজাক দো কয়বিলাই রেনানি পাইথাক সাল হেঙ্কাকে এ তালনি সালচি থাম সালমারি নৈশাই নিচি তো ইংরেজি বেশি
1: হ্যাঁ টাবুক জন স্টেট ব্যাংক ট্রেড ফিনান্স অফিসার অজাগ সেবক বরতলাং জাকনাই বিয়া আসরাই তঙ্গ 100 রংমারি তংনানে বিএ বিকম বিএসসি বিই বিটেক বিবিএ তে গ্রেজুয়েট হাঙ্কে অঙ্গ উমর হাঙ্কে নৈশি থামনি সিমি থামচি নই জরা অনলাইন কয়লা বিলাই পাইথাক সাল অর্জুন তালনি সালনি সাল কম্পিউটার বিভাগটি আমার নাম রিমানাই তাই নতুন কাহামকে সাইমানো সঙ্গে www.sbi.gov.in লগ ইন খাইমানো
0: আশ্চর্যরা সেবক বরক তালাম মানে কক খাবাই তাবো খালাইন নকবার দেবানী কক রক তিনি নকবার দেবানী কক সাকলাই যাখা ন খাও চমুই কপলং তঙানো কিসাসে থাইও ফেরাং কগৈ ওয়াতে ওয়াউই মানো তংসামারি 35 degrees Celsius তংখ্লাইমারি 26 degrees Celsius ন খাও শিবংমারি রাও চকুচিচা তাই খামাও নকজাখা রাও বাচিসা ওয়াতে ফাইমানি মারির নকজাকলিয়া ফিয়াবা হাস্তেনি গরং গরং থাইও ফেরাং কগৈ ওয়াতে ওয়াইমানেন হনে হজাক মুঙ সাকলাই জাখা আশেক জরা খনাবাইকা নকবর দেবানি কক তাবো খাবাইন রচামুং রচামুং খরং রাহেল ক

0: আশিক জোড়া রাহেল কলনি খুক্তি রেসব জগরসা মুখনা বাকিয়া আকাশবাণী আগরতলা তিনি নিপান্দান সংসাকা আং সুপ্রভা দেববর্মা
1: আং প্রশান্ত দেববর্মা
0: যতন হাম্বায়।

ককবরক অনুষ্ঠান হায়ুনি খোরাং এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত, এবার তারপর পরে হিন্দি সংবাদ।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর বাংলায় স্থানীয় এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড

মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। দশটি রাজ্যের ২৪টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের ১৩৪তম পর্বে জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন।

0: সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন ওং লাং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন ওং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে এসেছেন বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন, সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয়ে তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষক কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সন্মুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी

0: व्यक्ति चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
1: উত্তর প্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গল সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
1: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে ৪১। উল্লেখ্য, গত ৯ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, নিশীত প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক ৩ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। আইডিএফের দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫০ দশক থেকে ১৯৭০ দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি ৭৫ রানে অপরাজিত থাকেন। এদিন ২৫ বলে ১০০ রান পূর্ণ করে আইপিএল ক্যারিয়ারে তার দ্রুততম ১০০ রান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর ২ বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। গতকাল আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের এই অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়

0: বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত আমের প্রজাতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। জলপান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হলো আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের অভিযাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের অবদানের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় একটি প্ল্যানেটোরিয়ামেও ঘুরে আসতে বলেন।
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রাহা হ্যায় জো হামে প্রেরণা দেতা হ্যায়। কই বার ইন প্রয়াসোঁ কি জ্যাদা চর্চা নাহি হোতি, লেকিন জব হাম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায়, আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে। জো লোক সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনহে পহচানিয়ে, উনকি সরাহনা কিজিয়ে, উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
0: কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। এই প্রচার অভিযানটি চলতি মাসের শেষ দিন 30 জুন পর্যন্ত চলবে। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় নিরাপত্তা সংযোগসহ মায়ানমার এবং ভারতের মধ্যেকার সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে সফররত এই রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং মায়ানমার ভারত বিজনেস ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি প্রথমবার 5 দিনের ভারত সফরে শনিবার বিহারের গয়া এসে পৌঁছান। কেন্দ্রীয় শহরী বিকাশ, নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে গতকাল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও ভাষণ দেন। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এদিকে আগরতলা সরকারি অতিথিশালায় বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠকও করেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়। তিনি রাজ্যে পরিচ্ছন্নতার জন্য 27 কোটি টাকা বরাদ্দের কথা জানান এবং বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি উপলক্ষে ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে গতকাল বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীনে রেড শিল্ড ডিভিশনের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনীর জওয়ানরা। সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, সুস্থ জীবনধারার প্রচার এবং সাংস্কৃতিক সংহতি জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বঙ্গীয় সঙ্গীত পরিষদের 50 বছর পূর্তি এবং বার্ষিক সমাবর্তনের 2-দিনব্যাপী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই সমাবর্তনে প্রায় 700 পরীক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। সমাবর্তন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রামেশ্বর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয় চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া মন কি বাত মেলনি ফিল সারা থামচি ব্রী বেরামনি পান্দা বসং খামানী হুকুমুতাই কথালাই সামুং তাংমানি সাকা ফান বকসিনকা আবনকারী বহাকতনি থংনি বাবায় শিকলারকনি কাহাম অংখারি কজাম হুকুমুন মুথাং ফিরানি সাসলাংমলনি ফলফকলাতাই সিরিসিটিনি নুকজাকনাই জ্যোতির্বিজ্ঞানী ফাইসিংগ শিকলা হদান খাতুংরি মূ সেংক্রাক রকনি হামক্রায় লুকুরকনি সামুং তৈমা স্রাই স্রাইতনি মূতাই বলংনি মালমাতা নাইমুথাংন খবৈ কবাংমা বাবাইনো তৈ কগনা রেখা সাসলামমলনি ক খোরজাবই মন্ত্রীবক্রক হাকতনি জুদা জুদা আমচাইনি মূ গনাং থাইচুকনি কক্ন খোরজাকা বর্ষাকা তাবুক হাকতনি গবাং কুক আমচাই ন সাতং তুমানী মারঙ্গী টংখা অমল বাই থাংন নাইকলানি নাঙ্গু তৈ গবাংখে নদি সাতংগ অংখরথানি হজাক টংদি জ্যোতির্বিজ্ঞানী ফাইসংগ শিক্লারকনি খাতুংমানি ক খোরসাবই মন্ত্রীবক্রক সাকা জ্যোতির্বিজ্ঞান ভারতনি লুকু আগিনি সিমিন খাতংজাক ব অসয় সিমুংনি ক্লাব বাই থাংন মানজুনানি কবক্ষা।
1: भारत के हर गांव में हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল মায়ানমার রাষ্ট্রবক্রক উং মিন অং হ্লাইং বাই ককলাম সালায়ান কনৈ হাকতনি বিশৃঙ্গ লাইবুমাতে তং রাইদার রুকজাক হালকন তৈব ক্রাক লাইনাও ককলাম অঙ্গান অ ককলাম সালাইমাও নাইমথাংতৈ মানজুমুং ন খবৈ মায়ানমার তৈ ভারতনি বিশৃঙ্গ হালকনি বেবাক ফুয়ারমুং তং হালকন তৈ ককলাম অঙ্গান বসং নাইমথাং এডভাইজার অজিত ডোবাল মিয়া সানজাও দিল্লি কতাল বেড়াইনা ফাইজাক অ রাষ্ট্রবক্রক বাই মালাইকা মায়ানমার রাষ্ট্রবক্রক মায়ানমার ভারত বিজনেস ফোরাম ককনা রেখা খুরজা থাইক্লাইও মায়ানমার রাষ্ট্রবক্রক পুইলা নখা সালবানী ভারত বেড়াইমাও চা সাল বিহারনি গয়াও ফাই সকাইমানি হুকবার তৈ হুকবার খ্লাইনাই রকনি হামক্রায় হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশ রায়সেন জেলা নিসিমি খেত বাচাও অভিযানও চেঙ্গে রেওয়ান তালসারমই চলিনাই অ সামংবতাং বস্কাং জুন তালনি সালথামচি জরা চলিওয়ান অ সামংবতাং নাইমুং অংখা ফার্স্ট থিতিকে সামংগক নাংনানি নবার তৈবার দেরামা জরাও হুকবার খ্লাইনাই রকন নাংমানি ককসাবনানি পঞ্চায়েত বেরামো জাইখে মানজাকানি তৈ তাংবতাং রকনি কাহাম অংখারি সিদা সিদি কামিও তুনৈ রেনানি কেন্দ্রনি আউলি হামক্রাই তৈ চং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তেও স্ট্রিট ভেন্ডার এবার লামাও মানে ফালনাই রকনি বিশৃঙ্গ পি এম সনিধি ওয়ানসক তাঙ্গ খক চুকু সাই থামরা খক চিবা রোজাক রাংনি বকবাং লাকাই রোজাখা পি এম সনিধি তাংবতাংনি বিশিদক পুংমানরগৈ মিয়া আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম যোগালিজাক মেল কাইসাও ব অকক সাকা কেন্দ্রনি মন্ত্রী মেইল লামাও মানে ফালনাই রকনি আগো লাকাইনি চেক দিশাবই রেখা ডিজিটাল লেনদেননি বাকি কিউ আর কোড বাকি রেখা ব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নই সাই নই চিবি শিব পি এম সনিধি ওয়ান সপ্তাং চেঙ্গৈ রিমানি পুইলা কিস্তিনি রাং লাকাই সুজাখে উলনি কিস্তি ও রাং খক থামচি সাইতাই আব সুবাইখে উলথাম কিস্তি ও রাং খক বাচি সাই জরা লাকাই মানবায়ান মেলো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাবো ককনা রেখা আর লামসগৈ ককনা রেখা আউলি হামক্রাই সচিব মিলিন্দ রামতেগে আবনি সেকাং কেন্দ্রনি মন্ত্রী মনোহর লাল মুক্তধারা অডিটোরিয়াম মন্ত্রীবক্র নরেন্দ্র মৌদিনি মন কি বাত মেইল খনাকা আর তেক উড়িবিসিংহ মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য আউলি আগরতলানি মেয়র দীপক মজুমদার ইয়াং মিয়া আগরতলানি হাপাংনি নারুয়াই টংথাইনগ চংফেরাংতাই আউলি হামক্রাইনি কিসাসেক তাংবতাং রকনতেই ককলাম সালাইমানি পাইথাগো কেন্দ্রনি চংফেরাংতাই হামক্রাই মন্ত্রী মনোহর লাল ককতুমা থুমনাই রকন সাকা মিয়া ককলাম পান্দাও সনিধি ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈ কচং আউলি পি এম শালনি চং ফেরাং যোজনা ইন্টার স্টেট ট্রান্সমিশনস লাইন মানজুমুং আকরকন তৈ শুক্রবুই ককলাম অংখা চং ফেরাং ফাননি মানথক মুঙ্গ তৈব গবাং স্নামৈ টিসানানি বাকি নৈচি সাই ব্রৈচি স্নি বিশিনি বিশৃঙ্গন সারা গিগাওয়ার্ট পারমানবিক চং ফেরাং স্নামনানি কাইসান নাহারমুং জংজাখা বতৈব শাখা আগরতলানি দেবেন্দ্রনগর মানৈ হামিয়া খিবিমা থাই স্নামনানি বাকি কেন্দ্র হাপাং খক সারা রোজাক রাংনি গসিমুং রেখা হাস্তিনি খুংব্রী কতরকুক আউলি আগরতলা ধর্মনগর মেলাগর তৈ উদয়পূর্ণ কচংতাই সাফসুত্রা তনিরানি বাকি খক নৈ চিসনি রোজাক রাংনি গসিমুং।

রাখা তাবুক নবদ্বীপানী ককটমা বসকাং দামনৈ চিব্রীয় হাস্তিনি জত হাঙ্কর ফেরাঙ্ক গৈবাতে ওয়াউই মানুহনী হজাক মংরেখা নবদ্বীপার নাইখুং তিনি সালনি টংমারি সাকাও থামচিবা ডিগ্রি তে খামাবো নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি আইচুক বুখাগো খামানি টংমারি টংমানি নৈচি স্নি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককটমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককটমা আওয়াই ইংগানো সানজা দামচিনি তামৈ সতীব্রী চিবাও

0: সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা।
0: শ্রোতা বন্ধু, নিজেকে ভালো রাখাটা খুব জরুরি। নিজের ভালো লাগা

ভালোবাসুন, দেখবেন আত্মবিশ্বাস বাড়বে। নিজের আবেগ বা কষ্ট চেপে না রেখে কোনো নির্ভরযোগ্য মানুষের সাথে ভাগ করে নিন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো বন্ধ করলে দেখবেন মানসিক চাপও অনেকটাই কমবে। অন্যের জীবনের সাথে নিজের তুলনা বন্ধ করে দিন, কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয়। অতীতকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন এবং মানুষকে ক্ষমা করতে শিখুন। পর্যাপ্ত ঘুম, সুষম আপ খাবার, নিয়মিত শরীর চর্চাও হরমোনের ভারসাম্য ঠিক রাখে ও মন ভালো রাখে।

শ্রোতা বন্ধুরা, চলুন একটু ঘুরে আসা যাক আজকের ইতিহাসের পাতা থেকে। কি বলছে আজকের ইতিহাসের পাতা? 1980 সালের এই দিনেই বিশ্বের প্রথম 24 ঘন্টার টেলিভিশন সংবাদ চ্যানেল CNN যাত্রা শুরু করে। 2001 সালে নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা রানী সপরিবারে নিহত হন। 2009 সালে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পড়ে। 228 জন যাত্রী এবং কর্মচারী সকলেই নিহত হন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় লেখক, সঙ্গীত স্রষ্টা সত্যেন্দ্রনাথ ঠাকুর 1842 খ্রিস্টাব্দে আজকের দিনেই জন্মেছিলেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস দত্ত 1929 সালের আজকের দিনেই জন্মেছিলেন। আজ বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বব্যাপী খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে 2001 সাল থেকে প্রতিবছর 1 জুন আজকের দিনেই পালিত হয়ে আসছে বিশ্ব দুগ্ধ দিবস। এই ছিল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী।

বন্ধুরা, এবারে চলে যাব আপনাদের পছন্দের পর্ব লিখছি তোমায় পর্বে। আর আজকের এই লিখছি তোমায় পর্বে জুন মাসের প্রথম বিষয়, সবুজ হুক ধরার প্রাণ নিয়ে প্রথম যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন লালুনে হুগলি জেলার বৈদ্যবাটি থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানব সভ্যতার ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি সবুজায়ন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ন্যাশনাল সার্ভের সর্বশেষ রিপোর্ট সামনে এসেছে বন সংরক্ষণ ও তার প্রসার সংক্রান্ত একাধিক প্রশ্ন ও চ্যালেঞ্জ। আমাদের পরিচ্ছন্ন বাতাস, জল ও খাদ্য দেওয়া ছাড়াও ভৌমজলের সুরক্ষা, কার্বন নিঃসরণের হ্রাস টানা এবং আবহাওয়া পরিবর্তনের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবুজায়নের। শুধু তাই নয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকার ব্যবস্থা করে বনাঞ্চল। কিন্তু ক্রমাগত হয়ে চলা দাবানলের জন্য পলিমাটির উপাদানের ব্যাপক ক্ষতি হচ্ছে, জমি তার উর্বরতা হারাচ্ছে। তাই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য জঙ্গল এলাকায় অনধিকার প্রবেশ ও গাছের ক্ষয় রোধ করা অতি প্রয়োজন এই সময়ে। শুরু হোক ছাদ বাগান কিংবা শহরি রাস্তাঘাটের পাশে ছোট ছোট চারা গাছের দায়িত্ব ব্যক্তিকেন্দ্রিকভাবে গ্রহণ করা, যার নাগরিক সুফল আমরা পেতে পারি খুব অল্প সময়ের মধ্যেই, এমন কম খরচে ছোট ছোট সবুজায়ন ঘটিয়ে। কারণ ছোট পরিসরের সবুজ জায়গাগুলোর বিস্তার একটি শহরে জীব বৈচিত্র্যের একটি নতুন কাঠামো তৈরিতে সব সময় অবদান রাখে, যার সঙ্গে নাগরিক জীবনের বিকাশ ও স্বাস্থ্য সম্পর্কিত। ছোট পরিসরে সবুজায়ন দূষণ প্রতিরোধে ফিল্টার হিসেবে কাজ করতে পারে। সবুজায়ন বর্তমান সময়ে পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী একটি পদ্ধতি। বর্তমান বিশ্ব মরুময়তার দিকে ধাবিত হচ্ছে, যা সকল জীবকুলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। আগামী প্রজন্ম ঝুঁকির মধ্যে যাবে, এর জন্য দায়ী বর্তমান প্রজন্মের বিলাসী বিশৃঙ্খল জীবনযাপন। বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর, তাই পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে আমাদের এখনই চিন্তা করা উচিত। কাজেই শুধু গাছ লাগানোই নয়, আমাদের কলকারখানা যানবাহন থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয় তার রোধ করতে হবে। পরিবেশের ক্ষতি হয় এমন উন্নয়ন প্রকল্পে বন্ধ করার বিষয়েও উদ্যোগ নিতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায়

0: সবুজায়নের বিকল্প আর কিছু নেই, তাই সবুজ হোক ধরার প্রাণ। সবুজের আহ্বানে লালুনে 66 ই নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, জেলা হুগলি।
1: এবারে চিঠিটি লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সেদিন সকালটা ছিল আমাদের জেলা সদরের ওই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কুঁচি কাঁচাদের। স্কুলের অনতি দূরে ছিল এক বিশাল বটগাছের অবস্থান। গাছটির গোনা বাঁধিয়ে দিয়েছিল কেউ বা কারা। সারাটা বছর ওই বটবৃক্ষের নিচে পথসলতি পথিকের সাময়িক বিশ্রামাগার, স্কুলের পড়ুয়াদের টিফিনের সময় কলকাকলিতে এলাকাটি মুখর হয়ে উঠত। এটা একটা নিত্যদিনের রোজ নামচা। হঠাৎ শহরের পৌরসভার বাবুরা করাতসহ লোক লস্কর নিয়ে হাজির ওই গাছটির কাছে, কারণ ওই বৃক্ষ রাখা যাবে না ওখানে। অজুহাত ছিল যাতায়াতের জন্য রাস্তা সম্প্রসারণের। এই খবর বিদ্যালয়ে যেতেই ওই কুঁচি কাঁচারা সবাই মিলে বটবৃক্ষকে গোল করে আঁকড়ে ধরেছিল, চিৎকার করে বলেছিল, এই আমাদের গাছ, আমাদের মানুষের প্রাণসম। এমন গাছের উৎপাটন আমরা আমাদের প্রাণ দিয়ে রক্ষা করবই। দেখেছিলাম প্রশাসনে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। এটা একটা ঘটনা আমাদের চোখের আবরণ উন্মোচন করেছিল। পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সবুজের সৃষ্টি ক্রমশই হ্রাস পাচ্ছে। প্রকৃতির চরমতম ক্রোধের বহিঃপ্রকাশ আমরা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি। পৃথিবীর জলবায়ু সম্মেলনে শক্তিধর দেশগুলো তাদের স্থিরীকৃত সিদ্ধান্তগুলো রূপায়িত করছে না, কেবলমাত্র মুনাফার লোভে। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো সাম্রাজ্যবাদী দেশের রোশানল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা শহরের মানুষেরা সবুজায়ন করতে পারছি না ইট কাঠ কংক্রিটের অদূরে, তবু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সবুজের রূপায়নের চেষ্টা হচ্ছে, সেটাও ভীষণই অপ্রতুল। আমি দেখেছি গ্রামে তবুও কিছু সবুজের প্রাণ প্রতিষ্ঠা। এই শুভ উদ্যোগকে সরকারের সহযোগিতায় তার ব্যাপ্তিকে প্রসারিত করতে হবে। আমিও আপনি আসুন, আমাদের প্রাণ হোক। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি।

বন্ধুরা, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ সফিকুল ইসলাম। চিঠিতে লিখছেন তিনি, বিষয় সবুজ হোক ধরার প্রায়। প্রিয় লিখছি তোমায়, সবুজ হল চোখের তৃপ্তি, মনের দীপ্তি, সবুজ শান্তি ও তারুণ্যের প্রতীক। পৃথিবী চারপাশটা যদি সবুজে ভরে উঠত, তাহলে কতই না সুন্দর হতো। মনোরম সবুজ মানুষ ও প্রাণী জগৎকে মোহিত, অনুরণিত, রোমাঞ্চিত করে তুলত। মাতৃভূমি ভারতবর্ষের চতুর্দিকে সবুজের সমারোহ, তারই অঙ্গরাজ্য বাংলার কোনো তুলনা নেই। কবি বলে গেছেন, কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। সত্যি, বাংলার আনাচে কানাচে সবুজ গাছগাছালি, লতা গুল্ম, নানান ফল ফুলের বাগিচা অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। দুচক্ষু বিস্তৃত মাঠে মাঠে হাওয়ায় দোল খাওয়া সবুজ ফসলের হিল্লোল, ধান পাট নানা মরশুমি সবজি খেতে যেন সবুজের কাতর মিনতি শুনতে পাই। কাছে এসে ছুঁয়ে দাও, ধন্য করো এ জীবন। প্রকৃতি সবুজ হলে মানুষের মনও সবুজ হয়ে ওঠে। কিন্তু কিছু অকৃতজ্ঞ মানুষের লোভে বন জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। সৌখিন আসবাবপত্র তৈরি, বসতি স্থাপন, শহর নির্মাণের জন্য সবুজ ধ্বংস করা হচ্ছে অহরহ। ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে ক্রমশই, সভ্যতার জন্য ভীষণ ক্ষতিকর। আবার সবুজ হোক।

0: সবুজ থাক এই ধরার প্রাণ। নিবেদনে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: শেষ চিঠিখানা লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, মনের মিতা অভিজ্ঞা আপন, সবুজ শ্যামল বসুন্ধরা কে না চায়, কিন্তু আমাদের সমাজের মধ্যেই বাস করা এমন কিছু কিছু মানুষ আছে যারা অবাধে অমানবিকভাবে ক্রমেই সবুজ ধ্বংস করে, এই ধরাকে তুলে করে বিপজ্জনক। মুনাফার লোভে শুধুমাত্র খনিজ জল তুলেই তারা পরিবেশের ক্ষতি করছে না, অনেক বন জঙ্গল সাফ করে সূত্র করে অনবরত বানিয়ে চলেছে অজস্র অসংখ্য ভূতল এবং অগণিত শপিং মল, নানা ধরনের বিপণী কেন্দ্র। সবুজ ধ্বংসের কারণ তাই পৃথিবী উষ্ণায়নও বেড়ে গেছে বহুগুণ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রুক্ষতা, শুষ্কতা, খরা এখন বছরের বেশিরভাগ সময়টাতেই। নানান বৃক্ষরাজি সমূলে কেটে ফেলার দরুন পাখিরা হারাচ্ছে তাদের থাকার জন্য বাসা, ফলত তারাও নিশ্চিহ্ন হচ্ছে বিপুলভাবে, যা কিনা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সত্যিই অশুভ ইঙ্গিত। বন জঙ্গল সাফ করে জনবসতি গড়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশু প্রাণীরাও, তাদের সংখ্যাও ক্রমশ হ্রাসমান, যা রীতিমতো চিন্তার বিষয়। এমনভাবে চলতে থাকলে আগামীতে আমাদের তো বটেই, আমাদের পরবর্তী সবুজ অবুজ প্রজন্মেও সমূহের বিপদ। সবুজ ধ্বংস করলে পাওয়া যাবে না নির্মম নিঃশ্বাসের বায়ু, অর্থাৎ অক্সিজেনও। পথ চলতেই পথিকে পাবে না বিশ্রামের জন্য একটু স্বস্তির ছায়া এবং বাতাস। অথচ সব জানতা আমরা, সব কিছু জেনে বুঝেও না বোঝার ভান করে দিনের পর দিন সেই সবুজের সর্বনাশ করে চলেছি। কোনো হেলদোল নেই আমাদের মধ্যে। সকলের উদ্দেশ্য এইটুকু বিনীত আবেদন, দয়া করে কেউ গাছ কাটবেন না, অযথা বন জঙ্গল মুছে দেবেন না। খুব জরুরি প্রয়োজনে যদি কাটতেই হয় তাহলে অন্যত্র কিছু গাছের চারা বসিয়ে নিন। আমি সর্বান্ত কারণে সবাই চাই সবুজের শ্যামলে ভরে উঠুক এই ধরা, তবেই তো ধরা তার সবুজ প্রাণ ফিরে পাবে। চলুক তাই সবুজের অভিযান। শুভেচ্ছান্য সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা।

শ্রোতা বন্ধুরা, চলুন এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। কি বলছে আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। বন্ধুরা, এই সময়ে আদর্শ ফল হচ্ছে তরমুজ, যা এটা 90% রয়েছে জল। রয়েছে প্রচুর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের উপকারে আসে। তরমুজ হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে, শরীর হাইড্রেটেড রাখে। তরমুজ হলো ভিটামিন B6-এর চমৎকার উৎস, যা মস্তিষ্ককে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি নিয়মিত তরমুজ খান,

0: তবে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না। এই ঋতুতে রোজ খাবারের তালিকায় তাহলে এই মরশুমি ফলটি অবশ্যই রাখুন।
1: এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। প্রথমে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটু ঘোষণা আপনাদের জানিয়ে দিই। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলো কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামীকাল অর্থাৎ 2 জুন রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে। জানিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। এবারে একটি তথ্য আপনাদের জানিয়ে দিই, আগামী 21 জুন রাজ্যে পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার 9টি ও ধলাই জেলার 1টি পরীক্ষা কেন্দ্রে নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের নবঘোষিত নলছড় সরকারি মহিলা মহাবিদ্যালয়ে সহ 29টি ডিগ্রি কলেজের বিভিন্ন স্নাতক স্তরের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তা চলবে আগামী 7 জুন 2026 পর্যন্ত।
0: বন্ধুরা, জানিয়ে রাখি আরও একটি তথ্য। আগামী 1 জুন অর্থাৎ আজকেই কাঁঠালিয়া ব্লকের বেজিমারা HS স্কুল প্রাঙ্গণে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে এক মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং জনতার দরবার অনুষ্ঠিত হবে। এই শিবিরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আরও একটি তথ্য রয়েছে, 29টি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 29টি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধি নিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, 29টি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এই সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। সেই সঙ্গে সে এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেন, গুলতি, লোহার রড, ছুরি ইত্যাদি এবং আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। এই ছিল কিছু তথ্য।
1: এবারে সময় হয়ে গেছে আপনাদের কাজের খবর জানিয়ে দেবার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, মোট শূন্যপদ 5138। আবেদন পদ্ধতি অনলাইনে, আবেদনের শেষ তারিখ 6 জুন 2026, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস, বয়সসীমা 20-28 বছর, স্টাইপেন্ড প্রায় 12,000-15,000 প্রতি মাস, প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড, গ্রাজুয়েশন মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস 2026, মোট পদ 1865। আবেদন শুরু হয়েছিল 29 এপ্রিল 2026 এবং চলবে, এটি অনলাইনে পরীক্ষা চলবে জুন 2026 পর্যন্ত।
0: বন্ধুরা, আরও একটি কাজের খবর রয়েছে আপনাদের জন্য। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পদে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 25 মে 2026

থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তবে এসসি এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন। বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখতে পারেন।

0: এবার ঘড়ি বলছে, আবহাওয়া কী বলছে সেটা জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 51%। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার খবর, আর তার সাথেই শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপনের পর্ব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ,
1: আর আমি সঙ্গে ছিলাম শ্বেতা।
0: নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
1: Good morning, I'm Abhishek Mukhopadhyay. The headlines. Prime Minister Narendra Modi to hold talks with Myanmar President U Min Aung Hlaing in New Delhi today. Notification for biennial elections to 24 Rajya Sabha seats from 10 states to be issued this morning. District in Madhya Pradesh. West Bengal Chief Minister Subhendu Adhikari to expand his cabinet this morning with induction of 35 new ministers. Renowned singer Suman Kalyanpur passes away in Mumbai. And in cricket, Royal Challengers Bengaluru.

নমস্কার, শুভ সকাল আমার সকল প্রিয় যুব বন্ধুরা। জীবনের প্রত্যেকটা পথ চলায় আসলে এক একটা গল্প শেখায়, এক একটা শেখার গল্প। কেউ অভিজ্ঞতা থেকে শেখে, আবার কেউ শেখে নিজের স্বপ্নকে অনুসরণ করতে করতে। আর সেই শেখা, সেই এগিয়ে চলা আর আগামী দিনের সম্ভাবনাকে কেন্দ্র করেই আজকের যুববাণীর বিশেষ আয়োজন, যুব শক্তির আগামী পথ চলা। আমি আরজে রিমা আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি। তবে

আজকের এই বিশেষ আয়োজনের শুরুতেই আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন টিসিএস আধিকারিক শ্রী ব্রজমোহন সিনহা। কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি শোনাবেন আগামী দিনের সুযোগ, দক্ষতা এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কিছু মূল্যবান কথা। চলুন তাহলে শুনে নেওয়া যাক তার সঙ্গে এই বিশেষ আলাপচারিতার পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা জীবনে অনেক মানুষের গল্প শুনি, অনেক সফল মানুষের কথা আমরা শুনি, কিন্তু সাফল্যের পেছনে যে দীর্ঘ পথ চলা, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ পরিশ্রম, অদম্য সাহস, প্রতিকূলতা, সেই গল্পগুলো খুব কমই হয়তো সামনে আসে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মানুষ, যিনি দীর্ঘ প্রশাসনিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, সমাজকে খুব কাছ থেকে দেখেছেন, কর্মজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছেন হাজার হাজার মানুষের জীবন। আমাদের আজকের সম্মানিত অতিথি অবসরপ্রাপ্ত TCS অফিসার শ্রদ্ধেয় শ্রী ব্রজমোহন সিনহা। স্যার, আপনাকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত।
1: নমস্কার। খুবই ভালো যে আজকের অনুষ্ঠানে আমাকে কথা বলতে হয়েছে। প্রশ্ন করবো না, একটা একটা আমি উত্তর দেব।
0: অবশ্যই স্যার, আপনার দীর্ঘ কর্মজীবনের দিকে যখন আপনি ফিরে তাকান, তখন আপনার কি মনে হয় আজকের যুব সমাজ আগের প্রজন্মের তুলনায় বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, নাকি আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে?
1: আজকের যুব সমাজ আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়। চ্যালেঞ্জগুলো এইরকম যে এখন যে ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের যে চাহিদা, মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমরা মানুষের উপযুক্ততা বা চাকরি করার যোগ্যতা বা কার্য করার যোগ্যতা কতদূর তৈরি করতে পারছি, এর মধ্যে একটা ফারাক রয়ে গেছে। এই ফারাকটাই হলো মূলত আমাদের বেকারত্বের মূল কারণ। এই যে চাহিদা এবং এই যে যোগান, এর মধ্যে যে মিসম্যাচ, এই মিসম্যাচটা হচ্ছে বেকারত্বের মূল কারণ।
0: সত্যি, সময় বদলেছে, সুযোগও বদলেছে, আবার তার পাশাপাশি চ্যালেঞ্জের ধরনও বদলেছে। আজকের তরুণদের হাতে অনেক কিছুই আছে, স্মার্টফোন আছে, আছে ইন্টারনেট, তারা সেকেন্ডের মধ্যে দেশ বিদেশের অনেক খবর তাদের হাতের মুঠোয় চলে আসে। কিন্তু তারপরও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তারা কি সত্যি সঠিক পথে এগোতে পারছে? বর্তমান সময়ে প্রযুক্তি এত দ্রুত বদলাচ্ছে যে অনেক চাকরির ধরনও বদলেছে। আপনার মতে এই প্রযুক্তি নির্ভর পরিবর্তন আগামী 5 থেকে 10 বছরে যুব সমাজের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে?
1: এক্ষণে আমাদের যে ম্যান পাওয়ার ডিমান্ড সারা পৃথিবী ব্যাপী, এটা ব্যাপক। যেমন ইঞ্জিনিয়ার্স আমাদের দরকার প্রায় 30-35 লাখ, আমাদের নার্স দরকার প্রায় 20 লক্ষ নার্স দরকার, এক্ষুনি দরকার, আমাদের ডাক্তার দরকার প্রায় 10 লাখ ডাক্তার দরকার। সেই অনুযায়ী আমাদের প্রোডাকশন কত, আমাদের প্রোডাকশন অত দূর নয়। আর চাকরির বাজার তো শুধু আমাদের দেশের সীমাবদ্ধ না, সেই বাজারটা তো সারা পৃথিবীব্যাপী। আমাদের দেশের নার্স যারা তৈরি হচ্ছে, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, কানাডায়, নিউজিল্যান্ডে গিয়ে কাজ করে। সুতরাং চাকরির বাজারটা শুধু আমার দেশের মধ্যে সীমাবদ্ধ এমন থাকলে নয়, এটা সমস্ত পৃথিবীব্যাপী আমাদের যে সুযোগ সুবিধা।

0: আছে এগুলাকে ইউনিট হিসাবে নিতে হবে। সুতরাং আমার চ্যালেঞ্জটা নিতে হবে সারা পৃথিবী ব্যাপী, ওই ত্রিপুরার নয়, ভারতের নয়, সারা পৃথিবীতে কীরকম ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। এখন তো দেশে ইঞ্জিনিয়ার তৈরি হয়, আমাদের দেশে কত ইঞ্জিনিয়ার তৈরি হয়? প্রায় 5 লাখ ইঞ্জিনিয়ার তৈরি হয়। আমাদের দেশে ডাক্তার কত তৈরি হয়? প্রায় 2.5 লক্ষ ডাক্তার তৈরি হয়। কিন্তু তবুও আমাদের যে ডিমান্ডটা এত বেশি যে এগুলোতে আমরা তৃপ্ত না। আমাদের আরও কিছু সুযোগ সুবিধা আমাদের নিতে হবে। এই সুযোগগুলো আমাদের যুব সমাজকে অবশ্যই এই চ্যালেঞ্জগুলোকে নিতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তাদের কিন্তু নিজেকে প্রস্তুতি শুধু বইয়ের মধ্যেই নয়, ওই যে এআই নির্ভর, আইটি নির্ভর যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোও নিতে হবে। যেমন ধরুন, ত্রিপুরার একটা ছেলে নিট পরীক্ষা দিল, সে জানে না কর্ণাটকের পরীক্ষাটা দিতে পারলে কর্ণাটকের যে কলেজগুলো আছে ওখানে সে 15% সিট সে আদায় করতে পারে অল্প টাকায়। এটা তো সে জানে না। এইভাবে সুযোগ সুবিধাগুলোকে তো ওই চ্যালেঞ্জগুলোকে তো নিতে হবে। কর্ণাটকে পড়তে গেলে কর্ণাটকের যে কোর্সটা আছে এটা আমাদের ত্রিপুরার সঙ্গে বা অল ইন্ডিয়ার যে কোর্স আছে এর সঙ্গে প্রায় সিমিলার, এটাকে তার গ্রহণ করতে হবে চ্যালেঞ্জটাকে। তখনই শুধু আমাদের এখানে ছেলেরা এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে পারবে এবং নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে।
1: একদমই তাই স্যার। আজকালকার যুগে যে সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু আমরা বলতে পারি বেকারত্ব। একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে বিভিন্ন সংস্থা বলছে দক্ষ কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। আপনার অভিজ্ঞতায় এই দুই বাস্তবতার মধ্যে ফাঁকটা কোথায়?
0: আমরা যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ম্যানপাওয়ার প্ল্যানিংয়ে আমি ডিরেক্টর ছিলাম 2005 আগস্ট থেকে 2011 জানুয়ারি পর্যন্ত, আমরা কী করলাম, আমরা এই শিক্ষিত লোকগুলোকে বিভিন্ন স্কিল মিশনের ট্রেনিংগুলো আছে যেমন RBTI রিজিওনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, এগুলো তুরাতে আছে, এলাহাবাদে আছে, জয়পুরে আছে, হায়দ্রাবাদ আছে, বাঙ্গালুরু আছে, আমরা এখানে সল্ট লেকে আছে, আমরা এখানে ত্রিপুরার যে ছেলে মেয়ের মেয়েরা আসলো মেয়েদেরকে আমরা পাঠিয়েছি ট্রেনিংয়ের জন্য। 1 বছরের কোর্স, কোনো কোনোটায় 2 বছরের কোর্স, ফ্রি অফ কোর্স, এগুলো ডোনারের স্কিম, কোনো টাকা দিতে হয় না, শুধু যাওয়া আসার খরচটা নিজের আর বাকি থাকা খাওয়া সব সরকার নিয়ে দেয়। ত্রিপুরার অনেক মেয়ে প্রতিষ্ঠা পেয়েছে, ট্রেনিং নিয়েছে, এই স্কোপটা আমরা নিতে পারি। শুধু আমার ওই পুঁথিগত যে বিদ্যা আছে এই বিদ্যাই চলবে না, ওই স্কিল ট্রেনিংটা নিতে হবে। আবার ছেলেদের জন্য ডোনারের স্কিম আসলো IGTR ইন্ডো জার্মান টুল রুম হায়দ্রাবাদ, ইন্ডো জার্মান টুল রুম ঔরঙ্গাবাদ, ইন্দো জার্মান টুল রুম ঔরঙ্গাবাদ, এগুলাতে প্রচুর সুযোগ আমাদের যুবকদের জন্য ছিল। ফ্রি অফ কস্ট ট্রেনিং, এখানে 2 বছরের ট্রেনিং, এবার 2.5 বছরের ট্রেনিং ছিল, এগুলোতে তারা নিয়েছে, তারা প্রতিষ্ঠাও পেয়েছে। আবার IDEMI বোম্বেতে আছে, এখানে 12 পাস, BA পাস, MA পাস ছাত্রছাত্রীরা ওইসব ট্রেনিং নিতে পারে ফ্রি অফ কস্ট। নর্থ ইস্টের ছেলেরা এখানে ফ্রি অফ কস্ট পায়, ওগুলো নিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। ওইসব ট্রেনিং ছাড়া বর্তমান জগতে যে এমপ্লয়মেন্ট ফ্রেন্ডলি যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন কোম্পানিগুলো আছে, এগুলোতে যেতে হলে ওইসব পরীক্ষাতে টেকনিক্যাল দক্ষতা তাদের পেতে হয়। আরেকটা আছে বড় ইম্পর্ট্যান্ট, এক্ষণে তো সারা পৃথিবীব্যাপী আইটি সেক্টরটা কী, আইটি সেক্টরগুলোতে তো প্রচুর মানুষ নেয়, কখন নেবে? ন্যাসকম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস কোম্পানি যেটা আছে হায়দ্রাবাদে, তারা একটা পরীক্ষা নেয় গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটদের জন্য, এটাকে বলে ন্যাক টেস্ট, NAC টেস্ট। NAC টেস্ট মানে হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্স। এই পরীক্ষাটা পাস করলে পরে একটা সার্টিফিকেট ন্যাসকম দেয়, ওই সার্টিফিকেট দেখালে পরে যে কোনো বেকার গ্র্যাজুয়েট বা MA পাস পোস্ট গ্র্যাজুয়েট বিভিন্ন কোম্পানিতে ওই কাগজটা দেখিয়ে চাকরিতে যেতে পারে। আমরা এরকম একটা এক্সারসাইজ 2007 অক্টোবর থেকে 2008 মার্চ পর্যন্ত করেছিলাম এবং প্রচুর ছাত্রছাত্রী যারা BA পাস MA পাস তারা ওই সুযোগটা নিয়েছে। সরকারের উচিত ডোনারকে বলে এই স্কিমটা, ন্যাসকমের যে ন্যাক টেস্টটা ত্রিপুরাতে যেন চালু করলে পরে এখানকার বেকার যুবক যুবতীরা প্রচুর সুযোগ পায়, এটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত।
1: অবশ্যই স্যার, আপনি এত সুন্দর করে আমাদের আজকের অনুষ্ঠানে যুব সমাজকে বিশেষ করে এত অনুপ্রাণিত করলেন আপনার মূল্যবান কথা দিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকের এই কথোপকথনে আমরা শুধু প্রযুক্তি বা কর্মসংস্থান নিয়েই কথা বলিনি, আমরা শুনেছি অভিজ্ঞতার কথা, সংগ্রামের কথা, ধৈর্যের কথা এবং হাল না ছাড়ার কথা। আপনার মূল্যবান সময় ও অনুপ্রেরণাদায়ক ভাবনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত TCS অফিসার শ্রী ব্রজমোহন সিনহা। আমি আরজেরিমা আজকের সাক্ষাৎকার পর্ব এখানেই শেষ করছি। তার আগে একটা কথাই বলবো, স্বপ্ন দেখুন, শেখার ইচ্ছেটা বাঁচিয়ে রাখুন আর নিজের সম্ভাবনার উপর কখনো বিশ্বাস হারাবেন না। নমস্কার।

আপনারা শুনছিলেন শ্রী ব্রজমোহন সিনহার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যে পথে আমরা বেছে নিই না কেন, শেখার ইচ্ছেটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। কেউ প্রযুক্তির জগতে নিজের স্বপ্ন খুঁজে পায়, আবার কেউ খুঁজে পায় সুরের ভুবনে। আজকের এই যুববাণীর পর্বে আপনাদের জন্য আরও একটি বিশেষ চমক রয়েছে। আপনাদের জন্য আমরা রেখেছি একটি বিশেষ সুরের আয়োজন, যেখানে রয়েছে তরুণ শিল্পী অন্বেষা ঋষিদাস এবং তার সঙ্গে কথোপকথনে রয়েছে আমাদের বন্ধু আর জে শতাব্দী। তাহলে শুনে নেওয়া যাক শিল্পীর কণ্ঠে কিছু মনোমুগ্ধকর গান এবং তার জীবনের পথচলার কিছু কথা।

0: সূর্য যখন হৃদয়ের দরজায় আলতো করে কড়ানাড়ে, তখন শব্দ নেয় অনুভূতি, আর সেই অনুভূতিটাই কথা বলে। ঠিক সেই অনুভূতির হাত ধরেই আজ আমরা রয়েছি সুরের আসরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্টজের যুববাণী অনুষ্ঠানের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আর্চি শতাব্দী, এবং আজকে আমাদের গানের আসরে রয়েছে অন্বেষা ঋষিদাস, এক তরুণ শিল্পী। তার কণ্ঠে শুনব বিভিন্ন গান। অন্বেষা, কেমন আছো বলো?
1: ভালো।
0: এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে রয়েছে পিনাক আচার্যি তবলায়, এবং সঙ্গে কিবোর্ডে রয়েছে অলোকেশ চক্রবর্তী। আপনাদের সকলকে জানাই স্বাগত যুববাণীর অনুষ্ঠানে। তবে শিল্পীর সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তার গান। শুরুতে জানবো, কি গান আজকে গাইছো?
1: আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশনা করব, রাগ দরবারি কানারের উপরে।
0: বাহ, কি অসাধারণ! প্রথমেই একটি নজরুল গীতি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। তবে চলো শোনা যাক।

0: অনেশার কণ্ঠে আমরা গান শুনলাম। এবারে অনেশার কাছ থেকে জানতে চাইব, এই সঙ্গীত জগতে কিভাবে পা রাখা।
1: গানের মধ্যে প্রথম ইন্টারেস্ট আসলো, তারপরে বাবা বলল যে গান শেখাবে, তো সীমা পোদ্দার আমার ম্যাম,
0: আচ্ছা,
1: ওনার কাছে ক্লাস ফোর থেকে আমার গান শেখা শুরু।
0: এখন কোন ক্লাসে পড়ছো?
1: এখন 12 কমপ্লিট হলো।
0: বাহ, এই পড়াশুনোর মাঝেও গানকে এত ভালোবাসা, এবং কিভাবে সময় দিচ্ছ?
1: মাঝে মধ্যে মানে পড়ার সাথে সাথে গানটাও রাখতে লাগে, তো ম্যাম আমার ম্যাম অনেক জায়গায় মানে প্রোগ্রাম প্রোগ্রাম বলে এখানে গিয়ে করার জন্য।
0: পরিবারে কেউ কি এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত রয়েছে?
1: না, আমি আর আমার বোন।
0: বাহ, অসাধারণ। দ্বিতীয় গান কি শোনাচ্ছ অনিশা?
1: দ্বিতীয় গান আরেকটা নজরুল সঙ্গীত।
0: চলো

0: একটি গান আমরা শুনলাম আজকের এই যুববাণী অনুষ্ঠানে অন্বেষার সঙ্গে, এবং এই পড়াশুনো এত কিছুর মাঝেও নতুন প্রতিভারা কিন্তু জন্ম নেয়, এবং তারই হয়তো যুববাণী অনুষ্ঠানে আজকে এই অন্বেষাকে আমরা শুনলাম। এবং তার পাশাপাশি এই যে সোশ্যাল মিডিয়া, মানে ফোনের মধ্যে তো সময় দেওয়া হয় নাকি, সত্যি সোশ্যাল মিডিয়াতে নিজেকে জনপ্রিয় করে তোলার সেই ইচ্ছে কি জাগে?
1: জাগে মাঝে মধ্যে।
0: গান কি তুলে ধরো?
1: না।
0: আচ্ছা, তবে এই এই যে মানে গান করছো, বিভিন্ন মঞ্চে গিয়ে গান করছো, শ্রোতাদের কাছ থেকে মঞ্চে ওঠার আগে কি প্রত্যাশা থাকে যে হাততালি তুমি শ্রোতাদের কাছ থেকে নেবে, নাকি নিজের গানকে তুলে ধরার মধ্যে সেই তৃপ্ততা খুঁজে পাবে, কোনটা?
1: নিজের গানকে তোলার।
0: একেবারে তাই। এবং যুববাণীর আজকের এই অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আমরা রয়েছি। সঙ্গীত শিল্পীর কাছ থেকে শেষ গানটি আমরা শুনবো, কি গান শুনতে চাইছো আজকে?
1: আরেকটাও একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, দাঁড়িয়ে আছো।
0: বাহ, নজরুল সঙ্গীত দিয়ে আমরা শুরু করলাম এবং রবি ঠাকুরের গান দিয়ে আজকের এই গানের আসর কিন্তু আমরা শেষ করব গানে গানে। চলো তবে।

0: শরীর আসরে যখন আমরা বসি তখন কিন্তু এই আসরটাকে ছেড়ে উঠতে মন চায় না, কিন্তু কি করার, সময় বারবার হাতছানি দেয়। তবে এই জুবানের অনুষ্ঠান কিন্তু এখানেই থেমে থাকবে না আজকের মতো, যেহেতু আমরা সময় প্রায় কড়া নাড়ছে দরজায়, আমাদের বিদায় নিতে হচ্ছে। এবং আমাদের সঙ্গীত শিল্পী, তরুণ শিল্পী ছিল অন্বেষা, এবং অন্বেষার এতক্ষণ ধরে শ্রোতা বন্ধুরা তোমার গান শুনলো, তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? রেডিওতে কি আরও একবার আসার মন চায়?
1: হ্যাঁ চাই, মানে আমি আমার নিজের গানগুলোকে আরও মানে প্রচার করতে চাই।
0: এটাই হয়তো নতুনদের মধ্যে একটা প্রত্যাশা থাকে যে শ্রোতারা আমার গান শুনবেন এবং আমি নিজেকে আরও বড় মঞ্চে তুলে ধরব। এবং আজকে সময় দিয়েছো তুমি আমাদের, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবং যারা আমাদের যন্ত্রানুষঙ্গে সহযোগী ছিল, পিনাক আচার্য এবং অলোকেশ চক্রবর্তী, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আমি থাকবো আর যে শতাব্দী, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার।
2: আমরা শুনছিলাম শিল্পী অন্বেষা ঋষি দাস এবং তার সঙ্গে কথোপকথনে আর যে শতাব্দীর সুরের আড্ডা। আজকের মতো যুববাণী অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি, আবারও কথা হবে অন্য কোনো নতুন ভাবনা নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন যুববাণী অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন যুবাদের অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী আগরতলা। শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, শিল্পী ইন্দ্রনীল সেন।

গানখানি শুনলেন সমবেত কণ্ঠে। আর এর সাথেই শেষ হলো দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেতবাছ অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী লোকভবনে শপথ নেবেন। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠকে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয় ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লিস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে সভাপতিত্ব করবেন।

0: প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই আলোচনা চক্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যৌথ গবেষণার মতো নানা বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেদমাছ অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া। এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছে তার জন্য পঞ্চায়েত স্তরের প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে। এই অভিযানের উদ্বোধনের প্রাক্কালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশে 3, ঝাড়খণ্ডে 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং বিট্টু, রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজই জারি হবে। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন,
1: গত 9ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরো 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনও 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারছেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। বাঁকুড়ার এক মহিলা যাত্রী জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।
2: খুব ভালো করেছে, সুজেন্দ্র অধিকারীকে ধন্যবাদ জানাই। এটাই আমাদের যাওয়া আসা, নর্মাল মানুষ আমাদের খুব ভালো করেছে। আমাদের একটু অসুবিধা হতো যাওয়া আসার জন্য, এটার জন্য কোনো অসুবিধা নেই।
0: বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সৈজালের অভিযোগে তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সৈজালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে

0: ना बेरुनर परामर्श दिए प्रधानमंत्री।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है, तेज धूप गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবস পরিষ্কার করেছেন, দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশের নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহের বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর। 1950 থেকে 1970-এর দশকে স্বর্ণযুগে হিন্দি মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

0: গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে বেঙ্গালুরু টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু পাঁচ উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচা অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গে রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগে তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। বেলা 12:55 চাষের কথা বিষয় মেস্তা চাষ। বেলা 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন নির্মলেন্দ চৌধুরীর কণ্ঠে। দুপুর 1:50 নজরুলগীতির শিল্পী ইন্দ্রাণী সেন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী স্মৃতিরেখা চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য বজরায় ডাকাতি থেকে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ প্রসঙ্গে প্রবীর দত্তের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রুনা লায়লার কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 বিভিন্ন শিল্পের কণ্ঠে শুনবেন আধুনিক।

বিজ্ঞান, রাতে 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাতে 10:15 অগ্নিভু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134 পর্বে জাতি গঠন সাংস্কৃতিক গর্ব সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। গতকাল আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের এই অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয় বিস্তারিত আলোচনা করেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযান এর উদ্বোধন করবেন। এই প্রচার অভিযানটি চলতি মাসের শেষ দিন 30 জুন পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতামূলক সম্পর্কে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নগরোন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে PM স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও

উদ্বোধন করবেন। এই প্রচার অভিযানটি চলতি মাসের শেষ দিন 30 জুন পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতামূলক সম্পর্কে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছরের পূর্তি উপলক্ষে গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগরতলা সরকারি অতিথিশালায় বিদ্যুৎ নিগম এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনার বৈঠকও করেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, রাজ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি উপলক্ষে ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে গতকাল বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর স্পিয়ার কর্পোরের অধীন রেড শিল্ড ডিভিশনের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন সেনাবাহিনীর জওয়ানরা। বঙ্গীয় সঙ্গীত পরিষদের 50 বছর পূর্তি বার্ষিক সমাবর্তনে 2 দিনব্যাপী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই সমাবর্তনে প্রায় 700 পরীক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। রাজধানী শহরে দক্ষিণাঞ্চলে স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিয়নের উদ্যোগে গতকাল তামাক বিরোধী দিবসের উপলক্ষে যোগেন্দ্রনগর রেলস্টেশনে উপস্থিত যাত্রী ও জনগণের মধ্যে তামাকের কুফল সম্পর্কিত লিফটে দেওয়া হয় এবং জানিয়েছেন NSS এর প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম।

0: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
1: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
1: বাবা এটা কত সোজা।
2: আরবিআই এ কথা বলে।
0: জেনে রাখুন,
1: সতর্ক থাকুন।

0: It's another six.
1: Match to gelo. তাড়াতাড়ি রিচার্জ কর।
2: আরে কার্ড ডিটেইলস ভরতে দে। এই ডিটেইলস কেন সরালি?
1: পেমেন্ট কিভাবে হবে?
3: টোকেনাইজড কার্ড দিয়ে।
2: টোকেন?
3: হ্যাঁ। অনলাইন পেমেন্টের জন্য আরবিআই নিয়ে এসেছে টোকেনাইজেশন। একবার কার্ড ডিটেইলস ওটিপি সিভিভি এন্টার করে টোকেন জেনারেট করুন। কার্ডও সুরক্ষিত আর বারবার ডিটেইলস ভরার নো ঝঞ্ঝাট, সেই সুবিধা অধিক সুরক্ষা। আরবিআই বলে যে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
6: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
5: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
6: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
5: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
7: আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানখানি শুনুন কিশোর কুমার এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, ছবি কামচোর।

ক্রিমিনাল ছবির গান শুনলেন অলকা ইয়াগনিকের কণ্ঠে। এবারের ছবি প্রেম গ্রন্থ, শিল্পীরা বিনোদ রাঠোর এবং অলকা ইয়াগনিক।

দস্তক ছায়াছবির গানখানি শুনলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শুনুন কসুর ছায়াছবি থেকে শিল্পী অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেসও রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ, যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামীকাল 2 জুন রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ, লক্ষণ, কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানখানি শুনবেন বনপলাশীর পদাবলী ছায়াছবি থেকে শিল্পী শ্যামল মিত্র।

গানখানের শিল্পী ছিলেন শ্যামল মিত্র, ছায়াছবি বন পলাশির পদাবলী। বন পলাশির পদাবলী ছায়াছবি থেকে এবারের গানখানি শুনবেন মান্না দে এবং স্বপ্না দাশগুপ্তের দ্বৈত কণ্ঠে।

0: বলার বল না আমায়, গালি কেন দিস রে? ওকে
1: ও মাগির ছেটিয়ে আমি বিষ ছাড়বো, দেখ তুই নিজের চোখে।
0: ছাড়া দেখি, ছাড়া দেখি, ছাড়া দেখি কেন? বড় বড় বেড়েছে তোর, তোকেও আমি ছাড়বো না তো, গায়ে হাত পড়লে যে ওর।
1: ঠিক আছে টাকরামিন শেখ, আগে তুই হয় না বাড়ি, আমিও দেখাচ্ছি কি করতে পারি।

সাঁধের প্রদীপ না দিলে যে সুখে নিদ্রা দায়। কি হলো গো, গোল কিসের? আরে বাদারে ভাই।

এই সংসারেতে, এই সংসারেতে কজনই বা স্ত্রী হতে পারে বউ হওয়া কি অতই সুদা।

গানখানি শুনলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন গীতা দত্ত। শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের গানখানির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত, ছায়াছবি ইন্দ্রাণী।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানখানি শুনবেন সাপ মোচন ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনলেন সাপ মোচন ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবারের গানখানি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে অদ্বিতীয়া ছায়াছবি থেকে।

0: অদ্বিতীয় ছায়াছবি থেকে গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের আসরে এবারের গানখানি শুনবেন সাপমোচন ছায়াছবি থেকে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: আছে বছরে ফাগুনের গানবে

পথে হলো দেরি ছায়াছবি থেকে গানখানি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারের শিল্পী গীতা দত্ত, ছায়াছবি ইন্দ্রাণী।

গানখানি শুনলেন সবার উপরে ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আজ বেলা 12টায় ককবরক অনুষ্ঠান নগুল, বেলা 1টা বেজে 5 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, বেলা 1টা বেজে 40 মিনিটে শিল্পী নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে রয়েছে লোকগীতি, নজরুল গীতি শুনবেন বেলা 1টা বেজে 50 মিনিটে শিল্পী ইন্দ্রাণী সেন, বিকেল 5টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5টা বেজে 45 মিনিটে শুনবেন চাকমা গান শিল্পী স্মৃতিরেখা চাকমা, সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে রয়েছে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য বজরায় ডাকাতি থেকে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ, সন্ধ্যে 6টা বেজে 30 মিনিটে রয়েছে ঘর গৃহস্থীর আসর, আসরে শুনবেন জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ প্রসঙ্গে প্রবীর দত্তের সাক্ষাৎকার, আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী রুনা লায়লা। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতিবছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামীকাল রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা প্রসঙ্গে। আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে।

আকাশবাণী আগরতলা তাবুক চ্যাং জগ স্নি তিনি দ্বীপ পর্যটন কক বরক পান্ডা তিনি পোলিয়ান খানার জাগান বরি রং পান্ডা নগুল তিনি বরি রং পান্ডা নগুল মরাল এডুকেশন ইন চাইল্ডহুড সুসারায় বহাইকে রং ফরাই মকক নতুন কগলাম সাইখানারবন তিনি কগলামো শিবানী দেববর্মা

0: फरंग जागो एबा काहाम न चंग फरंग जागियांगि थांगो आमहाय कबां माचराय रोगनो नुगो चंग पाइथागो हंकाय बरो जुदांगि थांगो गाबन बागिनो ओ जे काहाम फरंगमों एबा मोरल टीचिंग अबो बाहायखे नांग एबा चंग बाहायखे फरंगना कलाय आबनो किसा नंग निनि वानसुकमा बाय सायखना रे
1: बेलाय हामबाय तै खूब नांगुमनि क कब सोंसायमानु चराइर आचाय खांगेसे जों जिरो निसिमिं बुंनि बयस गनाव एक्चुअलि साना थांखा हिंखे जखनते कायसा आमानि बहगो चराइ हायो आफ्रो नबिनि ब्रेन जे डेभलप उंगुइ फायो आस्ते आस्ते आफ्रो निसिमिं न जों अख्रा रगागि साव गाहाम खोनादि বই কক হামিয়া সালাই থানি ওটা তং দি কাহাম কাহাম বই পড়ি দি যাতে সরাইনি বক্র নিজে ব্রেন ডেভেলপ মানে আবো কাহাম দিগি ইংথু হনে এনকে জেফ্রো চড়াই মানে ফুরুমু বিনি বহগ আমানি বহগ যখনতে চড়াই কাইসা ফাইও আফরন চিমিন ফুরুমু স্টার্ট হঙ্গু আনি ওয়ান সুমা মতে খাই এনকে তাবুক যে মরল টিচিং হনে সালাই টংলাই মানে চেং সং তাবুক কবামান নুকজাগো মোবাইল যুগ রক ফাইকা হ্যাঁ মোবাইল যুগ রক ফাই মানে একদিকে কাহাম বাট অন্যদিকে ওয়ান সুকাঙ্কে অনেক হামিয়া দিকে বথাং দঙ্গ তামনি হিমালে চড়াই রঙ তাবুক নুকজাগ যে বয়স নি সাইজ বেশি তামনে শিউ বাহাইকে শিউ মানে কাহাম দিকে তৈয়া নবমন নুকজাগ যে তামনে অখরা রঙ চং আগিও যেমন তংফুর আমা বাবু রিংখা হিংকে আমা বাবু সামুং দাগিখা হিংকে চং কক সে ফির গিয়া তাবুক হিংকে মানে কক সালাইগা হিংকে তামনি বাকে ববহাই মানে কবংমা কক সরাই কবংমা নুকজাগো যে বোমা বুহানি কক খনায়া হিংকে মরাল টিচিং ন রৈথানানি হিংকে হিংকে আনি যে নাহার মং অবহাই অবহাই সরাই রং ন স্কুল ফরংমানি বিশিংগব নক নিসিমিং ব বিনি তামনাই যেটা জং স্কুল সরাইরনো রহর আই স্কুল নগব স্টার্ট দং নগব তং দ স্কুল থামা বাইসিমিং সরাইরনি শ্রমং ফায়া নক নি হইতেব বিনি শ্রমং ফায়ু নং তাবু খরকসা অব হাইকে নং লেখা পড়ি উই নং তামনাই নিং জ্ঞান মানমা বাইসিমিং ইয়া নং লেখা পড়ি ওই নত রংমা বাইসিমিং ইন্ডিয়া নং বুঝি না নাই সাক সাক নং সাক সাক নামনে এমন কাহাম হামিয়া বব কাহাম বব হামিয়া নং সাক সাক জরা সায়নি জরাও ডিসাইড খাই মানে আমো হাইকে সাক নং স্রামনা নাই আবো স্রামনা থাকা হিংকে নং যত দিগি নি নক নি হইতে নং নগ ব্যবহার নি গার্জেন নি ব্যবহার হকব অনেক কিছু ডিপেন্ড খাইও সেরাই রঙ শিক্ষার থানি তাবো প্রত্যেকটা নগ খুব কম নুকজাগো কাইসা সরাইনি নানা থাকু তং মানে বিশেষ গুরুজন হিসাবে কিন্তু যেন নানা থাকু নো মানু নানা থাকু জন ফরংনাই ব জিনিস হামিয়া যেন আগেও চেরাই রক যেন নিজে তংফ্র নানা থাকু সানজা জরা হাই টিভি করি মোবাইল করি সানজা জরা হাই যেন নানানি থানি দাবুরানি থানি কেরম কথমা খানা বাকে যেন রেডি হিঙে থাকু ইয়াকুং ইয়াক সুই আবু চিনি কাইসা তামনাই তাবুনি দিন যে সারিগো টিউশন পড়ি মানে চিনিখে আবু সে টিউশন চিনিখে আবু সে প্রাইভেট পরিমা কালাই হচ্ছে সাইখানার যে কেরম কত মানে বিশিং তুই নন বাহাইকে বরক ফুরঙ্গি কলাং নাব মানে একদম কেরম কত মানে বিশিং তুই নন অনেক কিছু সুরঙ্গি নাই নারাক মানু তা মানে সুরঙ্গি নন ফুরঙ্গি রেরু নাব সাইন মাংলা যে বো জিনিস ন খাইকাই বা বো জিনিস নাই মানে বিশিং তুই নাহাইকে কোনা নাই যখন তে সাক সাক নাম কাহিনকে সে নাম হামিয়া বুঝি নাই তাই তামনাই খরকসা বরং মায়া নাংনানি খরকসা বর চুবানানি কথাই টংনানি আবু সরং মানে পড়েছে নং অ চিনি যে পরিবেশ চিনি যে সমাজ বড় বাই বাহাইকে কথাই টংনানি আবু কিছু সরং মানে পড়েছে নং সাক সাক আইসা মানে তামনাই হনি মানো যে আং মরাল টিচিং যেটা মেন রোজাং মানে আং ই কুবুইন ওংখা হানে আং কুবুইন রঙই মাংখা আর নং কাইসা সাকসেস কুচুগো কানা থাকা গাবো নিনি লগি আবো নাঙ্গু আবো নেওলসে নং রাং হিন্দি রি হিন্দি জ্ঞান হিন্দি যত কিছু নং এচিভ খাই মানে
0: আও তাবো আবুনো যেন নুগো যে চেরাই রক পড়াও কাহামু থামাই গিয়া আগে নিশাই তাবো

0: বাংমানো চাই রক নব জাগি টঙ্গ মোবাইল টঙ্গ পড়ব পড়ি এখন মোবাইল থঙ্গ ফাদার গাছ বেড়াইয়া আমা হাইতো চাইসা বসানো সেফ খাইত নিমানখা ফেয়াবা চুব অমা হাই চাই রক রেজাল্ট ব কাহাম খাইও উলো পড়া কাহাম পড়ি মানুষ কাহাম বরক মানে কাহাম বরকিয়া বরক কত রুখা অঙ্ক বাই ডিগ্রি বাই এবার চাকরি বাই ফিয়াবা অবনুলো চুক ডক্টর রংখা ঠিক ন কতর কাছে ডক্টর রংখা মন গান ডক্টর রংখা ফিয়া বনো নক থাইসা চুবা চুকি সাসুক সানা থাকা এবার কি কোনো জায়গাও বিনি চুবা মুং নাঙে টংখা আপ্রো হাকাই ব আব খাইনা মুচুং জায়গা আম হাইরক চুগতা যে হদা বাই গরঙ্গই চিং হদা খাওয়াই টংমানি গাই জিনি খরকসা খরকসানে চুবানানি মায়া নাংলাইনি আমর গরিমি থাং
1: গরিং থাং ই আবনো মানে তাবুকনি যে যুগ মোবাইল যুগ কম্পিউটার যুগ ই একদিকে যেমন ডেভেলপ খাইতালাং টংগুচং ন সিং যে কোনো যেমন নকশা তাবুনি দিন তো নক টাংনাং গাই নকশা কম্পিউটার ল্যাপটপনো শ্রামই খালাই পাইও কে যতটুক নিনি ফাতারনি বরকবাই মালাইয়া বছর বছর বেশি বেশি টংফানো নং ফোনও ভিডিও কল খাই কক সালাই নই মানো যেমন ডেভেলপ অঙ্গই টঙ্গ অন্যদিক দিয়া তেমন ন ক্ষতি দিকিব টঙ্গ আবো হিংকে শাক শাক টংনানি বুই মানে চাজাক বাইখা খরকসাতে খরকসা বাই করিয়া চং আগি খাই তামনাই সানজা আংখা হিংকেন চং দল মালাইলাইনানি শাড়ি কংখা হিংকেন চং দল মালাইলাইনানি দিবর স্কুলনি ফাইমান পরে দল মালাইনানি
0: কক
1: সালাইনানি বেড়াইলাইও আমো হাইকরি খা তাবু নং এডুকেশন দিকেও থাঙে দো ঠিক ন কাহাম কিন্তু নিনি দল বাইব্র বাই একটা টাইম টংনা নাঙ্গো মিলি না নাঙ্গো অব হাইয়া যে একদম টঙ্গই থাকা নাঙ্গো কারণ টংলাইমানি বিশিং সালাইমানি বিশিংসে অনেক কিছু নং মানে তামনে কাহাম হামিয়া সাইমানো আর আবুনি বিশিংগো তেকাইসা তাবু নিজে যুগ হামিয়া দিকে তলাঙ্গো হই খা চং মানো আবো আনি নাসিক মাবাই আবো হিংকে কম্পেরিজন মানে কাইসাবতে কাইসা না সুসামানি আবো বেলাই চায়া যে তাবুক রম দি তাবুক তো আগে হাই ফ্যামিলি রকব একলগি টংবাইলিয়া আগে তো ফ্যামিলি কটর কটর একলগি টঙ্গ কাকা জেঠা আবো যতন মিলি উই টংলাই মানে হিংকে তাবুক তো মো হাইলিয়া তাবুক যতন তামনে ফ্যামিলি কাইসা যার যার যার যার হিংকে আমো হাই মানে ও সুসাজা মানে নিনি বন্ধু বাই সুসা ও নিনি জেঠানি বসলা বাই বা জেঠানি বসাজক বাই মানে আমরব কিন্তু চাইয়া দিকে খেলাই তো মেইন যে সরংমু মেইন যে সরংথাই আবইয়া
0: চুগ আমি গবাং মা তাবু ইউটিউব রক ফানো নিউজ রক ফানো চুগ যে কাইসা কাইসা বরক রক চাকরি মানে থাকা বোমা বোফা কষ্ট খেলাইয়ে পড়ি মানে উলব বরক বরক কতর রঙই থাকা চাকরি কতর খেলাইকা উলখাই নুগো বোমা বোফানো বরক নাইনানি বরনি জরাসে গরি বরক ফাতারও থাঙ্গো ফাতারও সেটেলিং থাঙ্গো হাই রং পয়সা বরংনি তো ফ্ল্যাট কত কত থাঙ্গো গাড়ি দঙ্গো রং পয়সা দঙ্গো ফিয়াবা বোমা বোফাকেও কামিও নঙ্গি থাঙ্গো হাই বোমানো ও যে বোমা বোফা নাইজাকি জরাও ন বরক কেব নাইনাই গরে হাই খা খামফানো কাবনা মুসং ফানো কাবি মাইয়া আবো হাইঙ্গি থাঙ্গো আবো হাইন কাইসা কথমা আং কুবই কথমা তা আং নুকমানি যে কাইসা বেরই বমতি খেয়ে বইনি নক কাম খেলায়ে বসানো পরিরেখা ইঞ্জিনিয়ার কত রুখা ফাদারও পরীক্ষা ফাদারোনো চাকরি মাংখা ফাদারোনো কাইজাকা ফাদারোনো দঙ্গই দঙ্খা ফিয়াবা বিনি বোমা হাঙ্কে কামিও তংরুখা বতো বুড়ি বং থাকা কামব খাইমালিয়া চাই চানানি রং পয়সা গরি বনো নাইকানি খাইনাই গরি আবো হাইন থাকা গাই পাইথাগ হাই খরকসা বিনি বসলানি ন পাল খরকসা ফাই নুখা হাই বনো সংখা নং বাইকে আতাবো হাইকে সাইচুং মা দং কে বফ্রু ব সাইচুং দংমাবা গবাং মা কক বিনি বখাও আনসুক মা ফাইও হাই বফ্রু আনসুগই আকনই দংমানি কক নবন সাইখনা রেখা আঙানি বসানো ইঞ্জিনিয়ার কদর খেলাইকা ফিয়াবা আং বরক খেলাইলিয়া আং বরক নানি কক ফরং জাপলিয়া নি বসাও দা যে বরক বরক চুবানা নাঙ্গো তাবু বসা আচাইখা হাই বুমা বুফাও বসানো নাইনানি তরে নানি বিনি খেলাইথাই হাই ন ও বুমা বুফা চুগিয়াঙে থাংপুরো বুবো সারক নো ও বুমা বুফানো নাইনানি নাঙ্গো ও কক রক no phurung jagya tabu kobangma buma phono jeng abu phurung nan pogi thangu

0: ang oroje thangkai bonoje chuba churkhai ang obuni pore tamo manai
1: abuse
0: wan sugu abohaya je ang o khoroksa borok tamnai kosho klai to haba khoroksa borok chuba su nang tongha abona ang bhage chubai man ang bhage bono aroni kari tubi man abu wan chuge ang o shamung khai mane pore ang tam lab manai
1: abu mang abuse ka bhai keno chungnu go tabu lamati thangpro rogo kobang ma accident rok chung mani accident ung mani no photo ti shau video khlai langi thau phia ba o je klai dukumani tongne bokhor phati jak yak bai jak yakung bai jak kasa cha cha বন যে যতন সেই সেকাং নাংমানি খরক সে বরক গই যে বন অরণি গাড়ি বাইফানো বাইক বাইফানো যেন সা খাম নগতলাংনানি বন পইলা ট্রিটমেন্ট সেরেনানি নাঙ্গ বন মথাংনানি বিনি সাক ন কাহামতনানি বিনি সাকনি থুই গবাং থাঙ্গাকে ব থুই থাংমানো এবা বন লগে লগে ডক্টর বাইফনো গিয়া ওই বিথিরক সারি আঙ্কে ব থুই থাংমানো ফিয়াবা তাবু চ আনি কন্টেন্ট মানখা গাইছা ফেসবুক ইউটিউব আনি কন্টেন্ট মানখা গাইছে এক্সিডেন্ট খাম তেমতে ও যে বন চুবানানি অবুক করি খাচ্ছি কামাইখে নো কামি রগো বোচেন নুগো তাবু রগো আগিনি হাই করি খা নক বাই নক গানানি বড় রক সিনিলাই ফানো খবর মালাইয়া তামুই টঙ্কা বিনি নক আনি নগো তামুই টঙ্কা ফিয়াবা নক বিষ্ণু টংতই হাচাল হাচাল নি বড় রক বাই গরঙ্গি টঙ্কা হ্যাঁ দিবা না বড়ক তিনি তামো ব্রেকফাস্ট খাইকা তামো লাঞ্চ খাইকা হ্যাঁ বড় বেড়াইনা থাঙ্কা আবো হুঙ্কে
0: খেল খাইলি আবো হাই নাও সামান পরে কাইসা এক্সিডেন্ট আমি খুব চাজা গিয়াঙ্গ মানে যত জায়গায় অনেকটা জায়গাও তো যে সোশ্যাল মিডিয়ানি বিশিং তুই নগো নগো থইলাই কাবলাই টংলাই মা জরাও বাক্সা বাক্সা কেবা রোজাংনাই জায়গাবো দো রোজাগিয়া জায়গাবো দো কিন্তু তাবো হাই যতসে মানে অব অঙ্গি থাঙ্গা কাইসা তামনাই খরকসাতে খরকসানো রমা নগুই রলাই সুরংলাই কাইসা কাবুই তোমানে ববসুক দুঃখ নাঙে কাপ তোমন ববসংক নাঙে কাপ তোমন নিজে বড় হারি মানে ববতী সেরেসিনাই ববতী সেরেসিনাই রমানি নাংমা জায়গাও রুই মানু আং আবনো না হিনিয়া কিন্তু যত জায়গাও হিনকে আবো মানে কাইসা অঙ্কু হায়ঙ্গি থাঙ্গা তা এন্টারটেনমেন্ট আবো হায়ঙ্গি থাঙ্গো অবনি যে মূল যে জিনিস আবো করি ইঙ্গি থাঙ্গা তা মানে করি হায়ঙ্গি
1: আবো নো জং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খাইনাই রক বং মানো বাক্সা তো পার্সোনাল খাইও বাক্সা তো মানে চ্যানেল রক খাই বখাইনাই দং ইউটিউবার রক দং ব্লগার রক দং জং আবো কাইসা ওয়ানসুকনানি নাঙ্গু কে বনি খা খামানি জরা ব যত ন ফুনুকনা মুচুঙিয়া না খা খামা রকন যত আসুক ফুনুকনা ফুনুকনা মুচুঙিয়া ফিয়াবা ববনু বড় গবাং কুক ফুনুক টং থকমানি রকন ফুনুক ফুনুকনানি ন ব হামজাকু ফিয়াবা তাবুক আং আমহাইং টংখা যে আং কাপনানি নাঙি টংখা নগম সাসুক হামিয়াংখা ফিয়াবা আবনো ন ভিডিও খেলাইয়ে সোশ্যাল মিডিয়ার ওগো রে রেখা ওকে বনি লাচি মানে বিনি চাজা গিয়া মানে আবরক তঙ্গি তঙ্গলে না ওকে ও যে বিনি প্রাইভেসি প্রাইভেসি ন চং বরম দিয়া মাকলাইও ওকে আবন বাকে চং গবাং মমান সুজাক নাই তঙ্গ অবনো মরাল টিচিং অবনো বিনি ও কাপ মানে বিনি ও খা খাম মানে ও অবনো সোশ্যাল মিডিয়া মানে বিনি চাইয়া ও
0: বজরাও লাচিনা নাং বজরাও চং দৈত্য নারাংনা নাং বজাগাও চং সাবনো খমা খাইরানা নাং বজাগাও চং কাপনা নাং বজাগাও চং চুবানা নাং বজাগাও চং মায়া নাংনা নাং আ জিনিস যদি তো বুঝি উই নারাক মান খাহিনকে বন অ সংসার কাইসা সাকসেসফুল বড়ঙ্গিটি সানানি বা সাকসেসফুল হংনানি কেব আটকিরি মেয়া বন অজা অ হাও রাংরি হইতে নি জ্ঞান হইতে আজিনানি বাগৈতে কেব মানা খালাই মেয়া নং অ যে মেইন যে মূল শিক্ষা চং হানো মূল যে সুরমুং আবন যদি আং নাই মান খাহিনকে আনকেব থকাই বোমালিয়া আনকে বতাই হামিয়া জায়গাবো খিগলাই মালিয়া আং আনতাই কেব ফাইয়ী তামনাই করে দিবা জরাও আং ক্রাইসিস খাই দোবা আনি রাংনি ফানো বখানি হামিয়া জরা থাঙ্গু আমি জরাও নন ফাঁসলগুই করে দিবা কবমা বড় দং বলে তা

0: Program di kaisa borok nono em khai tong agin chiming no je ang nono ang hamya jokhon ang nono hamya lama talang nai hine kintu nono sujuk mai ang tong bo khe sujuk nai tong kintu sujuk mai ya nge jeng bufuro joton se durbolung jokhon te nok ni borok wai hanja kai nok ni borok no hari kai ba niji dol hari kai ba niji khasuksa hari ka hange ka ab durbol jora wo বননো সুযোগ বননো তাম খালাইনাই হামিয়া লামাও তালাংমানি চাইটকমানি বিনি নং যদি বিনি কক খনাউই আজরাও নং দেরাই থাঙ্গা বিনি ইয়াক রমই থাঙ্গা মানে নং হামিয়া অঙ্গি থাংসেনাই ইংগে নং আ হামিয়ানি তে কগুই ফাইমাইয়া এই আ জিনিস যত বরক নিনে বাকে কুবুই সামং খাইতং বরক নিনে বাকে কুবুই ওয়ানসুক তং আ জিনিস রং বুঝিউই নাই মানখা হংকাই নং তাই অ জাগাও নন কেব অসংসার নন হামিয়া দিগি
1: আবনো যাইকে যাই রকন ফরঙ্গিতে সানি যত থাইসিং সাই খাই রেখা যে জেরাই রকন আগেও হাই বিনে নানা থাকু সানজাও কেরাম গতমা রক সাবুই আগুনে হাই খাইকে হাই কেরাম গতমা বোখানাকা অবনি লগে লগে সরংমুমা যে কেবন থকে খাঙ্কাই তাবু যঙ্গন কেরাং বাই খরগুসনি খানাকা হাঙ্কাই ও কেরাং কে বখা তরক তরক বতাই আবন সে দই সিমাই
0: খুরগুসকাই সুজা বাই খাইছিনাই বা নাবো না হালিয়া বসকাং তাম তো কোনো গরে আবোয়াছেন বুফাং থাঙ্গে চল থুতাই দেখে বখাবা কলাই টং
1: গে বগে ফাইনাল লেয়ার খোবা নে বদন টং টং গা কাবা ইয়াং গং গা কাবা লাই থাঙ্গা
0: আবো হাইনো মানে কবাং মা সরম মুং সরম মুং কেন কত মানে বিষয় যেমন আগিও সাও যে ও যে বেশি লু পংখা হিংকে তাবু নিনি কাইসা কেরাম কথমা সিংহ বাই অঙ্গনি তা খরগোস নি খরগোস বন সিংহ চানা নাই মানে গে সিংহ তো চেং সে শিও বলং নি রাজা বন তো কেব না হানি মেয়া গে ববুদি কারি ওই যে কুয়া ও তলাঙে আনি দল থেকে সে তঙ্গ বন সাদে হিনে বাকলাই মানে আরো নি সুরংথাই আবনি সুরংথাই ও কেরম কথমানি পরে যে সুরংথাই নানা থাকু সঙ্গ রুও এই আ সুরংথাই সঙ্গ রমই না রাখ না
1: লাংমা কুসংসানি বাগে
0: কুসংসানি বাগে আর তে কেসা জিনিস নগ চড়াই রক নুকমা বাইব অনেক কিছু সুরঙ্গ যাবুক আনি নগ আনি বকরা জগ বকরা তংখাই যাই কক সামানি যলিমা টংমা সুরম যে জলিয়াখাই কক মা সানাই বসানো ফরংনা থাঙ্গাই চড়াই রং ফরংনা থাঙ্গাই ইংগে নিনি তাবুক বসাই বাই নিনি চড়াই রক বাই অকরা রক বাই ব্যবহার বমো হাইকে খাইনা কক বমো হাইকে সানানি আবু বরক যং সায়া দিবা লেখা সৈমা বাই সিমিং সরংমাইয়া যংন থিউরি প্রেকটিক্যাল বো খাই না নাগরক সায়া দিবা ইংগে নগংখা ব প্রেকটিক্যাল মা খাই নুগুই টঙ্গু যে সাব বমো হাইকে বমো বাই চলি বমো হাইকে কক সাংকে আবন মানে নুকমানি বাইব সরঙ্গু ইংগে যং নক রগ কবং মা ফরংথাই স্কুল তো ফরংই নতংগু স্কুল তো টংগু ন দল লগাই চলি নানি স্কুল থাঙ্গাই নং নিনি দল লগাই বমো হাইকে ব্যবহার খাইনানি নিনি টিচার্স নিনি গুরুজন রকম বমো হাইকে নং রেসপেক্ট রানি কে নগবো টংগু নিনি অকরা রগবাই নিনি কানা নিনি জাতি গোষ্ঠী রগবাই বমো হাইকে কক সানানি পারানি বরকবাই বমো হাইকে চলি নানি অব যত মিলি উইন বন ফরঙ্গই চং মাতি সানাই
1: অব তো কখনো বেলাকে নাং মানে ফিয়া বা তাবুক নি অ জরাবো হংকে বরক রক বেলাইকে মোবাইল নাই চড়াই রক্তে বনায়ো মোবাইল গেম থুঙ্গ মোবাইল নি পদ্রে পদ্রে নাইও কাহাম দা নাই হামিয়া দা নাই আবু সাইসিমাইয়া
0: সাইসিমাইয়া
1: ফিয়া বা বরক তো অখরা ফান হিন্দি চড়াই ফান হিন্দি কাহাম নিসলে হামিয়ানো নক গবাং কো কালে হামসাকো
0: জং অ মোবাইল তাবুং নি মোবাইল জুগা আংনি নি কো কিসা তানছোন জং কবমা নগো গার্জেন নি সাইসে বিশি চড়াই রক মোবাইল চালুং না রং চড়াই বমনো নাইখা বমনো গোখলাইগা নং নিজে শিয়া কারণ আবুনো মানে চড়াই রং শুধু সামা বুজমা বাই বই ইংগিয়া বন বই পড়ি প্রতি ইন্টারেস্ট রা নাগ বিশেষ খাই চিনি যে লাই থাকাই চিনি অ হা নো স্বাধীন খাই কলাই সাতাই খুরসাতাই থাঙ্গো চিনি মহাত্মা গান্ধী ব কুবুই টমা বাই আশু বছরনি পরে ফানং তো বযুদ্ধ খাই চং ফিওগুই কলাংখা অমো হাইকে র কুবুই টং না নাঙো হনে सुरंगनानि बिनिजे बिनिजे लाइफ गोटि माने बिनिजे तामनाय चोली थांग माने आबरनो परिउ सिना नांगौ बिनिजे बयरंनो परिखांगाय आजागारगो बसुरंग थायखौ मा दंते आगिओ जे जारा

আসুক জরা খানা বা কিয়া রামবক তুই মল সামনে রেচামং নিনজাগুলো তামুন রেচামং নখনার জাগান বীরলাল জমাতিয়া রেচামং ন

আসুক যারা খানা বাকিয়া তিনি খেরাংবার পান্ডাও পাইথাগ রেজামুং বীরলাল জমাতিয়ানি রেজামুং আকাশবাণী আগরতলা অবৈনবীন পাইখ্যা সিনি তিনি দীপর জরানি কক বরক পান্ডা।

চাষের কথা আজকের প্রসঙ্গ ত্রিপুরার টিলা জমিতে উন্নত পদ্ধতিতে মেস্তা চাষ। মেস্তা একটি তন্তুজাতীয় ফসল, বয়নযোগ্য আঁশযুক্ত ফসলগুলির মধ্যে মেস্তা বেশ কষ্টসহিষ্ণু। সহজে ও অল্প খরচে অনুর্বর বেলে জমিতেও এর চাষ করা হয়। পাটের প্রায় সমান সমান আঁশ মেস্তা থেকে পাওয়া যায়। ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে এর চাষ করা হয়ে থাকে। ত্রিপুরাতে প্রায় 2,200 হেক্টর জমিতে মেস্তার চাষ হয়। তন্তু উৎপাদন প্রতি হেক্টরে 1.5 টন। মেস্তার আঁশ পাটের আঁশের সাথে মিলিয়ে কার্পেট বানানো হয়। বস্তা ও দড়ি বানাতে এটি ব্যবহৃত হয়ে থাকে। মেস্তা খারিফ শস্য, এর জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দরকার। 50 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাতে এই ফসল ভালো জন্মায়। প্রবল বায়ুপ্রবাহ, অধিক বৃষ্টিপাত ও তুষারপাত এই ফসলের ক্ষতি করে থাকে। বৃষ্টির জলেই মেস্তার চাষ করা হয়। প্রায় সব রকম মাটিতেই মেস্তা জন্মায়। আমাদের দেশে সাধারণত অনুর্বর বেলে দোআঁশ মাটি এর চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসল চাষ করা যায় না এমন মাটিতে মেস্তা চাষ করা হয়ে থাকে। তবে নিচু ও জল জমে থাকে এমন জমি এই ফসল চাষের উপযোগী নয়। দোআঁশ মাটি মেস্তা চাষের জন্য সবচেয়ে ভালো। জমি তৈরির সময় কানি প্রতি 16 কুইন্টাল গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে তারপর মেস্তার বীজ বপন করতে হবে। আমাদের দেশের খারিফ মরশুমে মেস্তার চাষ হয় বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে বীজ বোনা হয়। প্রতি কানিতে 2 থেকে 2.5 কেজি বীজ লাগানো যায়। মেস্তার বীজ সাধারণত হাতে ছিটিয়ে বোনা হয়। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার রাখতে হবে। মেস্তার জাত সাধারণত 2 ধরনের, সাবদরিফা মেস্তা ও ক্যানাভিনাস মেস্তা। ত্রিপুরাতে মেস্তার জমিতে সাধারণত সার দেওয়া হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য কানি প্রতি 14 কেজি ইউরিয়া, 20 কেজি সুপার ফসফেট, 5 কেজি থেকে 5.5 কেজি পটাশ ইত্যাদি দিতে হবে। বীজ বোনার 20 থেকে 25 দিন পরে একবার ও 40 থেকে 45 দিন পরে আরেকবার এসব সার প্রয়োগ করতে হবে। মেস্তা প্রধানত বৃষ্টির উপর নির্ভরশীল ফসল হিসেবে চাষ হয়। মেস্তা খুব কষ্টসহিষ্ণু ফসলও অনাবৃষ্টিতে জন্মাতে পারে, সেজন্য এ ফসলে সেচ দেওয়ার খুব একটা দরকার হয় না। গাছে ফুল ফুটতে শুরু করলে ফসল কাটতে হয়। গাছগুলিকে কেটে জমিতে কয়েকদিন ফেলে রাখা দরকার, এতে গাছের পাতা ঝরে যায়। তারপর পাটের মতো আঁটি বেঁধে জলাশয়ে পচতে দিতে হবে এবং যথাসময়ে আঁশ ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ত্রিপুরার গ্রামাঞ্চলে সাধারণত মেস্তা কাটার পর আঁটি বেঁধে জলে ডুবিয়ে রাখা হয়। আঁটি ডোবানোর জন্য কলাগাছ, পাথর, মাটি, কাদা আঁটির উপরে চাপানো হয়। 15 থেকে 20 দিনের মধ্যে মেস্তা পচে যায় এবং এর থেকে হাত দিয়ে তন্তু বের করা যায়। মেস্তা চাষে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নিচু জল জমে থাকে এমন জমি মেস্তার চাষের পক্ষে উপযোগী নয়। বীজ সময় মতো বুনতে হবে বৈশাখ আষাঢ় মাসের মধ্যে। তন্তুর গুণগত মান বৃদ্ধির জন্য সঠিক সময়ে মেস্তা কাটা ও উন্নত পদ্ধতিতে পচন খুব জরুরি। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল ত্রিপুরার টিলা জমিতে উন্নত পদ্ধতিতে মেস্তা চাষ।

গানখানের শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী চিত্রলেখা চৌধুরী।

গানখানির শিল্পী ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী দেবব্রত বিশ্বাস।

গানখানি শুনলেন অমিতা সেনের কণ্ঠে, বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আসরে সবশেষ শিল্পী শান্তিদেব ঘোষ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমেন আং লাইং এর সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করার নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি CEPA আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন CEPA দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6000েরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুক গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুক গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের

0: মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়ালো 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মণ, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি
2: আমি তাপস রায়,
3: আমি দীপক বর্মণ,
2: আমি ঈশ্বরের নামে শপথ করেছি,
3: সংবিধানের
2: প্রতি আমি অকৃতনিষ্ঠা ও আনুগত্য পোষণ করি,
3: দাঁড়ায়
2: আমি
3: ভারতের সংবিধানের ভীতি
2: পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমি
3: ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন
2: এবং বিবেকসম্মতভাবে
3: রাজ্যের মন্ত্রী নির্বাহ করি।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গি দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনে ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। 1 মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাকসা, লিন্ডা কোম এবং মালবিকা পি প্রত্যেকে 1টি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রূপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে।

0: খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী নির্মলেন্দু আচার্য। আজকের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, রাজ্যের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন

35.6 ডিগ্রি এবং 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 56%। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় অত্যধিক গরম এবং আর্দ্র আবহাওয়া জারি থাকবে। আবার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন চাকমা গান শিল্পী স্মৃতিরেখা চাকমা। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য বজরায় ডাকাতি থেকে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ প্রসঙ্গে প্রবীর দত্তের সাক্ষাৎকার প্রচারিত হবে। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী রুনা লায়লা। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন সংবাদ বিচিত্রা। হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8:15। রাত 8:30 আধুনিক গানের শিল্পী বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন। রয়েছে রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শতভিষা সেনগুপ্ত। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট প্রচারিত হবে। বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত 9:30। রাত 10:10 রয়েছে কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:00 বেজে 33 মিনিট হয়ে 41 সেকেন্ড।

গানটি শুনলেন রাজ বর্মনের কণ্ঠে দার ছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন ফির আই হাসিনা দিলরুবা ছবি থেকে, সচিত টেন্ডনের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন জুবিন নটিয়াল এবং শ্রেয়া ঘোষালের দ্বৈতকণ্ঠে সভি ছবি থেকে। চিত্রকৃতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন ফাইটার ছবি থেকে, বিশাল শেখর এবং শিল্পা রাওয়ের দ্বৈতকণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন শ্রীকান্ত ছবি থেকে, জুবিন নটিয়াল এবং তুলসী কুমারের দ্বৈত কণ্ঠে এই গানটি। এবারের গানটি শুনুন মিথুন এর কণ্ঠে, ক্রেক জিতা কা তু জিয়েকা ছবি থেকে এই গানটি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন চাকমা গান, শিল্পী স্মৃতি রেখা চাকমা।

সত্যি। ছোট্ট বন্ধুরা, তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম সবাই শুনেছ তো? জানো তো উনি কে ছিলেন? তাহলে একটু জেনে নি। 1838 খ্রিস্টাব্দে 26শে জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে উনার জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই উনি ছিলেন মেধাবী ছাত্র। পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চার প্রতি তার গভীর উৎসাহ ছিল। তার প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। এর মধ্যে দিয়েই তিনি বাংলা সাহিত্যের জগতে আবির্ভাব হয়েছিলেন। তার অন্যান্য যে উপন্যাসগুলি রয়েছে সেগুলির মধ্যে বিশেষভাবে খ্যাত হল কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, চন্দ্রশেখর, আনন্দমঠ, রাধারানী, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরাণী সহ অন্যান্য আরও উপন্যাস ও ছোট গল্প। আমরা আজ যে গল্পটা পড়ব তাও তিনি লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরাণী থেকে নেওয়া ছোট্ট একটি অংশ, যার নাম হল বজরায় ডাকাতি। গল্পটির নাম যেহেতু বজরায় ডাকাতি, তাহলে চলো আমরা জেনে নিই এই গল্পটির নাম কেন বজরায় ডাকাতি হলো, বা এই নামের অর্থটাই কি। বজরা হল একটি বিলাসবহুল নৌকা, আর ডাকাতি মানে নৌকার মধ্যে যা কিছু ছিল সব কিছু ছিনিয়ে নেওয়া। অর্থাৎ একটি বিলাসবহুল নৌকার মাঝে সব কিছু ছিনিয়ে নেওয়া যাওয়ার যে ঘটনা, তার নামই হল বজরায় ডাকাতি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলি ছিল সেগুলি কিন্তু সেই সময়কার সমাজের পটভূমির উপর ভিত্তি করে লেখা হয়েছিল, যে কারণে আমরা ওই সময়কার যে সমাজ ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল বা ওই সময়ের সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে পারি। আমরা সবাই জানি 1800 শতকে আমাদের দেশটাকে ইংরেজরা ব্রিটিশরা শাসন করত। তখনকার সময়ে জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছিল। তো একদিকে ইংরেজরা, আবার অন্যদিকে জমিদার শ্রেণী, তাদের দুজনের প্রভাবে যারা সাধারণ মানুষ ছিল তাদের অবস্থা কিন্তু দুর্বিষহ ছিল। সেই সময়ের সেই সমাজের একটি সাধারণ পরিবারের সহজ সরল মেয়ে ছিল প্রফুল্ল, যার নাকি বিয়ে হয়েছিল জমিদার বাড়ির ছেলের সাথে। ঘটনাচক্রে সে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়েছিল এবং পরিচিত হয়েছিল ভবানী ঠাকুরের সাথে, যে নাকি একজন ডাকাত দলের বড় সর্দার ছিল। সেই ভবানী ঠাকুর তাকে গণিতশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, সাহিত্য বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলেছিল। পাশাপাশি তাকে অস্ত্রবিদ্যায় শিক্ষিত করে তুলেছিল। সেই প্রফুল্লই ধীরে ধীরে রূপ নিল দেবী চৌধুরাণী নামে, অর্থাৎ ডাকাত দলের সর্দার হিসাবে। সেই দেবী চৌধুরাণী কীভাবে ডাকাতি ঘটেছিল সেই ডাকাতেরই একটি ছোট্ট অংশ আমরা পড়ব এই বজরায় ডাকাতি নামে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু সাহিত্য সম্রাট ছিলেন, তার কিন্তু তার ভাষা ব্যবহার করে, সাহিত্যিক ভাষা ব্যবহার করে তার সবগুলো উপন্যাস ও গল্প লিখেছিলেন। তাই আজ আমি তোমাদের একদম সাদামাটা ভাষায় গল্পের বিষয়বস্তুটা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো পড়ে নিই গল্পটা একবার। বজরায় ডাকাতি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। বজরার কাছে তেঁতুল গাছের ছায়ায় আর একখানি নৌকা অন্ধকারে লুকিয়েছিল। সেখানে ছিল 60 হাত লম্বা, 3 হাতের বেশি চাওড়া নয়, তাহাতে প্রায় 50 জন মানুষ গাদাগাদি হইয়া শুইয়াছিল। রঙ্গরাজের সংকেত শুনিবা মাত্র সেই 50 জন একেবারে উঠিয়া বসিল। বাঁশের চেলা তুলিয়া সকলেই এই একগুছা সর্কি ও একখানা ছোট ঢাল বাহির করিল, হাতে আর কেউ হাতে রাখিল না। সবাই আপনার নিকট ঢেলার উপরে সাজায়া রাখিল, রাখিয়া সকলেই একখানা বোটে হাতে করিয়া বসিল। নিঃশব্দে ছিপ খুলিল, তাহারা বজ্রায় আসিয়া লাগাইল। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ

হাতিয়ার বাঁধিয়া উহার উপর উঠিল। এই সময়ে যুবতী তাহাকে ডাকিয়া বলিল, রঙ্গরাজ, আগে যাহা বলিয়া দিয়াছি মনে থাকে যেন। ছোট্ট বন্ধুরা, এভাবে তোমরা বাংলা বই থেকে গল্পের রিডিং পড়াটা সরব পাঠের মাধ্যমে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে গল্পটা সারাংশ বা সম্পূর্ণ গল্পের জিস্ট কী সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি, একটু মন দিয়ে শুনো। এই গল্পের বিষয়বস্তু যেহেতু একটি ডাকাতির ঘটনা, সম্পূর্ণ কিভাবে ডাকাত দল ছক কষে ব্রজেশ্বরের নৌকায় হানা দিয়েছিল এবং ব্রজেশ্বর সহ নৌকাটির বিভিন্ন সম্পদ লুটপাট করে নিয়েছিল। বজরাই অর্থাৎ একটি বিলাসবহুল নৌকা, যার মধ্যে ডাকাতি করার জন্য 60 হাত লম্বা একটি ছিপে, অর্থাৎ ছোট্ট নৌকা, ছিপ মানে কি ছোট্ট নৌকা, যার মধ্যে শুয়ে থাকা 50 জন রানীজি, রানীজি আমরা তো আগেই জেনে নিলাম রানীজি কে ছিল, সেই দেবী চৌধুরানী, প্রধান কার্পদাজ, একটা নতুন শব্দ কিন্তু ছোট্ট বন্ধুরা মনে রাখবে, কার্পদাজ, এই শব্দটার অর্থ হলো বৃত্ত মানে চাকর, মানে তার আদেশের অনুগামী লোক। তো রানীজির আদেশের অনুগামী লোকরা যারা ডাকাত দলের দস্যুবা সদস্য তাদেরকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বলে সম্বোধন করলেন, কার্পদাজ, মনে রাখবে কিন্তু। অর্থাৎ রঙ্গরাজের সংকেত শুনে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হইল। বজ্রার উপর অর্থাৎ নৌকার উপর 8 জন হিন্দুস্থানি রক্ষক ছিল, তার মধ্যে 2 জন বন্দুক নিয়ে জেগেছিল, অন্যরা তখন কি করছিল, ঘুমাচ্ছিল। বজ্রার দিকে আগুয়ান ছিপকে অর্থাৎ ছোট যে নৌকাটা সেটা দেখে ভয় দেখানোর জন্য একজন প্রহরী কী করলো, একটা বন্দুক নিয়ে আওয়াজ করলো। তার উত্তরে রঙ্গরাজ কী করলো, তীর মারল, মেরে সেই প্রহরীর মাথার মধ্যে যে লাল পাগড়ি ছিল সেই পাগড়িটা উড়িয়ে দিল। ছিপ অর্থাৎ ছোট নৌকাটি এসে বড় নৌকা, যে বিলাসবহুল নৌকা যেটাকে আমরা বজ্রা বলেছিল, সেই বজ্রার পিছনে লাগালো। 10-12 জন আক্রমণকারী ছিপে উঠে বজ্রার হিন্দুস্থানি প্রহরীদের পরাস্ত এবং নিরস্ত করে তাদের একসাথে বেঁধে ফেলল। নৌকার মধ্যে এক হিন্দুস্থানি প্রহরী বন্দুকের ফাঁকা আওয়াজের উত্তরে রঙ্গরাজ যে পাগড়িটা উড়িয়ে দিয়েছিল, তারপরে ঠিক সাথে সাথেই কী করলো, 10-12 জন বজ্রায় মানে বড় নৌকাটার মধ্যে উঠে সবাই, যারা ঘুম থেকে সবেমাত্র জেগে উঠেছিল তাদের সবাইকে বেঁধে ফেললো। এবং দুজন জেগে থাকা প্রহরীকে কী করলো, তারা মানে কামরার পাশে এক জায়গার মধ্যে বেঁধে দাঁড়িয়ে নিরস্ত করে, মানে তার হাত থেকে সমস্ত অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিল। রঙ্গরাজ ব্রজেশ্বরের রুমে কামরার যে দরজা ছিল সে দরজার মধ্যে কড়াঘাত করলো, বললো দরজা খুলতে। তো আর সেদিকে ব্রজেশ্বর কী করেছিল, ঘরের ভিতরে কামরার মধ্যে যে থেকে যখন বিভিন্ন কোলাহল বাইরে থেকে শুনছিল, তখন সে বাইরের কোলাহলের কারণ জানতে চাইলে তখন একজন বলল নাকি যে বজ্রায় অর্থাৎ বিলাস বল যে নৌকাটা যেটা জলপথে সেখান থেকে বিভিন্ন সম্পদ নিয়ে আসছিল ব্রজেশ্বর, সেই নৌকার মধ্যে ডাকাতি পড়েছে। তখন যখন দরজা খুলতে ব্রজেশ্বর বলল, তখন ব্রজেশ্বর উত্তরে বলেছিল যদি কেউ কামরার মধ্যে প্রবেশ করে তখনই তাকে সে মেরে ফেলবে। এই কথা কেউ কর্ণপাত না করে এই কথার ফাঁকেই একজন প্রহরী কী করলো, সেই রুমের মধ্যে ঢুকে গেল, আর সাথে সাথে ব্রজেশ্বর কী করলো, তার হাতের বন্দুক ছুড়ে গুড় মাথার মধ্যে আঘাত করলো এবং সে প্রহরী অজ্ঞান হয়ে গেল। এর মধ্যে রঙ্গরাজ রুমে প্রবেশ করলো, অর্থাৎ ব্রজেশ্বরের কামরায় প্রবেশ করলো এবং ব্রজেশ্বরের হাত থেকে যে অস্ত্রগুলি ছিল সেগুলি ছিনিয়ে নিল। ছিনিয়ে নেওয়ার সাথে সাথে রঙ্গরাজ তাকে যে হত্যা করার জন্য এগিয়ে আসতেছিল ব্রজেশ্বর এবং পাশাপাশি আরও 4-5 জন দস্যু এসে ব্রজেশ্বরকে বেঁধে নিল এবং ব্রজেশ্বর তখন সে হার তার নিজস্ব যে পরাস্ত হয়ে হার স্বীকার করে নিল। ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু এখন গল্পের ক্লাইম্যাক্স অর্থাৎ গল্পের যে শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আমরা এখন দেখব যে যখন রঙ্গরাজ ব্রজেশ্বরকে বেঁধে নিল, তখন যে নৌকার মধ্যে যে বিভিন্ন জিনিসপত্রগুলি ছিল সেই জিনিসপত্রগুলি রঙ্গরাজ কী করলো, তার যে বাকি সদস্যরা ছিল, যে দস্যুরা ছিল, সবাই কী করলো, 20-25 জন মিলে হাতাহাতি করে সবগুলো জিনিস বজ্রায় যে বিলাসবহুল নৌকাটা ছিল সেখান থেকে তাদের যে ছোট্ট ছিপি নৌকা ছিল সেটার মধ্যে উঠিয়ে নিল। তার আর ব্রজেশ্বরকেও উঠিয়ে নিতে চেয়েছিল রঙ্গরাজ তখন, কারণ কি রঙ্গরাজের ধারণা ছিল যে যদি সে ব্রজেশ্বরকে
নিয়ে যেতে পারে তাকে আটকে রেখে

তার কাছ থেকে আরো কিছু সম্পদ বা তাকে বিভিন্ন টাকা পয়সা করে তার কাছ থেকে আদায় করা যাবে। তো আর তখনই রঙ্গরাজ ব্রজেশ্বরকে জানালো সে নাকি দেবী চৌধুরানীর লোক, অর্থাৎ তারা দেবী চৌধুরানীর সদস্য এবং তাদেরকে ব্রজেশ্বরকে সে দেবী চৌধুরানীর কাছেই নিয়ে যেতে চেয়েছিল। এই হলো আমাদের বজরায় ডাকাতি গল্পটির সারাংশ অর্থাৎ জিস্ট বা মূল বিষয়বস্তু যেটা আমরা বলতে পারি। তো গল্পটি তো অনেক বড়, সেটা আমরা সম্পূর্ণভাবে আমি না বলে তো এটা অনেকটা সময়ের ব্যাপার, তো সেটা আমি তোমাদেরকে জাস্ট তোমরা গল্পটা রিডিং পড়বে সরব পাঠের মাধ্যমে এবং বিভিন্ন শব্দের অর্থগুলো জানারও চেষ্টা করবে। তো আমি তোমাদের গল্পের বিষয়বস্তুটা কীভাবে দেবী চৌধুরানীর লোকরা ব্রজেশ্বরের নৌকার মধ্যে আঘাত হেনেছিল এবং কীভাবে বিভিন্ন সম্পদ লুট করে নিয়েছিল যে গল্পের মূল বিষয়বস্তু সেটা তোমাদেরকে আমার আজ জানিয়ে দিলাম। আচ্ছা, আমরা গল্পের মধ্যে যে একটা জিনিস ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখি যে দেবী চৌধুরানী যে নাকি এক সময় খুব সহজ সরল লোক ছিল, পরবর্তী সময়ে সে ডাকাত দলের সদস্য হয়ে উঠেছিল, সর্দার হয়ে উঠেছিল, সে কিন্তু বিভিন্ন যারা উচ্চবিত্ত বা ধনী লোক ছিল ওই সময়ের সমাজ ব্যবস্থায় তাদের কাছ থেকে কিন্তু সম্পদগুলা লুট করত। লুট করত কিন্তু সে নিজের জন্য করেনি, সে করত কাদের জন্য? সমাজের মধ্যে যারা নিচু স্তরের লোক ছিল, গরিব লোক ছিল, অসহায় লোক ছিল, যারা খেতে পারতো না, তাদের মধ্যে সেই অর্থগুলা সে বিলিয়ে দিত। তো একদিকে আমরা দেখতে পারি দেবীচন্দ্রীর মোটিভ কিন্তু ভালো ছিল না, সে কিন্তু তার সমাজের বিভিন্ন অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়েই তাকে কিন্তু তার চরিত্রটা কিন্তু আমরা ডাইভার্ট দেখতে চাই। সেই সময়ের চরিত্রের মধ্যে দিয়েই সে যে একটা ডাকাতির ঘটনা ঘটিয়েছিল একটা নৌকার মধ্যে, সেই নৌকাটাই কিন্তু হলো আমাদের এই গল্পের বিষয়বস্তু অর্থাৎ বজরায় ডাকাতি। ছোট্ট বন্ধুরা, এই গল্পের মধ্যে থেকে তোমরা যে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি তো পড়বেই, পাশাপাশি তোমরা আরও এগুলোতে যেমন শব্দার্থ, পদ পরিবর্তন, শূন্যস্থান পূরণ, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন ও সন্ধি বিচ্ছেদ রয়েছে প্রত্যেকটা বইয়ের পিছনের এক্সারসাইজ বা অনুশীলনের মধ্যে রয়েছে। পাশাপাশি তোমাদের যে রেফারেন্স বুক সেই বইয়ের মধ্যেও সেই শব্দার্থ ও প্রশ্নপত্রগুলো লিঙ্গ পরিবর্তন সেগুলো রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। আর আমরা যেহেতু এখন সেন্ট্রালাইজড কোশ্চেনের মধ্যে দিয়ে পরীক্ষা দিই, ছোট্ট বন্ধুর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে ওইখানে কিন্তু এ সেকশানে আনসিন পেসিস বার আসে, যেটা দিয়ে শিক্ষার্থীর বা যারা স্টুডেন্ট আছে তাদের রিডিং স্কিলটা যাচাই করা হয়। তো সেই দিকটা যাচাই করতে গেলে আমাদের কিন্তু ভালোভাবে সরব পাঠের উপর গুরুত্ব দিতে হবে, কারণ আমরা যদি পড়তে না পারি তাহলে এর ভিতরে কী কী প্রশ্ন আছে, কী কী উত্তর আছে সেটা আমরা বুঝতেই পারবো না। তার জন্য আমাদের সবার আগে দরকার ভালোভাবে রিডিং পড়া। এখন কিন্তু আর আমাদের ছোটো ক্লাসে নেই, এখন কিন্তু আমরা দুপুরের ক্লাসে, তাই এই দিকটাকে আমরা কাভার আপ করার জন্য আমরা কি করব, ভালো করে রিডিং পড়ব। আর পরীক্ষার মধ্যে কি দেখি আমরা, এ গ্রুপের মধ্যে একটা স্ট্যানজা দেওয়া থাকে, তার নিচে কতগুলো প্রশ্ন দেওয়া থাকে, তো সেই প্রশ্নটা আমরা যদি আনসার করতে হয় তাহলে সেই জিনিসটাকেই যে স্ট্যান্ডার্ডটা আছে সেটাকে আমাদের পড়তে হবে। এখন কিন্তু আমরা যে অনুশীলনের প্রশ্ন শিখে গিয়ে পরীক্ষা দিয়ে দেব সেরকম কিন্তু এখন হয় না, এখন আমাদের পড়তে হবে কনসেপ্ট বেস। তাই শুধুমাত্র অনুশীলনের প্রশ্নের উপর জোর দিয়ে নয়, ইনসাইড আউটসাইড প্রত্যেকটি প্রশ্ন উত্তরের উপর আমরা জোর দেব। আমি এরকমই কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে বলছি, তোমরা তো বইটা নিয়েই রেখেছ, যদি পারো একটু দেখে নাও, ঠিক আছে? যেমন কিছু প্রশ্ন থাকতে পারে এর মধ্যে হলো বজরা কী। তো ছোটো বন্ধু, আমরা প্রথমেই জেনে নিলাম, আমরা যখন একদম স্টার্টিংয়ে শুরু করলাম বজরা শব্দের অর্থ বা বজরা ডাকাতি গল্পের নামকরণ যখন আমরা ব্যাখ্যা করলাম তখনই কিন্তু আমরা দেখতে পেলাম বজরা হলো একটি বিলাসবহুল নৌকা। ছিপ কী? ছিপ কি সাধারণত আমরা কি জানি, ছিপটি আমরা যখন বললাম ছিপটার মধ্যে দিয়ে দস্যুরা বজরার পিছন পিছন ধাবমান হয়েছিল এবং দূরবীনের সাহায্যে দেখে সেই বড় নৌকার মধ্যে তারা আঘাত হানার জন্য তৈরি হয়েছিল। তো ছিপ হলো সরু খোলার নৌকা, অর্থাৎ সাধারণত ছোট্ট নৌকা যেটা বিশেষভাবে ডাকাতরা ব্যবহার করে থাকে। তো আমরা ছিপে কতজন মানুষ ছিল, ছিপে আমরা প্রথম স্টার্টিংয়ে দেখতে পেলাম ছিপে 50 জন মানুষ ছিল, রঙ্গরাজের কাছে কয়টা হাতিয়ার ছিল, রঙ্গরাজের কাছে 5টি হাতিয়ার ছিল,
এরকমভাবে

0: কিছু কিছু প্রশ্ন তোমরা পড়ে নেবে। বন্দুকের শব্দে সদ্য জাগ্রত ছয়জন প্রহরী কী করেছিল, তা আমরা প্রথমে দেখলাম ছয়জন প্রহরী কী করেছে, জেগেছিল ঘুম থেকে ওঠার সাথে সাথে, তখন তারা তাদেরকে এসে কী করলো, রঙ্গরাজ্যের দস্যুরা তাদেরকে বেঁধে ফেললো। এরকমভাবে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড লক্ষ্য করি, তাহলে একটু দেখো বইয়ের মধ্যে, যে বজ্রার কাছে তেঁতুল গাছের ছায়ায় আর একখানি নৌকা অন্ধকারে লুকিয়েছিল, এই যে একটা লাইন, এই লাইনটার মধ্যে থেকে আমরা আমাদেরকে প্রশ্ন দিতে পারে যে বজ্রা কী, তেঁতুল গাছের ছায়ায় কী লুকিয়েছিল, নৌকাটি কোথায় লুকিয়েছিল, নৌকাটি কোথায় লুকিয়েছিল। যেমন একটা লাইন থেকে দেখো আমাদের এখানে প্রায় তিনটা কোশ্চেন হয়ে গেল, তাই আমরা স্ট্যান্ডার্ড আকারে প্রশ্নের ভিতরটা ভালো করে পড়ব। সেখানে ছিপ 60 হাত লম্বা, 3 হাতের বেশি চওড়া নয়। তো এই প্রশ্ন আসতে পারে সেখানে ছিপটা কত হাত লম্বা ছিল এবং কত হাত চওড়া ছিল সেটা পড়তে পারে, সেখানে কতজন মানুষ ছিল আর কার সংকেত দিয়েছিল, তো আমার ডাকাত দলের যে মেন সর্দার ছিল ওনার নাম কী ছিল, এরকম ছোটো ছোটো প্রশ্ন আমরা পড়তে পারি। হাতিয়ার কোথাগুলি কে রেখেছিল, কোথায় রেখেছিল, তারা কোথায় বসেছিল, তো এইভাবে আমরা পড়ব। মনে আছে বলিয়া রঙ্গরাজ ছিপিয়ে উঠিল, তো মনে আছে বলিয়া এই মনে আছে উক্তটা কার উত্তরে দিয়েছিল রঙ্গরাজ, দেবী চৌধুরানীর উত্তরে দিয়েছিল। ছিপ নিঃশব্দে তীরে, তো ছিপটা নিঃশব্দে কোথায় চলিল, তীরে বুঝিয়ে চলিল। এইভাবে আমরা ছোট ছোট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেখব। তাছাড়াও আরও কি দেখব, যে অনুশীলনের মধ্যেও কিছু প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নটি আমরা অবশ্যই পড়ব এবং পাশাপাশি বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নেব। যে অনুশীলনের প্রশ্নের মধ্যেগুলি যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাই রঙ্গরাজের ছিপ কোথায় লুকিয়েছিল। আমরা প্রথম লাইনে গল্পের যে প্রথম স্টার্টিং, বজ্রার তেঁতুল গাছে ছায়ার মধ্যে রঙ্গরাজের নৌকাগুলো লুকিয়েছিল, একদম প্রথম লাইনটার মধ্যে আমরা তার উত্তরটা পেয়ে যাই। দূরবনে কী দেখেছিল, তো আমরা দেখলাম যে ব্রজেশ্বর যখন রঙ্গরাজের নৌকার দিকে হানা দেওয়ার জন্য তৈরি হয়েছিল, তখন সেই নৌকাটা কোথায় ছিল, সেই জিনিসটাই কিন্তু রঙ্গরাজ কিসের মাধ্যমে দেখেছিল, দূরবীনের মাধ্যমে দেখেছিল। তো এভাবে আমরা ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো পড়ব। আর শব্দার্থ তো পড়বই, যেমন কিছু শব্দার্থ রয়েছে যেগুলোর অর্থ একটু, যেহেতু সাহিত্য বঙ্কিমচন্দ্র তার সাহিত্যিক ভাষা ব্যবহার করেছেন, সেগুলো আমরা একটু বোঝার বাইরে, তাই আমরা সব প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টাও করব। বিপরীত শব্দ তো অবশ্যই পড়ব, বিপরীত শব্দের মধ্যে রয়েছে নিদ্রিত, যেমন নিদ্রিত মানে কি, আমরা সবাই বলি জাগা বা নিদ্রা, তো এখানে রয়েছে নিদ্রিত, মানে নিদ্রিত ঠিক উল্টাটা কী হবে আমাদের, যদি একটু ভালোভাবে চিন্তা করি নিদ্রিত মানে জাগ্রত, স্বীকার অস্বীকার, ঠিক এভাবেই বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, পথ পরিবর্তন, সেগুলো আমরা একটু ভালোভাবে দেখব। ছোট্ট বন্ধুরা, আশা করি আজকে আমার এই আলোচনা থেকে আমরা যে এই গল্প পড়লাম, গল্পের বিষয়বস্তু এবং গল্পের ইনসাইড আউটসাইড যে কোনো কোশ্চেনই আসুক না কেন, তোমরা তা আনসার করতে পারবে। ভালো থাকো, নিয়মিতভাবে বিদ্যালয়ে আসো এবং একটি নতুন উদ্যমে, নতুন ক্লাসে, নতুন বছরের শুরুতে এবং নতুন পাঠ্যপুস্তকের সাথে পড়াশোনা চালিয়ে যাও। আবারও দেখা হবে তোমাদের সাথে, এখানেই আজ শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংকস এভরিওয়ান অ্যান্ড গুড বাই।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা গল্প বজ্রায় ডাকাতি থেকে পাঠ দিলেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 খড়গস্থির আসর, পরে আসরে শুনবেন লোকগীতি শিল্পী রুনা লায়লা, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শতভিষা সেনগুপ্ত, রাত 9:30 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ এ প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সেক্টর অফিসার প্রবীর দত্ত। নমস্কার প্রবীরবাবু।
1: নমস্কার
0: প্রবীরবাবু। আমরা জানি আমাদের কৃষক বন্ধুরা এতদিন কিন্তু চিরাচরিত প্রথা

0: জমিতেই চাষাবাদ করতেন। আমরা দেখেছি জমিগুলোতে জৈব সার ব্যবহার কম করে রাসায়নিক সার ব্যবহার করতে শুরু করলেন। ফসল উৎপাদন বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কিন্তু জমি বন্ধা হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে ফসল জমিতে কিন্তু ফসল আর হচ্ছে না। কৃষকদের মাথা হাত হলো, এখন আমরা দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু সেই ভুলটাকে বুঝে বর্তমানে জৈব পদ্ধতিতে চাষাবাদের প্রতি মনোযোগী হয়েছেন এবং ওনাদের জমির স্বাস্থ্যটাকে ফিরিয়ে আনার জন্য জৈব চাষটাকেই তার জমিতে করছেন। আপনার কাছ থেকে জানব, আমাদের রাজ্যে যে জলবায়ু বা মাটি যেটা রয়েছে, আমরা জানি আমাদের রাজ্যে বৃষ্টিপাত একটু বেশি হয় বলে কিন্তু এখানে অম্লত্বের ভাগ বেশি মাটিতে, সেই ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা জৈব চাষ পদ্ধতিতে যদি ফল ও সবজি চাষ করতে যান, তারা প্রাথমিকভাবে কিভাবে তার মূল জমিটাকে তৈরি করবেন?
1: অ্যাকচুয়ালি আমাদের যে প্রথম যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান কৃষক ভাইদের আমরা বলতে যাচ্ছি, এটা ওনাদের কাছে কোনো নতুন বিষয় নয়, ওনারা এটা জানেন, অলরেডি জানেন। আমাদের যখন আমরা কৃষির পুরনো ইতিহাসের দিকে ধীরে ধীরে যাব, পিছনের দিকে যাব, 1960-এর আগে, 60-এর দশকের আগে আমাদের কিন্তু রাসায়নিক সার রাসায়নিক ওষুধ এগুলো ছিল না। তার সাথে এটাও মাথায় রাখতে হবে জনসংখ্যাও তত ছিল না, কিন্তু 60-এর দশকে আমাদের ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার উপলব্ধি করতে লাগলো যে খাদ্য অভাব দেখা দিচ্ছে, ধীরে ধীরে সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না, আর বাইরের দেশ থেকে যদি আমাদের আনতে হয় বৈদেশিক মুদ্রা সেভাবে চলে যাচ্ছে।
0: মানে অর্থাৎ বাইরের দেশ থেকে যদি আমাদের খাদ্যশস্য আনতে হয় তাহলে কিন্তু আমাদের দেশের যে
1: অর্থনীতিটা সেটা ব্যাঘাত হচ্ছে,
0: বেড়ে যাচ্ছে।
1: তো সে বিষয়তে মাথায় রেখে গভর্নমেন্ট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় একটা মানে উদ্যোগ নিয়েছিল যে কৃষির উৎপাদনটা আমাদের মানে দেশে কিভাবে বাড়ানো যায়। তো ওই সময় যে উৎপাদনটা বাড়ানোর যে প্রধান উদ্দেশ্যটা ছিল, সেটা ছিল আমাদের রাজ্যের বা দেশের কৃষি

0: মানে উদ্যোগ নিয়েছিল যে কৃষির উৎপাদনটা আমাদের মানে দেশে কীভাবে বাড়ানো যায়। তো ওই সময় যে উৎপাদনটা বাড়ানোর যে প্রধান উদ্দেশ্যটা ছিল সেটা ছিল আমাদের রাজ্যের বা দেশের কৃষি উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি উৎপাদনটাকে বাড়ানো ওই লক্ষ্যে ছিল। তো আমরা জানি যিনি এই সবুজ বিপ্লব কৃষি বিপ্লবের সাথে জড়িত ছিলেন ডক্টর স্বামীনাথন, উনি দেহত্যাগ করেছেন চেন্নাইতে, ওনার একটা ভালো অবদান ছিল এই সবুজ বিপ্লবের পিছনে। ওনাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক ভারতবর্ষে, কিন্তু তার সাথে সাথে একটা বড় একটা টিম ওইটার পিছনে কাজ করেছিল নয়াদিল্লিস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যে এগ্রিকালচার রিসার্চ আছে ওইখানকার একটা, ওইখান থেকেই মেইন শুরু হয়েছিল। তো তখন যে পরিবেশ ছিল, যে পরিমাণ আমাদের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হতো, সেই সাথে ধীরে ধীরে ধীরে ধীরে এখন দেখা যাচ্ছে যে দিন দিন সেই পরিমাণটা বেড়ে যাচ্ছে। যদি আমরা ধরি যে সবুজ বিপ্লবের যে কুফল হিসাবে যদি আমরা ধরি, সেটা প্রধান দেখা যায় আমাদের পাঞ্জাব যে খাদ্যশস্যের ভাণ্ডার, পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এগুলো সব জায়গাতে দেখা যাচ্ছে ধীরে ধীরে জল খারাপ হয়ে যাচ্ছে, মাটি খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। পাঞ্জাবে একটা ট্রেন চলে, সেই ট্রেনটার নামই ক্যান্সার ট্রেন, এটা পাঞ্জাব থেকে এটা রাজস্থানের একটা হসপিটালে যায়, নামই ক্যান্সার ট্রেন এটার। তো এইভাবে মানে ধীরে ধীরে মানে পরিবেশ খারাপ হচ্ছে। তো নর্থ ইস্ট সে বিষয়ে আমরা এখনও অনেকটা সেফ প্যান ইন্ডিয়া থেকে, আদার ইন্ডিয়ার থেকে। তো আপনি যেটা কোশ্চেন ছিল যে আমাদের রাজ্যে কিভাবে কাজটা শুরু করতে হয়, অ্যাকচুয়ালি সরকার
1: মানে অর্থাৎ আমরা পরিকল্পনা নিচ্ছি আমরা জৈব চাষ করবো, যদি আপনি বলেছেন যে আমাদের কৃষক বন্ধুর কাছে এটা নতুন বিষয় নয়,
0: নতুন বিষয় নয়
1: জানেন ওরা, এবং ওরা প্র্যাকটিক্যালি ওরা নিজেরাই কিন্তু হাতে কলমে বুঝতে পারছেন যে আমরা এত বেশি সার দিয়েছি যে আমার জমিতে কিন্তু এখন কোনো ফসলই আর সেইভাবে
0: এফেক্ট হচ্ছে, সেটা ওনারাও বুঝতে পারছেন।
1: আরও একটা বিষয় ছিল তখন কিন্তু পরিমাপের ব্যাপারটা ছিল,
0: পরিমাপের ব্যাপারটা ছিল,
1: মৃত্তিকা পরীক্ষা অর্থাৎ মাটি পরীক্ষা করিয়ে নিয়ে তাতে কতটা অনুখাদ্যের অভাব রয়েছে সেটাও দেখতো না, আমার এখানে কোন রাসায়নিক সারটা বেশি দরকার, কোনটা কম দরকার, কী পরিমাণ দরকার, সেটাও কৃষক বন্ধুদের মধ্যে কিন্তু আগে জ্ঞান ছিল। আমরা কিন্তু দিকে দিকে সে বিষয়ে কিন্তু আমরা অবগত হয়েছি, এবং আমরা কিন্তু এখন বর্তমানে সবাই অলমোস্ট বলবো প্রত্যেক সচেতন কৃষক কিন্তু তার জমিতে চাষাবাদের আগে কিন্তু মাটি পরীক্ষা
0: করে নিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যের যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে সেটা প্রথম ছিল পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, তারপরে মিশন অর্গানিক স্কিম। এতে করে কি হয়েছে, এখানে প্রথম জমিতরি থেকে শুরু করে অর্গানিক কাল্টিভেশনে যেতে গেলে আমাকে প্রথম জমিতরি থেকে শুরু করে একদম মানে ফসল তোলা পর্যন্ত পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কারণ আমরা যে পরিমাণ জিনিসটাকে খারাপ করেছি পরিবেশের, বা যতটুকু আমরা এখন এফেক্টেড হয়ে গেছি
1: জমি এবং পরিবেশ,
0: দুটোই এফেক্ট হয়ে গেছে, এখন ফিটতে একটু কষ্ট হবে, বাট পসিবল ইম্পসিবল কিছু না, সব পসিবল।
1: একটা কিন্তু জীবন চক্র ছিল, সেটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই বিষাক্ত কীটনাশক খেয়ে কিন্তু বা পোকামাকড় খেয়ে অনেক পাখি মানে তাদের জেনারেশন নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি।
0: এটার একটাই কারণ, এটার কারণটা কি, আজকে সাপোজ একটা কেমিক্যাল পেস্টিসাইড যদি আমি জমিতে দিই, সেটা যতটুকু পরিমাণ আমি দিলাম, যতটুকু আমি এখানে একটা মানে ওদের যে প্যাস্টটাকে ক্ষতি করলাম, একটা পোকা মাজরা পোকাই ধরুন ধানের ক্ষতি করলাম মানে ধ্বংস করলাম, ওখান থেকে একটা মাজরা পোকা যদি সার্ভাইভ করে ওর পরবর্তী জেনারেশনে ওই পরিমাণ ডোজটা কাজ করবে না। সাপোজ 3 ml দিলাম, পরবর্তী জেনারেশনকে 5 ml, কারণ ও রেজিস্ট্যান্ট হয়ে গেছে 3 ml সাথে, ওর আর কাজ করবে না 5 ml। তারপর সেটা হবে 7 ml, 10 ml, এইভাবে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে তো একটা সময় পরে ওর উপরে ওই কেমিক্যালই কাজ করবে। এবার কেমিক্যাল কোম্পানিগুলো কী করে, ওরা ওই ওদের যে মলিকুলার বায়োলজিতে ওই ওদের মলিকুলটা চেঞ্জ করে আবার নতুন কেমিক্যাল অ্যাডজাস্ট করছে, তো এইভাবে পরিবেশটাকে শেষ হয়ে গেল।
1: আমরা দেখতে পেলাম কিন্তু আমাদের যে জীবন চক্র ছিল, সেই জমির পোকামাকড় খাওয়ার জন্য কিন্তু আমাদের ব্যাঙ থাকতো জমিতে, তাই না? আবার এই ব্যাঙকে খাওয়ার জন্য কিন্তু সাপ
0: থাকতো,
1: তাই তো? এইভাবে জীবনচক্র চলছে,
0: এইভাবে জীবনচক্র চলছে,
1: এবং সেই পোকামাকড়গুলি খাওয়ার জন্য কিন্তু পাখিও থাকতো তার উপর নির্ভর করেই ওরা
0: বাঁচতে।
1: এখন সেটা কম দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু সচেতন হয়ে গেছি যে হ্যাঁ, আমরা যতটা ক্ষতি করেছি আমাদের সমাজের, আমাদের মাটি যে মায়ের মতো প্রতিনিয়ত আমাদের ফসল উৎপাদন করে দিচ্ছে, আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য সরবরাহ করছে, তাকেও আমরা অনেক ক্ষতি করেছি।
0: এর
1: মধ্যে এবার আমরা কী করে ফিরবো, আমি একে একে আপনার কাছ থেকে জানবো। প্রথমে জানবো আমরা ফল ও সবজি নিয়ে। ফল চাষ করতে গিয়ে আমরা মূল জমিটাকে কিভাবে সেই পুরো বায়বীয় অর্থাৎ জৈবিক পদ্ধতিতে আমরা কনভার্ট করে নেব সেটা
0: দেখুন। এখন আমাদের প্রথমত মাটির যে কোনো ফসল, ফল বা সবজি দুটোটাই বলে দিচ্ছি, দুটোটাতেই প্রথম মাটি পরীক্ষাটা তো জরুরি, সেটা সরকার থেকে ফ্রিতে করানো হয়। মাটি পরীক্ষাটা জানার পরে প্রথমত আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে গোবর সার, যেটা এবং ফার্মিয়ার্ড ম্যানিউর, যেটা মানে আমাদের ফার্মেই কৃষকের বাড়িতেই পাওয়া যায়। একটা গ্রামীণ বাড়ি কিন্তু একটা ফার্ম, ওইখানে সব কিছুই থাকে। তার সাথে থাকে আমাদের কেঁচু সার, জৈব সার, তারপর আমাদের এই যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে মানে বিভিন্ন যে বায়ো ফার্টিলাইজার, জৈব সার।

0: যেটা যে বিভিন্ন স্টেইন আছে আমাদের, পিএসবি আছে, অ্যাজোটোভেক্টর আছে, এগুলো দেওয়া হয়, তারপর গোবর সার এগুলো দেওয়া হয়। তো এইগুলো দিয়ে প্রথমে মাটিটাকে তৈরি করতে হবে। তারপর আমাদের যে এখন অনেকে কোশ্চেন করতেই পারে এখানে, যে আমাদের যে পরিমাণ ইউরি যে মাটি থেকে যে মানে গাছের যে খাদ্যের প্রয়োজন সেটা কি এগুলো দিয়ে সম্ভব কিনা, বা কতটুকু পরিমাণ লাগবে,
1: অনুখাদ্যের
0: অভাব থাকতে পারে। সেটার জন্য আমি দেখেছি পার্সোনালি অনেক কৃষকের জমিতে, ওনারা দেখেছি, ওনারা আমাদের থেকেও, এক একটা কৃষক কিন্তু এক একটা বিজ্ঞানীর মতো, ওনারা জানে, ওনারা কি করেছে, ওনারা এভাবে অনেক পরিমাণ, এই যে পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্মের থেকে ওই যে এক্সক্রিটাটা আছে ওইটাকে নিয়ে ওনারা জমির পাশে রেখে দেন অনেক দিন, যাতে ওনার থেকে গ্যাসটা বেরিয়ে যায় বা ক্ষতিকারক ওগুলো বেরিয়ে যায়,
1: ওটা জমির কোনাতে একটা গর্ত করে রেখে দিচ্ছে,
0: সেখানে খৈল বা গোবর এগুলো মিশিয়ে একটা খাদ্য তৈরি করলো। তো গ্রামীণ ভাষাকে ওটাকে ওনারা মানে ওনাদের এক এক জায়গাতে বিশাল করে একটা ভাষা বলে, সাউথে একটা ভাষা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন, হস্তিপুরের বিভিন্ন জায়গাতে, বামুটিয়াতে একটা ভাষা বলে, ওগুলো ওইগুলো ওরা সবজি খেতে দিচ্ছে। দেখা যাচ্ছে সেখানে ইউরিয়া বা অন্যান্য জায়গা থেকে যে ফলনটা ওনার কৃষকের যে এক্সপিরিয়েন্স, আমাদের বামুটিয়ার দিকে একটা মানে অর্গানিক্যালি মানে এটাকে বলে কেমিক্যাল ফ্রি কাল্টিভেশন, এনপিএম, নন পেস্টিসাইডাল ম্যানেজমেন্ট কাল্টিভেশন, বামুটিয়া এবং আমাদের যে মোহনপুর ব্লক ওই সাইডে হয়েছিল, ওইখানে দেখা গেছে যে যেই একজন কৃষক উনি লাউ চাষ করছেন, সবজি ক্ষেত করছেন, বা একজন কৃষক আছে ওখানে, ওনার কাছে প্রায় মুসাম্বি বাগান আছে, ওনারা বলছেন যে যেই রাসায়নিক পদ্ধতিতে চাষ করে যে লাউটা 3 মাস পর্যন্ত ওনাদেরকে ফলন দিত, কিন্তু জৈব পদ্ধতিতে ব্যবহার করে সেটাকে ফলনটা মিনিমাম 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে। তা আমরা জিজ্ঞেস করলাম কীভাবে, তো ওইটার জন্য একটা চক্রের মধ্যে দিয়ে যেতে হবে মাটি তৈরির ক্ষেত্রে। তারপর আমাদের বিভিন্ন মানে মাটি তৈরিতে এই যে গোবর সার, জীবাণু সার, জৈব সার, খৈল বা এক্সক্রিটা, বিভিন্ন মুরগি হাঁস মুরগির যে বিষটা এগুলো ইউজ করতে পারি। তারপর অনেক কিছু এখন আমাদের কাছে তৈরি করতে হবে, এর মধ্যে আছে জীবামৃত, পঞ্চগব্য, তারপরে বীজামৃত, এগুলো। তো জীবামৃতটা কীভাবে তৈরি করবে কৃষক, সেটা তৈরি করবে গোবর লাগবে, গোমূত্র লাগবে, একটু খাওয়ার গুড় লাগবে যেটা আমরা খাই, সঙ্গে একটু বেসন বা আটা, সঙ্গে একটু লাগবে আমাদের এই মাটি, জঙ্গলের একটু মাটি। তো এগুলোকে ভালোভাবে আপনার পরিমাণ মতো, এক একটা খেতে এক এক পরিমাণ থাকে, যেমন ধরুন সাপোজ ধরুন 10 লিটার জলে, 10 লিটার জলে 5 কেজি গোবর, 5 কেজি গোমূত্র, তারপরে 500 গ্রাম গুড় এবং 250 গ্রাম বেসন মিশিয়ে ভালোভাবে নেড়ে সেটাকে 7 দিন ধরে নাড়তে হবে, প্রতিদিন একবার করে নেড়ে দিতে হবে, 7 দিন থাকবে, 7 দিন পরে সেটাকে আমি মূল জমিতে দিতে পারি। সেটা ধানের ক্ষেত্রে হতে পারে, সবজির ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। তো এই বিষয়গুলো নিকটবর্তী কৃষক যে গ্রাম সেবক কেন্দ্র বা সেক্টর অফিস বা আমাদের সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার অফিস, এগুলোতে অ্যাভেলেবেল আছে, অনেক কৃষক ব্যবহারও করছে। আরও সচেতনতা প্রয়োজন, এগুলোকে আরও বেশি পরিমাণে মাঠে পাঠানো প্রয়োজন, যাতে মাটি, যে আপনি যে একটু আগে বললেন যে ত্রিপুরার মাটিটা অম্লত্ব বা এই যে মাটিতে কেঁচু নেই, এইগুলো ফিরে আসবে ধীরে ধীরে ধীরে ধীরে, এই জৈব সার মানে তরল সার বা জৈব সার এগুলো ব্যবহার করার ফলে ফিরে আসবে।
1: আচ্ছা,
0: তো এগুলো দেওয়ার পরে আমি মাটিতে একটা ব্যালেন্স আমি মেনটেন করতে পারবো। তো এই যে এইগুলো মানে যদি আমি মাটিতে দিই, মাটির স্বাস্থ্যটা যদি ফিরে আসে, তাহলে আমার প্রোডাকশনটা মানে উৎপাদনটা একটা সময় পরে একটা সাস্টেনেবল ওয়েতে আসবে। এমন নয় যে আমি রাতারাতি অর্গানিক করে ফেলতে পারবো, আমি চাইলাম আজকে থেকে সার দেওয়া বন্ধ করে দিলাম, না, আমার হঠাৎ করে প্রোডাকশন কমবে। আমি শ্রীলঙ্কাতে যে পরিস্থিতি ফেস করেছি আমরা, সেটা আমাদের এখানেও হতে পারে। ধীরে ধীরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মিনিমাম 5 to 10 years একটা স্কিম মানে আমাদের লক্ষ্যমাত্রা পরিকল্পনা নিয়ে আমাদের ধীরে ধীরে সেটাকে কমিয়ে আনতে হবে।
1: অর্থাৎ আপনি আজকে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, আপনি কৃষক বন্ধুদের, আপনি এটাই বলতে চাইছেন যে আপনি কিন্তু প্রথমেই মানে শক্ত মনোভাব নিয়ে যে আমি আজকে থেকে কেমিক্যাল সার ব্যবহার করবো না, শুধু অর্গানিক সার ব্যবহার করব, তা করে কিন্তু আপনি যে উৎপাদন করছেন ফসল, সেটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আপনি সঠিক উৎপাদন পাবেন না,
0: আঘাত হতে পারে,
1: আঘাত আসতেই পারে,
0: আসতেই পারে।
1: সেই ক্ষেত্রে আপনি বললেন আমাদের কৃষক বন্ধুরা ধাপে ধাপে সেটাকে কমিয়ে এনে কনভার্ট করা, অর্থাৎ ধীরে ধীরে আমি রাসায়নিক সারটাকে কমিয়ে দেবো আর জৈব সারের পরিমাণ বাড়াতে শুরু করব। তাতে কী হবে, আমার যে মূল জমিটা, সেই জমি কিন্তু তার স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার করতে পারবে এবং আমার ফসলের যে উৎপাদন তাতে কিন্তু একটা সামঞ্জস্য থেকে যাবে,
0: থেকে যাবে। মানে দেখুন, এবারের যে আমন ধানটা সিজনটা গেল আমাদের রাজ্যে, রাজ্য বিধানসভা আমার একটা ইয়ে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম,
1: আচ্ছা,
0: ওটাতে কৃষকদের, ধান চাষিদের বিশেষ করে, এবার আমন ধান চাষিদের আর্থিক সাহায্য করা হবে, বিভিন্ন স্কিমেটিক প্রভিশন ছিল। ওইখানে দেখা গেছে যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্কশপ মিনিমাম 3 টাইমস কৃষিমন্ত্রী রিভিউ করেছেন এটা, ওইখানে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি ধান চাষে কিন্তু এবারে সারের ব্যবহারটা কমেছে,
1: আচ্ছা
0: একটু কমেছে, ট্যাকফুলি ডিপার্টমেন্ট সেটা করেছে, তো কৃষকরা সেটাতে আমাদেরকে সাহায্য করেছেন যে না কমেছে। সেই তুলনায় আমরা কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য অর্গানিক ম্যানিউর বা FOIM যেটা ফার্মিয়ার্ড ম্যানিউর বা অর্গানিক জৈব এনি জৈব সারের ব্যাপারে ওইখানে একটা আর্থিক সাহায্য রেখেছে কৃষকদের জন্য, কানি প্রতি 600 টাকা, যে আপনি যদি জৈব সার ব্যবহার করেন আপনার VLW বা সেক্টর অফিসার সেটাকে রিভিউ করে দেবে আপনি করেছেন কিনা, তাকে আমরা আর্থিক সাহায্য করব। তো এইভাবে ধীরে ধীরে এখন গ্রাম লেভেলে সচেতনতাটা বাড়ছে,
1: অর্থাৎ এই জৈব সারটা কেনার জন্য কিন্তু সেই 600 টাকা কিন্তু পেয়ে

0: পেয়ে গেল,
1: অনুদান পেয়ে গেল,
0: অনুদান পেয়ে গেল। সেই তুলনায় ও খুশি হয়ে কি করলো, ও ধীরে ধীরে প্রথম আমাদের যে জমি তৈরির সময় এটা ব্যাসাল্ট রুশ হিসাবে এসএসপি এবং এমওপি পটাশ এবং যে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হয় সেটা অনেক ক্ষেত্রে কৃষকরা এবার অর্গানিকলি সেটা ম্যানেজ করেছে।
1: আচ্ছা,
0: তো এটা একদিনে তো হবে না, সময় লাগবে, যেহেতু আমাদের অনেকটা মানে ডেস্ট্রয় হয়ে গেছে পরিবেশ থেকে, সেটাকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে গেলে আমাদের সেটা করতে হবে।
1: প্রবীরবাবু, একটা বিষয় আজকে যারা শুনছেন তাদেরকে আমরা একটু বুঝিয়ে দিতে চাই, তাহলে এই যে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনার যেটা বলতেন, ইউরিয়ার বিকল্প কি, এই ধরনের কিছু বিকল্প যদি আমরা ওদেরকে স্মরণ করিয়ে দিই তাহলে ওরা কিন্তু চিন্তাভাবনা
0: করবে
1: একটু বলবেন।
0: যেমন ধরুন ইউরিয়ার বিকল্প বলতে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারও কৃষকদের জন্য এখন নিম কোটেড ইউরিয়া শুরু করেছে।
1: আচ্ছা,
0: নিম কেক আমরা শুরু করেছি, দিচ্ছি, তারপরে কৃষকরা নিজেরাও এখন অনেক ক্ষেত্রে ইউজ করছেন, নিজেরাও ইউজ করছেন সেটা। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের একটা মিথ, একটা ধারণা তৈরি হয়ে গেছে যে সার না দিলে চাষ হয় না, কিন্তু আপনারা দেখবেন আমাদের গ্রামাঞ্চলের যে বাড়িঘরগুলো আছে ওগুলো এক একটাকে, আমি ব্যক্তিগত ওদেরকে এক একটাকে ফার্ম বলি, একটা গ্রামের বাড়িতে আমি দেখেছি ওখানে নেই, বাজারের থেকে কিনার কিছু থাকে না, অনেক কিছু ওখানে থাকে। ওনারাও ওই গ্রামের যে সেলফ হেল্প স্বসহায়ক দলের যে মহিলা দিদিরা আছেন ওনারা কিন্তু কোনো প্রকারই রাসায়নিক সার বা কেমিক্যালের সম্বন্ধে ওনাদের কোনো আইডিয়াই নেই, ওরা জানেনই না। ছোটো বাড়িতে সবজি খেত, বাড়ির পিছনে একটু ফুল বাগান, ধান খেত, এগুলো করছেন, ওইখানে ওরা উদাউট কেমিক্যালই করছে।
1: আচ্ছা,
0: তো ওইখানে যদি প্রোডাকশনটা আমার ঠিক থাকে বা মেনটেন থাকে, জমিটাকে যদি আমি একটা সাইক্লিক পরিবর্তনের মধ্যে দিয়ে রাখি, যেমন ধরুন ইউরিয়ার বিকল্প, আমি এই সিজনে ধানটা করলাম, সামনে বড় সিজন আসছে, যেখানে সুযোগ হয় সেখানে যদি আমি একটু ডাল জাতীয় শস্য করি আমার মাটির উর্বরতাটা ফিরে আসছে। তারপরে আমি ওইখানে যদি ডাল জাতীয় শস্যের পরে যদি আবার যদি আমি জলসেচের সুযোগ থাকে, একটা ছোটো 3 মাসে বা 2 মাসের একটা ফসল তুলে সেখানে যদি আমি আবার যদি একটু তৈলবীজ, যেমন আমাদের যে সরিষা জাতীয় শস্য বা এগুলো করি, আবার মাটির উর্বরতা ফিরিয়ে আসছে। তো প্রথমে আমি যেটা বলেছিলাম কৃষকদের কাছে এগুলো হয়তো সাইন্টিফিক বুকের আকারে ওনাদের ধারণা নেই, কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ ছিল ওনারা ঠিকই জানতেন যে কোন কোন ফসলের পরে কোন ফসলটা লাগাতে হয়, কেন হয়তো ওনাদের হয়তো এত সাইন্টিফিক নলেজ আবিষ্কার ছিল না। আমরা কৃষি বিজ্ঞানের উন্নতির সাথে সাথে জানতে পেরেছি যে লিগুমিনাস ক্রপ লাগালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। তো এগুলো কিন্তু ওনারা একসময় প্র্যাকটিসে ছিল, বিজ্ঞান ভারতের যে পরম্পরাগত কৃষি সেটা একসময় ছিল, আর সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, সেটার পিছনে অনেক কারণ আছে। তো আমাদের যে খাদ্যের যে চাহিদা, সেই সাথে আমাদের যে ওপেন মার্কেট, যে 1992 যে মার্কেট ইন্ডিয়া ওপেন মার্কেট হয়ে গেলো সেটার জন্য কম্পিটিশন, অনেক কিছুর কারণে কৃষি এফেক্টেড হয়েছে। তারপরে ধীরে ধীরে মাটির জলধারণ ক্ষমতা কমে গেছে। এখন একটা গবেষণায় দেখা গেছে যে আগে ইউরিয়ার ইনটেক ক্যাপাসিটি মাটিতে যতটুকু ছিল এখন সেটা 30% এসে গেছে, ইউরিয়া নিতে পারছে না, মাটি বলছে আমি আর চাই না ইউরিয়া। তো এগুলোর জন্য এখন আমাদের মানে প্রয়োজন মতো জৈব সার, একটু প্রয়োজন মতো রাসায়নিক সারও ধীরে ধীরে কমিয়ে কমিয়ে ব্যবহার, সাথে আমাদের জীবামৃত, পঞ্চগব্য, গরু গোমূত্র এগুলোকে পচিয়ে একটা সার তৈরি করে ব্যবহার, বা বিভিন্ন যে প্রাণীজ বর্জ্য পদার্থ ওগুলোকে তৈরি করে ব্যবহার, সঙ্গে দপ্তর থেকে সহায়তার যে জৈব সারগুলো দেওয়া হয় সেগুলো, তো এগুলো নিয়ে আমাদের ধীরে ধীরে মাটিটাকে আগে প্রথমে তৈরি করতে হবে।
1: তাহলে এই যে আমরা বিভিন্ন রকম পঞ্চগব্য দিচ্ছি, তারপরে আমরা জৈব সার দিচ্ছি, সেই ক্ষেত্রে মাটিতে কিন্তু বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি, অর্থাৎ আমরা যে বলি সেটা গোড়া পচা রোগ ফসলে হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা পাতা পচা এই ধরনের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে যায়, সেই ক্ষেত্রে মাটিটাকে শোধন আমরা কী করে করবো?
0: মাটিটা শোধন প্রথমত হচ্ছে আমাদের যে এই যে গোমূত্র দিয়ে যে জৈব জীবামৃতটা তৈরি করা হয়, এটা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি কীভাবে করে সেটাকে আগে বুঝতে হবে। মাটিতে আমাদের অনেক প্রয়োজনীয় এবং উপকারী জীবাণু আছে, ওনাদের খাদ্য হিসেবেই এই জীবামৃতটা কিন্তু আমরা দিচ্ছি, জীবাণুদের খাদ্য হিসাবে, জীবাণুদের যে জীবনচক্রের যে ক্রিয়া বিক্রিয়া ওটা ওই ক্রিয়া বিক্রিয়াতেই মাটির উর্বরতাটা বৃদ্ধি পাচ্ছে। আর মাটি শোধনের জন্য এই যে নিম কেক বা নিম পাতাকে জমিতে দেওয়া বা নিম কেক ইউজ করা, মাটিতে ব্যবহার করা, বা ধনচা, একটা আমাদের একটা লিগুমিনাস ক্রপ আছে যেটাকে আমরা
1: নাইট্রোজেন ধরে রেখে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, যাতে করে আমাদের ইউরিয়াটা কম দিলেও
0: চলছে, সেই সাথে আমাদের যে নিম কেকটা দিলে মাটিটা শোধন হচ্ছে। তো কোনো কোনো ক্ষেত্রে এগুলো দিয়ে আমরা মাটিটাকে মানে পরিশোধন করতে পারি, সাথে জৈবিক পদ্ধতিতে। তো জৈবিক পদ্ধতিতে কিন্তু এটা পসিবল, এটা সম্ভব দীর্ঘদিন মানে আপনার। আর তারপরে মাটি শোধনে আরও কিছু প্রক্রিয়া কৃষকরা এখনও ফলো করে, সেটা হচ্ছে কি যে দেখবেন যে প্রচণ্ড রোদে কৃষকরা জমিটাকে একটা চাষ দিয়ে রেখে দিল, এটা সানড্রাইং, মানে মাটি সূর্য নিজেই মানে ওখানকার অপ্রয়োজন জীবাণুগুলোকে ক্ষতি করছে,
1: প্রখরতাপে
0: নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের মানে বিভিন্ন মানে তথাগত পদ্ধতি, চিরাচরিত পদ্ধতিতে কিন্তু এগুলো সম্ভব।
1: এবার আসবো আমরা এই যে রবিখন্দেও চাষবাস করছি বা বর্ষাকালেও আমরা চাষবাস করছি, সেই ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে এই যে জৈবিক চাষ পদ্ধতি কতটা উপযোগী?
0: দেখুন, সবজি চাষে তো জৈবিক চাষ পদ্ধতি আমাদের এখন গ্রহণ করা খুবই জরুরি।

0: কারণ এই যে কেমিক্যালটা, আমরা এতটুকু অসচেতন বা এতটুকু জিনিস আমাদের মধ্যে এখনও ধারণা নেই। সবাই জানি যে শরীরের ক্ষতি করছে, নর্মাল মালকে বাজারে সবাই বলে যে সারের জিনিস বা কেমিক্যালের পেস্টিসাইডের জিনিস সবাই জানি, তারপর আমরা এতটুকু সচেতন নই বা আমাদের কাছে কোনো মেকানিজম নেই যে কবে এই পেস্টিসাইডটা ব্যবহার করা হয়েছিল ফসলের মধ্যে। সাপোজ আমি যদি ফুলকপি ধরি, সামনে শীতের সিজন আসছে, ফুলকপিতে আমি কবে পেস্টিসাইডটা দিলাম আর আমি কবে বাজারজাত করলাম, এটা কিন্তু কৃষকের মাথায় থাকছে না। পেস্টিসাইড দেওয়ার কতদিন পরে আমি বাজারজাত করতে পারবো সেটা থাকে না। আজকে পেস্টিসাইড দিল, তিন দিনের মাথায় আমি বাজারে নিয়ে চলে গেলাম, তো কী পরিমাণ বিষ আমাদের শরীরে যাচ্ছে। তো এটা করতে গেলে সবজি প্রথমত আমাদের এই যে রাসায়নিক যে মুক্ত করতে হবে মাটিতে। আমি প্রথমে বলছি, আবারও বলছি কৃষক ভাইদের জন্য, মাটিতে একদিনে সব কিছু জৈব না দিয়ে এবার গোবর, আমি কথার কথা সাপোজ একখানা জমিতে আমি গোবর দিলাম কথার কথা 100 কেজি, ইউরিয়া যেখানে আমার 6 কেজি লাগতো সেখানে আমি দিলাম 3 কেজি, এককানিতে আমি মানে পটাশ ধানের জমিতে পটাশ মানে SSP যেটা মানে সরি MOP যেটা পটাশ সেটা 2 কেজি হিসাবে ধরি আমরা, সেটাকে কমিয়ে দিলাম, SSPটাকেও কমিয়ে দিলাম। তো ধীরে ধীরে মাটিটা আমি ধীরে ধীরে ঠিক করে নিতে পারবো।
1: বিকল্প কি দিব, তাদের পরিবর্তে আমরা কি দেবো?
0: বিভিন্ন জৈব সারগুলো আমি দিচ্ছি, গোবর দিচ্ছি, তারপরে কেঁচু সার দিচ্ছি, তারপরে আমাদের যে অ্যাজোটোভেক্টর যেগুলো আমাদের কৃষি
1: বন্ধুপোকাগুলো
0: জীবাণুগুলো দিচ্ছি, জীবাণু সার দিচ্ছি, তারপরে আমাদের জীবামৃত পঞ্চগব্য এগুলো দিচ্ছি, নিম পাতা দিচ্ছি, ধীরে ধীরে মাটিটাকে ঠিক করা যায়। কিন্তু প্রধান সমস্যা কেমিক্যাল, আমাদের মানে যে পেস্টিসাইড সেটা ডাইরেক্ট আমরা কনজিউম করছি, খাচ্ছি
1: শরীরে। তাহলে অনেক কৃষক বন্ধু ভাবতে পারেন যে দেখুন হঠাৎ করে আমার ফসলে রোগ আক্রমণ হলো, সেই ক্ষেত্রে আমি যদি কেমিক্যাল রাসায়নিক অর্থাৎ সেই রাসায়নিকটা ব্যবহার করলেই কিন্তু তাৎক্ষণিক আমি মুক্তি পেতে পারি। তাহলে আমরা সেই জৈব পদ্ধতিতে কোন ধরনের, তার পরিবর্তে কোন ধরনের আমরা কীটনাশক
0: দেখুন, এই যে বলছি যে কেমিক্যালটাকে ধীরে ধীরে কমানো, আমি প্রথম থেকে বলছি কিছু রাসায়নিক পদ্ধতিতে চাষ করতে গেলে কিছু মেকানিজম বা কিছু পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে। সাপোজ আমি একটা ফসল নিলাম, সামনে রবি সিজন, আমি কিছু সবজি নিলাম, ফুলকপি নিলাম, বাঁধাকপি নিলাম, মরিচ নিলাম, বেগুন নিলাম, টমেটো নিলাম, যেগুলো রবি শস্য প্রধানত ত্রিপুরাতে আমাদের। তারপর আমি সেগুলোর বীজতলাতে বীজ তৈরি করলাম, চারা তৈরি করলাম,
1: চারাটা
0: চারাটা বীজটি শোধন করে নিলাম,
1: সেটা অর্গানিক পদ্ধতিতে,
0: বুঝলি পদ্ধতিতে, একটু গোচুর একটু গোমূত্র এবং গোবর মিশিয়ে বীজগুলোর সাথে মিশিয়ে বীজগুলো একটা ছায়া জায়গাতে শুকিয়ে নিলাম, শুকিয়ে নিয়ে আমি সেগুলোকে বীজগুলোকে বীজতলায় লাগিয়ে দিলাম।
1: আচ্ছা,
0: লাগিয়ে দেওয়ার পরে একটু চারা হলো, চারাতে আমি যখন চারাটা উঠবে, চারাতে আমি অন্তত সপ্তাহে একবার প্রতি 1 লিটার জলে মাত্র 100 ml গোমূত্র, মানে গর্ভবতী গাভী না, নর্মাল গাভীর মানে গাভী বা মোষ যেটাই আছে সেটার মাত্র 100 ml 1 লিটার জলে গোমূত্র মিশিয়ে আমি স্প্রে করে দেবো।
1: আচ্ছা,
0: তাহলে আমার পোকা, আপনি যে একটা কোশ্চেন ছিল যে হঠাৎ
1: চারাটা তোলার আগে,
0: চারাটা যখন বড় হচ্ছে ধীরে ধীরে, তখন আমি যে কোশ্চেনটা ছিল যে রাসায়নিক দিলে সঙ্গে সঙ্গে আমাদের পোকামাকড় চলে যাচ্ছে, কিন্তু জৈব পদ্ধতির চাষটা এমন নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস,
1: আগে থেকে কিন্তু
0: প্রিকশন।
1: তো এবার এটাকে আমি 5 লিটার জল মিশিয়ে
0: 5 সংরক্ষণ রাখতে 21 দিন পর্যন্ত রাখা যেতে পারে।
1: আচ্ছা, বানানোর
0: পরে 21 দিন পর্যন্ত, তো সেটা আমি মানে জমিটাকেও আমি প্রায় 2 সপ্তাহ রাখতে পারবো, সেটাকেও আমি 10 লিটার জলের সাথে মিশিয়ে আমি স্প্রে করতে পারবো।
1: আচ্ছা,
0: তারপরে আমাদের যে কাঁচা লঙ্কার যে মানে শুকনো লঙ্কা যেটা থাকে, শুকনো লঙ্কার যে গুরু সেটাকেও আমি জলের সাথে মিশিয়ে দিয়ে সেটাতে একটা ওষুধ তৈরি করতে পারি, সেটাও স্প্রে করতে পারি। সাদা পাতাটা একটু কম ব্যবহার করতে বলি আমরা, তারপরেও করা যায়, সাদা পাতাটা ক্ষতিকারক কিছু নয়, সাদা পাতার জলও আমরা দিতে পারি। তারপরে আমাদের বিভিন্ন যে আছে আমাদের যে সাবানের যে সার্ফের জল সেটা সাদা পাতার সাথে মিশিয়ে আমরা দিতে পারি, সেখানে কিছু কিছু পোকা মারা যায়। তো এগুলো যদি আমি কন্টিনিউয়াসলি করতে থাকি, তারপরে আছে ফাঁদ, বিভিন্ন ফেরোমেন ফাঁদ যেটাকে আমরা মানে পোকাদের ধ্বংস করতে আমরা ব্যবহার করি, বাজারে অ্যাভেলেবেল আছে, খুব কম দাম, মাত্র 10-15 টাকাতে আপনি পুরো জমির পোকা ধ্বংস করতে পারেন। এবং এটা ত্রিপুরাতে খুব জনপ্রিয় যে যে বেগুন খেতে যে ফ্রুট অ্যান্ড শুট বোরার যেটা বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা, বেগুনটা পুরো ভালো, বেগুনের ভিতর হঠাৎ করে বেগুনটা ফুটো হয়ে গেলো কীভাবে। তো কৃষক ভাইদের বোঝার জন্য আমি একটা কথা বলবো, কেউ যদি আমার এই কথাটা বুঝতে অসুবিধা হয় যে আমি প্রত্যেক সপ্তাহে বা মাসে 2-3 বার কেন স্প্রে করব, প্রথম আমাদের বুঝতে হবে যে পোকার জীবনচক্রটা কী। যে কোনো পোকা, ও প্রথম ডিম পারে, তারপর পিউপা হয়, তারপর লার্ভা হয়, তারপর এটা পূর্ণাঙ্গ পোকাতে বের হয়। যে কোনো ফসল, সে আম হোক, কাঁঠাল হোক, সবজি হোক, যে কোনো যেখানে ফুল আসবে, পোকাটা কিন্তু ফুলের মধ্যে ডিম পারবে।
1: আচ্ছা,
0: তো ডিমটার থেকে ধীরে ধীরে সেটা পিউপা হবে, পিউপা আমার ক্ষতি করছে না, বেশি একটা ক্ষতি করছে না, তারপর সেটা লার্ভা হবে, তারপর পূর্ণাঙ্গ হয়ে এটা বেরিয়ে যাবে। এই যে আমের হঠাৎ করে ফুটু হয়ে বেরিয়ে যাওয়া, বেগুনের ফুটু, তারপরে এই যে টমেটো, তারপর ফুলকপি বাঁধাকপিতে বিভিন্ন যে পোকার আক্রমণগুলো হয়, ম্যাক্সিমাম পোকারা কিন্তু এইভাবে ফুলের মধ্যে ডিমটা পারে,
1: মানে ওই ডিমটাই যখন জীবনচক্রে ফল হয়ে গেল তার মধ্যে ডিমটা রয়ে গেল, ডিমটারও জীবনচক্র বৃদ্ধি
0: পেল। তো আমি যদি প্রত্যেক মাসে অন্তত 2-3 বার এই যে গোমূত্র জলের সাথে মিশিয়ে, বারবার বলছি জলের সাথে মিশিয়ে, নাহলে গাছের ক্ষতি হবে, তারপরে এই যে আদা এবং কাঁচামরিচ এবং যে রসুন এগুলো

0: মিশ্রণ, তারপরে হলো শুকনো মরিচের জল, তারপরে সাদা পাতার জল, তারপরে আমাদের যে গোমূত্র এবং গোবর মিশিয়ে জল, এগুলো যদি আমি মাসে অন্তত একবার দুবার করে স্প্রে করতে থাকি যে কোনো ক্ষেতে, যে কোনো ফুল, যে কোনো গাছ, গাছে আমি যদি স্প্রে করতে থাকি, দেখবেন আপনার গাছটা একটু সবুজ থাকছে, সতেজ থাকছে, তারপরে একটু ফুল মানে খুব তাড়াতাড়ি ফুল এসছে এটাতে। তো একটু আপনার যেটা তিন মাস ফসল পেতেন সেটা এক মাস লেন্দি হয়ে গেলে, এক মাস বেশি পাচ্ছেন। তো এগুলো করতে থাকলে কি হবে, ওই ডিমটা ধ্বংস হয়ে যাবে ফুলের মধ্যে। আপনি দেখ, এই যে এই কাজগুলো করতে কখনো খালি হাতে করবেন না, হাতে প্রচন্ড লাগে এগুলো। যে রসুন এবং কাঁচামরিচের মিশ্রণটা যদি কারোর হাতে লাগে বাট ইট খুব মানে ইয়ে হয়, এটা একটা পোকার গায়ে পড়লে ও পুরো ধ্বংস হয়, মারাই যায় পোকাটা। তো এগুলো কি হয়, জৈব চাষে আমাদের এগুলোকে আমরা বলি যে প্রিকশন নিয়ে নিতে হয় আগে থেকে। আমরা পোকা এলে অ্যাটাক করব সেটা না, বিশোধন, প্রথম মাটি শোধন, তারপর বিশোধন, তারপর ফসলে কন্টিনিউয়াসলি আমাদের এগুলো অ্যাপ্লিকেশন করা। তার সাথে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা ফাঁদ, বিভিন্ন ফাঁদ আমাদের কাছে থাকে, যেমন ফেরোমেন ট্র্যাপ যেটা আছে সেটা যদি আমি লাগিয়ে দিই, ওই ফেরোমেন ট্র্যাপের ফাঁদে পড়ে পোকা মারা যেতে।
1: এইভাবে আমরা তাহলে জৈবিক পদ্ধতিতে কিন্তু আমরা পোকাও নিধন
0: ধ্বংস করতে পারি।
1: প্রবীরবাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সেক্টর অফিসার প্রবীর দত্ত।
2: ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী রুনা লায়লা।

এতক্ষণ ঘরগৃহস্থের আসরে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন রুনা লায়লা। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: সঞ্জাকাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি নিহরনি কগ্রক পান্ডা তিনি চেংদ্রবন খনার জাগানো আসো আসোনি খাতংমা পান্ডাও সেলাসা সানাইংখা শম্ভুচরণ দেব বর্মা
1: আসো আসিনি খাটংমা পান্ডাও তিনি সেলাসানে গেরাম কঠমা সাই খনারমানে শম্ভুচন্দ্র দেব বর্মা
2: থাকনো বউ মাসি নিসিম কাচারমানি তিনি ফাইসুক পাইসু তিনি খে নেন চুনো কেরাম কথমা খানাই আসাগলে কুতলি মাংলাক থাকু তা মিঞ্চা বয়ার
3: আ ভাইন তো থাকু সুনলে তিনি জাস কে পানা কেরাম কথম ফাজে সাইমা খানানা
4: বর বই মালাই খেন সেই কেরাম কথমা মাং খানানানি
3: তো থাকু জে নে মান মানি
4: নগ্ন তাম সানাই ছেলে রনি সাই খানার চিন্তা
2: ছেলে সম্পন সাই খানার দি
4: আং ছেলে ছাপানো হলো দা ন ছেলে নখলাই তং নাই দি
2: ইয়া
3: থাকু
4: ম ছেলে ছাপানো কুসু মার যাচ্ছে আনি কথমা রখে
3: বতে আবার থাকো বাহাই
4: তাই তামসে আগে ও বড়ি রান্দি মাসে তংমানি বসা মাসা পুষি তংমানি অবসালা ছেলের হমবা ছেলের আবসে ছেলের তাই সানা মতে বন মাই ছুলছে তুগুই মাস আর বুমা হাবা দা থানো মাই দা তুগুই চার ন ইয়াং পাইলে সলিয়া দা বুমা খেবা সালজেগে তামু খা বুমা ও তাই সলিয়া সাতং ও সাতং সেদা হাইন হাবানি ফাইকাঙ্কে থুজাকে মান ফাইকা সালচে সালনি আপতে থুজাক মান খেবা বুমা ও জল খাতা সালচাকে এই নাই পুষি মালিয়া থাকছে নে যেখানে মাসে ও আর থাকছে আংতাই নারি মালিয়া হনাই আবার সালচে সালনি আপতে হানজাক আংকে বব থাকা নখরি সালচাকে
3: বিয়ে থাকা থাকু
4: বাকা আয়াং দৈমা রকম থাঙই থাংমং থাংমং থাংমং আই যে তুই পাই আসাক থাঙই আয়াং থাঙে হাব তুই বখরগ থাঙই আসুগুই দং মাই তো খুঁজাকা বুমা তো বনা হাই তুগুই অকই যাইখে সারি দমানি আব মাছে থাকমানি সানাই গরিখে বরগ মালাইলিয়া আফরকলে চিন্তা ক্লাই যাকা থাঙ্কা থাঙে তৈমা রঙু আসুগি মগুই দম সময়কে বিয়াংনি বহাই আইং তৈ সাকানি খুম বারসা আকই তৈ কচগি ফাই ব সেলেচা ফাচ নুগলা হা খুম নাইথক নুহরি দদর থাঙ্গই তৈ বাকলাই থাঙে নাহারি ফিকা ফাইবা খুম নাইথক যাক মানে উফ আফরকে ব চিন্তা হাবুকা খুম চাসে নাইথক হুকে মনি বুফাংজেনি বসে নাইথকা বুরনি বা বারি ফিকা হনাই দৈমা তন তকসাও তন তকসাও তকসামং তকসামে থাঙ্গই নুগুইখা থাংবা বড়ি মাসা নাইথক হাই বব অ খুম সাবো মান যে খুম মানাই যে খুম তুই মানাই বন বসাই হনাই হনাই বব ওয়ান সবই বন অ খুম রহতা
3: অ থাকো আ খুম না বড়ি না তৈতে কসরে রহরো
4: তৈতে কসরে রহরো বব ক হাই মালাই নেন মুসুং তং হাতা হুম গবা ছেলে যা থাং নৌখা গা তাই দা তাই আসে বড়ি নাইথক নুগুই দা
3: হুম

0: আর ছেলে চেনি কেন তোমাকে কুসু মারসা বই নন সাও
1: থাকো বাবা শিখলা জারবা একদম
0: তাম সাই তংসলা
1: খাক অবস্থা হইতাম খানা বলে এঁকে
0: খাক অবস্থা নুখন যাবো আর তাপ সাজাকলাই তংসি উনি দা হে তাই তাম খাইছি নাই বিন সামো দিন তং বলে যে খুমতো ইমান নাই বরণ বাবু সাই হাই হা সাই খানার গাতা ও নতো খা হে তো আং তো উমতি উমতি হিনি সামানি হে তো আনি কক মতো নুন আনি বসাইছি নাই সেলের তো হামজাকমানি ফাইকে আপুর কে ফাই বুমানও হাজানিম মা হই নুই আং বুমাও তামদিনই ফাইগাও সেলের থাকমানি বুমা বলি বব আহাই বসানা থাকমানিবা নগনি আহাই কাপসুরু আহাই মকল মুক্তি কাকি আং নাহারো ইয়ং নাহারো তংদি সুক্রী জলিফুর জলিফানো বসানোবা
1: বসাবা
0: নাহারি তখন জ্বর কায়ং সেলে যা ফাইগাং বুমাবো হামজাকা ও আন সেলে যা ফাইগা ব মজি তাংথন মজি তাইয়া তো বলে বসা
1: বসা বলে
0: ফিরক মানখানি বাবা হামজাক সবই দং হতা গে ফাই তামলে সাবা হিমবা মাং বড়ি তুই ফিগা হাই অং সেলের ব সাবনি কপালও জানি কালাই খেজানি দে বপতে বড়ি সব পাইকা হই নাইবা কবই বড়ি নাই থাকমানি বুমা বাপুরকে ও ও সেলের চা নন সাং সেলে সেলে মানে নবু নব মানে ফিকে
2: থাকু ববকে অবরি ব্যাংনি তবখা আবরি তবখা
0: অবরি তুই ফিগা তা বত আগিন সাজাক বলাছে যে ও খুমান নাই ববাইন বকাইজন
1: কক সামা তো
0: কক সামা তো কক সাবিছে খুম ইয়াকারি রহমাবা হে তুই ফেকে হে হে বুমাবো হামজাকা বরিখে তো নাইথক হে সেলে নাম চার নাই তামখে তন্নাই তুই তো ফাইকা হে অ তাকবা হামজন মা হানজি নাই বলে মা আবন বগি তাবানাদি আং আগি যে আজি ফাইমানি যে আগে কাবই ফাইমানি আপন চালাই দাই হে বুমা বানা যাকাতা বা হুম্বা তামো উং সেলের সবা বুড়ো মানে ফিগে সেলের সেলের মাবা বিনি বাইগবা আগে আজি মাসে চানা হই সাপাইও বা হামজ তাস্তা বানাদি হন
1: তাম জানি বাজি তংখা
0: গাবোকে অবসাজ অ যে বেড়ে যাবোকে আগি ব স্বর্গপুরী মশানাইসে নাতোয়ালি দাও
1: হাসে না থাকো
0: হে ব ও মশাতিনি মতাইরক সন্তুষ্টকে তন্না বলে কোন জায়গা দেয়ারাখা হে দেয়ারাউই মতাইরকব না অবিশাপ রেখাতা থানি নং মর্তগুলো থাঙি মা তঙি নেই বনবাসাই খাই হানি রাহকা হে ব মতাইরক অবিশাপ বা মা ফাইগাতা মর্তগুলো ফাই গ দৈমা সাকাওকে ব ফাই আশ্রম হাইকে খাই দং ফাইগাতা হে আবন ব আগে স্বর্গপুরী দংফ্রু যে আজি ফেমিনা অকম সাপাইগাতা বা তো সেমিয়া ওয়ানা যাকা বাইকে তং বাইকে চান আহিবা নাইমানি বেকারাজ নাসিক নাইতা হরগ হরংগে মতাই খাইও সাতাই সগ আহাই মতাই বুঝু হে বেকারাজ খুব অবখা আরি মতো সাংঘাতি লক্ষ্মীসে মাংখাম লাংবা হরসে মতাইরক খাইও পুজিও মতাইরক পুজিও আহাই তুকুই মুসুই সব সময় সাফ সুতরা কে নগ পহর কে তনু হে বেকার খুব আফুরকে আংখে মতাইন মাংখা হে ওলুকে সালচা তামখা সেলেচা আফুরকে কিসা ফাতারকে থাঙে সামরুক তাঙ্গো কে বসাইন বা বউ সাতা নাইকে আচুকি চাইলে ভাইকে নাই কিসাবান বেড়াই দি খেড়াই দি হেও বই ভাইকে চা বই ভাইকে তং নাই দি হে কিসা বাজারকে থাঙ্গো থাঙ্গাঙ্ক বাজার রাজা দোল বুর মান খানাই ফি
1: থাকু রাজা খামবু
0: খাতা আবো বুখা বিনি তগলা মাসা তো বিন তগলানি যে মেসে নিমানাই আবন হে ব রাজ্য খাকচার
1: থাকু ও যে রাজা তগলানি মেসে
0: তগলানি মেসে নিমানাই
2: হাই
0: একে যদি মেসে নিমাই হে বিনথিনি ব চাকরমা খাতি নাই হাই তাবো হে আপতিং খাঙ্কে রাজা তাকো বিঘ্ন ফাই সাপেকেও সেলেরচা রাজা তাহাই দোলবু ও বিন তগলা মাসা তংফুন আপনি যদি মেসিনি মাংখে
1: বেশ
0: খাকচার নাই তাই মেসিনি মাই হংলা বিন আর
1: সেলেন
0: খাতিমা তঙিছি নাই হে বিঘ্ন ফাই সাপাইকে হে তো ভিঘ সাকা আপন বগেদা নানা তাবানা দি নয় মতো থাঙি রাজা সাই দি নিন তগলা তং হই হে বিঘ্ন সাকাতা হাই নুরনি মাননাই নংলা যে আং সাও নাইকেন তংলা কুন্তাবানা দিন
1: থাকো সেলেসা বিহি সেলেসা সাইখানার
0: সাইখানার কথা হে সেলেসা থাকজাগা

0: সর
1: গনিছি ফাইতা আওত বুইনু গিয়া হর হর হর রব ফুাই কে মানো হে থাকে রাজেন আর বিহ গুথামকা থাকে ও রাজাকে তো খুচিং সকা এই বিনাব খিগ্রকছে খিকা গিয়ালে তে বেতা বদ তিনিখে তাইকুন ক করি চেন খা হে সেলে সাবু ক নি না রহ দি ইয়ং বৃন্দার ইয়াকারি খাতা রাজনী মেরা
0: থাকো বপুলে নপুলে মাকা চিটাঙ্গে না না আছে চিকন সা
1: বকে বাড়ি কেসেন সহিয়ানি দং তা রাজাকে তাই হামজং মাসে কুলগিরি খা বলকে বাদ আখিনি থাঙে ওয়াইসা সপ্রবরিবা ওয়াইসিন সমা নং থাঙ্কা রাজনী মেরা বাইসে তাইসে সপ্রব খাঙ্কে রাজনী মেরা সে কটমাং থাঙ্কে হঙ্গে বা বুড়ন সে রাজনী মেরা বা ব্রুম সেকা ব্রুম সে খারিমা থাঙ্কা তাই যা তাই রাজাকে বামু তাম খাইছি নাই আসে দগনি সভা কাবো লাসিমে সিনচা রাজা চ্যান খাঁ বুই সারগলিয়া বুই হুতুর হাতরাকে বুই কুতুর লাইখা হে রাজা চ্যান খাঁ রাজা হতে থাকা খাঁপুরকে রাজা
2: থাকো রাজা বিয়ং থাকা
1: বিনি রাজচন্দ্র থাকা তা রাজবাড়ি হাবকা তা আবো তো রাজানি হগন বলে রাজবাড়ি বসকাঙ্গন বলে রাজানি মন্ত্রী নিনি যত রকম কতর কতর যত নাইলেই তো তা হে তাছাড়া সে রাজা সে নখর কেন তো রাজানি যে লগিনি বরক তো যত মাথা নাই বলে আগে কক তঙ্গ রাজা মনে খেয়ে মনে দি রাজা কাপ খেয়ে কাপ দি আহে আগে কক তঙ্গ যে রাজা আহিন সে মাংলাই নাই আরো প্রজা তঙ্গে রব বিনিময় ইয়া খে বমনি ফুর মনে হে তাং মনে ইয়া খুঁজু খুঁজু সবের পানো দ্রেক রাখি নাইছে রাজা হামা কিষান দে আগে রাজা তো গুফুরু মানজনাই রঙকে সাইমান হুমলে আগে খানামাবা বাবা আহিন সে লঙ্কানো বহক রক সেবই আহি হাবরি তনফুন আহ থিত হাঙ্গে তেব সাকে আবরকে তাই কোনো সাইমিয়া লেং আদা লেং রে আহ কথা মা ফাই রাজা সিনি তন তাই কেউ ইয়াগো নর দিহনি মিয়া নব নর রাগিয়া আহ সিনজাগি মা তঙ্গ রাজা হামানি কিষানি চ্যান খাঙ্কে জলিজা খাবরকে রাজা বোন তাকে বুসু বুথাছি নাই ভাইকে বুথানাই মন্দির তৈ কক সালে তা হে ক্যাব সাকা বরগরি বুথারি ক্যাব সাকা হি আপতিয়া বুই রাজা নিয়ার ব থইমানি আব ক্যাব চ্যানই থইব বোন রাজা বুথারিয়া আপতি পলিসি কারি নাই হে তাম খাইগা সাকা সেলেচা আং হা কর দাউই গি মন মন থক মন মন সক নাই হে আবনি থেকে যদি নগি ফেমাঙ্কে বা হাইকে নি রাজত্ব মানাই হাইকে আর শেষ তেকুন কক্রিখা বুথাছি নাই আহ বুই বুথারি আবা রাজানি আব খেলা হাতা ক রাজানি খেলা আংখাতা বুথানানি খেলা তাও ক রাজা বা আফুর গেলে কাকা কক ফাইকা বিহিক না আর রাজালা হাইছিনি সাইর হরু
0: থাকুনগা বাবা আফর ওয়ান জাক সুকনা
1: ওয়ান জাক মব সাই দং
0: সাগা ফলা কই হিনতা কি মন মন ওই সগনা নাই সাগাঙ্কে বা রাজানি ক
1: তাইছে ও আবো গি মন মনই থক আহিন থপসা বুঝ হরি সকজাকনে নি কিছু নিক কক দেশাব তাই বাবা নাম ফলা করি খাতা ফলা করি
0: মুখা মো সমসো কানা বলে কে বে
1: বিহি কি সিনি সে মান মানলিয়া না জং নো গিয়াং এসি বতি কি ফাইকে না আবো ও বিহিলে তাম নি সাহামা ও আওন বগে দে নঙ্গ ওয়ানা তা ওয়ানা দি আবর কে বউ ওয়ানা জাক হাই তাম মো বিহি বুদা রাজানি পখং দংখা আং থৈনা সুসু বলে তা ওয়ানা দি নি
0: তা ওয়ানা দি সাই দংখা
1: বাস ওয়ানা ইয়া সাইমালিয়া বিহু সুসু বাফরকে সাইমালি আমো হে ববাই মশাই হে ও সেলে চাবাইব আরো বান সগ হে বুমা সমু কাবলাইখা বুমা বসা কাবলাইখা বিহকে তাবানা দি বন সান্দন আর বুকারা জন
0: জরাছে ফাই সকাই গানাই তোমাকে
1: আনি বসা আই থা বুকারা জন সাও আনি বসাই হা ব থা তাবানা দি মা হে বুমা আশীর্বাদ খাইজাকা দ নং কক ফান থিং দেন হে কবকিবনে দিন ফাই সকাইকে হে তাম খাইয়া আয়ং স্বর্গনি বুমা সঙ্গ ব নুজাও খাতা আং আগে যে খাই ফেমানি আনি নিনি এক সিনজ তাই যে হা খুনাই যে হাওয়ানাই যত্ন রহরে আনো সাহায্য খাই দি হে রহবাই গেতা বিনি যত হা খুনাই যত হাওয়ানাই রহবাইকা রহরই বিন নগ্নি সিমি ওয়াই সেবাই ন থক মন মন গি মন মন সগনানি হাকর জরাকে ব সুরুম খাই তনকাবাইছে না হে সেলে চানো সাকা হাপকা মাত্র ন বরক থক লুকলাই কেন নাইছে না থক লুকলাই তো নন তাই নুগলিয়া ফার্স্ট ফাইছে দি হরিয়া সিনেমাইছে বিন হাইকি আয়ং যখন বন

0: গাড়ি রিয়াং থক লোক লাইগাম বচোর ভাই নগ
1: হাকতে
0: হাকতে
1: কথা
0: ছক
1: হ্যাঁ
0: গাইং হাকত তো মুথবি কে ফি গাও আহকিন ব্যবস্থা কে তনখা
1: হ্যাঁ
0: গাই ইয়াং কে হর বাই কাং নে রাজা কে
1: হ্যাঁ থেকে হানি ওয়ান সুকা
0: থেকে হানি এই না তো আলি তে আনন্দ খাই গাতা দিন তো ছেলে চেন ভিক ছক পাইছি নাই
1: আ মানছি
0: সবাই কে আনর যে আনন্দ ফুর্তি খাই নে খাইছি দি তিনি রাজা কে বড়ি গতাল মাংহা গে রাজা তো বিনি বিন্দার না দাগি খা ছেলেসা তো থইয়া থান তাও ছেলেজন বিহীন নাহারি ফেজি নেই গ সময়কে থাঙ্কা ছেলেজন বিঘ্ন নাহানি থাংবা ছেলেজা তো কই মুসই আহি সাজক যাই বিহিক বাইছে থোলাই টঙিমা নুখা নুখাঙ্কে ওয়ানা যাখা ভাই রাজানা সাবিক মহারাজ নং যে ওয়ান শক্তি বাংলে ছেলেজা বা বিহিক বাইছে নগ গজাং গজাং থোলাই সালাই আহাই সাজকই গুসুকই টংলে হাই হাইদা গেই রাজা থানি বড় নাহারি ফেজি রমই তুই ফেগে ছেলেজান তুই ফেগা গে ছেলেজান নাইকে ফাইকা দাও নাইকে বব তিখে বর বাইকে সক পাইকা বব তৈ আন সাইখানি নুন খাইলিয়া গাই ছেলেজা সাকা ও মহারাজ আং যে দেশ থাঙ্কা আবসে টমথক দেশ চাব চাবা নবা গুস্তি গাতি গবংমা বৈর নাইথক বৈমা সে আরো বৈর নাইথকমনি তাইমসে খানি সানা মতে টংথক হমাকে আর দেশ আবসে টমথক যা করি আং ফাইনাপুর কাবলাই মাসে কাবলাই মানে রহনা
1: থাকো বাবা সরবন কক সাইত মনে
0: সরবন কক আবো তো সাইত হাতা বা সানা গা হাইদা গই মহারাজ গে নং থাং নু খাঙ্গ দে তাই ফাইনা মসুংলা অনি ন রাজ তো তামু
1: অমন সতে তো তং তো
0: আ সাব সাব এ নব নং বৈয়া গে মহারাজ কই কই দা নাই গে সেলেসা বাইকে তাক না নাং নাই থানানি আর অংকাই ও আন খাইমা হাইন হা কর নংখ দি নংখরি ইয়াং হাই গে মন মন মুরুখলাই হর খাং গেন সৈকা অদেশ একদম গান আসে হই সাকাং রাজা কবি কবি না হাই নাও খালে হাতে হাগর
1: ও যে বিনি কক সাথে
0: কক সাথে বকে বা কিসে লুবি বরকলা মন যখন কাহামকে সাইখানা রাখ অদেশ নিক গাহাই বেড়ে সেরাই কক সাইখানা রাখে থাং জায়গা তা নাও খালি থাং কাঙ্ক তাই দামসে হর খাবা রাজা পাইখাতা
1: থইখাতা
0: হ্যাঁ হ্যাঁ তাও তো তাই যে ছেলেসা না রাজাং সিনে বলে রাজা তো মানখা মানখাঙ্কা বাবা সান চাবলিয়া নব নিয়া গো টংথক সব খাতা গো গাইকে গ ও রাজা বেশি লোক মানিবাই গো হাইকে বকে
1: মালাংলিয়া
2: বুনিবাকে বকলেন বন থেকে না থাকো
0: হুঁকে তিনি যে কক সাইখানা ক্যান কথমা ও ক্যান কথমা ও তাই কিসা জিনিস হুঁকে তামু যে চং চিকন সা মানি নফানো কোন দিন চিকন খে তানক দি বিনি যে গুণ দংখানকে বামুমান ওকাব অ ক্যান কথমানি বিশিং ন ওয়ান সবই নাই এটা তকসা চিকন সাসে রাজান তকলানো মেসে নিমান সময় গে মেলা চিকন সাসে রাজানি মেলানো মসং মেসে নিমান হুঁকে ক রাজা রাজা সে ছেলেচানি বুদ্ধি বাই সে নিমা থাকা ছেলেচানি বিহিকনি বুদ্ধি বা ছেলেচানি বিহিক বাই কাবই ন চিকন চিকন ফানো বর্ণ চিকন মনুক না করি বা কাইসা করি উনি বন করি না করি হাইকে যগ্ন সব সময় কতর সে কাহামসে মাবান সগো তামুংন তামু সগ্ন আবইন কেন বাইকে চিকন চিকন তা হান্দি করি নব করি তা হান্দি আবসে নগ্ন সাইখানা
1: থাকো চিকন ফানো করি ফানো যেন মকল নুকিয়া সাক মকল নুগো তা সাক নাং না কক
0: ও কগ্ন সানাই মানে তো কেন কথমা আইকেন আবো বানবি সাজাকাতা গে তিনি তো হরবংখা নরবৈ কক সালাইতে সালাইতে গে চ আংবা থানাবো কিসা বুড়া বং যাখাবা তাও হরংখে নকরম কবরমগো কতলামে চাসিবলে
1: আমি থাকোতে হসে খানা মুসু মানে
0: আউলো তাই সাজা সালাইতা
1: জরা মাখে তাইছে চ আসু লাই লাইন তে
2: থাকো ওলো মাসা পিনাই দো কেন কথমার
0: আও সানাই সানাই
3: আসু আসু জরা আসু আসু নি খাতংমা পান্ডাও সেলাসানি কেরাং কথমা খনার জাখা সাইখানার খা সমচরণ দেব বর্মা তাবুক রাজা মঙ্গ খরাং রানু মঙ্গলক্ষী দেব বর্মা

ও মা বে মুই ছানা চঙ্কর

지금 눈을 쏠라보 역시 창은 약으로 창구 마야래 부딪혀 엥 하자래 수절래 헌한거

그러면 그때 그 사람의 하루 아직 못 오잖아. 말래 그 사람 바보 그 사람 보나래 냐네 나는 다시 못 오잖아. 가방래 밥에 야들

아, 능가에 습관 힘디 가지고 모두 자노.

ଆଖରେକ ସାଥରେ ବୋ ମାନ ଏ ଗାଁଥାଲି ଖଲମାନୀ

আহনাঙ্গাই খামই থামাইকি হাতালেন বাজেক আফাজে হাতল থাংলা।

আয়ানালে লগি সংরতে অন্দাজ কমদ জান অ মায়ালে বুড়েছ বাব বুড়াস মুখার হর অ মায়া।

এতক্ষণ শুনলেন ককপুরুক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তার স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the President has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল।

0: নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসাও করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। রাজ্যসভা 24টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
2: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী ও 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 41। উল্লেখ্য, চৌঠামে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবৈধ প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। দুই বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ

0: কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী 21 জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী 27 জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে 4.9% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলের নির্মাণ ক্ষেত্রে রেকর্ড 6.2% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় 5%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্বকুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত আটটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বাণী দেববর্মা তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই মায়ানমারনি রাষ্ট্রবক্রক ওমিন অং ফ্লাইং নিবিসিং তিনি বখাক নৈনি ককলামংখা পিএম স্বনিধি তাংবুতাং তিনি বিশিদক পুংখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশনি রাইসেন হাংখর রামসিয়া কামি হাকতর গ্নাঙ্গি খেত বাচাও অভিযান সামংবুতাং চেঙ্গি রেখা আগরতলা পৌর নাইখ্রেনি মেয়র দীপক মজুমদার তিনি পুইলা ই বাজেট পেশ খাইজা খাতাবুক কক্তমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই মায়ানমারী রাষ্ট্রবক্রক উমিন অংলাইং নিবিসিং তিনি বখাক নৈনি কগলামংখা কগলাম সালাইমাওয়া বানিয়া রাংথংনি হালক নাইমথাং সেপ হুকুমুচুবা মুংনখবৈ জুজাদুদা নাংকুংমা বাবায় কগলামংখা কগলাম সালাইমানি ইয়াগুল দিল্লি কতাল বুইহা তাংরা বিক্রমী শ্রী কক্তমা থুমনাই রং শাখা বখাক নৈনি বখাক তৈন আলাই দেখে বানিয়া রাংবক সিনমুং হামক্রায় চুবাচু শাখাম রংনখবৈ নাংকুংমা বাবায় তাই বকরাক হালক বনানো দি কগলামংখা কনে হাকত নিবিসিং কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট তাংবতাং দায়িত্ব পাইরানো তুইব ককংখা তাবুক ভারত মায়ানমার বখাকনি বানিয়াও বাংমারি খকনি মিলিয়ন ডলার নিব কবাং পিএম স্বনিধি তাংবুতাং তিনি বিশিদক পুংখা আবনরুগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তাংবুতাং ন বলাই শাখা অব লামা রুকুঙ্গ বানিয়া থাই রগনি লাংমান সেলাইমুং তুবুখা বরকনি রাংথং চুকজাক তাই বাইথং চুকজাক না সেব বাং রেখা হদালামনি ককমুং কাইসাও মন্ত্রীবক্রক শাখা অ তাংবুতাং পৈতু বরম তাই ফান বাং রমানি মারি নৈশাই নৈজি বিশিনি সিমি তাবুক শাক জরা বেবাগৈ খকসা রোজাক চিনি রাসাই রাংনি লাগাই বাকজাক্ষা তাই খরক স্নিচি বা রাসাই থাই সেব নাহার নাই রক আবুনি সেব মানখা বতাই শাখা ও তাংবুতাং ডিজিটাল নাহারমুং লাইমুং রয় রিলাইমুং খুরজাজা থতক হামক্রাই ইংখাতাই হাফাং তাংবুতাংনি জরা নৈ সাই থামচি বিশিনি মার্চ তাল জরা ফলগে রেখা হুকবার হামক্রাই মন্ত্রী

শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশনি রাইসেন হাঙ্কর রামসিয়া কামি হাকতর গনাঙ্গে খেত বাচাও অভিযান সামুংবতাং চেঙ্গে রেখা ও সামুংবতাং তালসারমুই চলিওয়ান আপনি নাহার মুং অংখা হুকবার থাই খাতি না তাই হুকবার খ্লাইনাই রোগনি বিশিং শৈ সিলামনি রায়দা তুই হুকবার খ্লাইনা খাবাসারে না পান্দা ও হুকবার খ্লাইনাই রোগনি বখাক ককনারংনা থাঙে মজাং চৌহান সাকা খেত বাজাও অভিযাননি নাহার মুং অংখা হা তাই হুকবারনি থাই খাতি নারকনা বউ হুকবার খ্লাইনাই রক্ত রাসায়নিক ফাঁস সামুং ফনাং মহলিরা কবক মুংনারাখা হুকবার রংন গিউং হুকবার চেরি নাই নাই পরিষদ হুকবার শৈ সিলাম কেন্দ্র তাই চংজাক লুকু আদং রক ও আওয়াই মুং সামুং বুতাঙ মানজাগানো ভারত তাই বাংলাদেশ ও তালনি চার সালমারে নিশিমি চিসা সালমারি জরা দিল্লি গতাল ডিজি বেরেমনি আরে আমসাই রুগজা ককলাম সালায়ন বর্ডার সিকিউরিটি ফোর্স তাই বর্ডার গার্ড বাংলাদেশ বিশিং অ ককলাম সালাইমান বুসুগনাং বেড়া রায়দা করিকে হাপমা রায়দা করিকে মানি রহর মানো খবুই আরে আমচাই জুদা জুদা রায়দা করি সামুং মথাকান তুই কগলাম গানো কনে হাকতরনি আরে নাই মথাং তাই চুবাচুকরা খ্লাইনা নাহারি কগলাম সালাই জাগানো আর জুন চিসা সালমারি কথা লাইজাক কাংবলায় মুংসই রেলাইমানি বিশিং তুই পাইমান চংবারি কমিশন তিনি কাইচি হাস্তেনি রাজ্যসভানি কাইনি চিব্রে আচুক থাইনি চংবারিনি ককমুং সাকলাই খা মহারাষ্ট্র তামিলনাড়ু তাই উড়িষা ও কাইসা খ্লাই রাজ্যসভা আচুক থাইনি চংফির মুংনি ককমুঙ্গ সাকলাই জাখা তিনি নিশিমি জুন চার সালমারি দিবর দামথাম জরা চংবারি বলাই জমারিউই মানবায়ন চংবারি বলাই রসায়ন হারমানি পাইথাক সাল জুন চিসা সালমারি অ তালনি চিচার সালমারি ভোট ইয়াজাক জাগানে তাই ভোট লেখা জাগানো থাংনাই মে তাল হাকতর ব্যবাগে জি এস টি নাহার জাকমা রাও থাম দশমিক নৈনি বাঙে খকসা রাসাই চুকুচি ব্রী সাই রোজাকি কবাং অংখা থাংনাই বিশি অমতৈ জরা অবনি মারি তংমানি খকসা রোজাক চারচি চার সাই রোজাক রং বাইথাংনি হাও নাহার লাইমুং রিলাইমুংনি সি জি এস টি মানখা খক থামচি স্নি সাই থামরা চুকুচি স্নি রোজাক রং এস জি এস টি খক ব্রৈচি বা সাই সারা ব্রৈচি থাম রোজাক রং তাই আই জি এস টি খক বাচিসা সাই চুকুরা চুকুচি রোজাক রং অল রুগজাক মানুই তাই শ্যাবরুমা ও খুরজাজাক থতক বাংমারি নুকজাখা আয়াঙ্গ জি এস টি রিফান্ড রাও নৈ দশমিক দক বাঙ্গই খক নৈচিসনি সাই নৈ রাজারনি সা রোজাক রং সগৈখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায় আকাশবাণী কক্তমানি আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন ইয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম ও এ আই আর নিউজ অ্যালার্টস ইউটিউব অন আইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল ও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙানো আগরতলা পৌর নাইখ্রানি মেয়র দীপক মজুমদার তিনি নৈ সাই নৈচি দক নৈচিসনি রাং বিশিনী বাগে পৌর নাইখ্রানি বাজেট অধিবেশন খক চুকুরা স্নিচি বা রোজাক চুকুচিসা রাসাই নৈশাই রাংনি বাজেট পেশ খ্লাইখা বিশিক বাজরনি তাকলাইনি পৌর নাইখ্রানি নাইকলনাই কমিটিনি অবন অংখা পাই থাক বাজেট অধিবেশন পৌর নাইখ্রানি মেয়র দীপক মজুমদার ককতমা থুমনাই রগ্ন শাখা বাজেট মুংসা কতাল অলনি ককচাপ করে বসাখা পৌর নাইখ্রানি লাইবুমা ও তাবুক নপুইলা ই বাজেট পেশ খ্লাইজাখা মেয়র তাই বসাখা নৈশাই নৈচি দক নৈচিসনি রাং বিশিনি ককচাপ বাজেট হাসেনি মান থাই রমজাখা খক সারা দকচি চুকু রোজাক চুকুচিনি রাসাই নৈচি বা সাই রাং বাই মুংখক সারা থামচি চুকু রোজাক ব্রৈচি বা রাসাই বাচি চুকু সাই রাং মেয়র মোচাং মজুমদার আগরতলা আউলিনি কতাল তাই লুকু হামক্রে রোজাক খলাইতিসানা নাহারে সামুং তাঙ্গই তঙ্গ পৌর নাইক্রাই হেনি শাখা আবনো নাহারেই বাজে তো কিচাস্তক নাংকুংমা ককচাপ তনি জাক্ষা আগরতলা ন ফেক মুংকার জাক আউলিস নাম তিসানা সামুং বতাঙ্গ নাহার জাক্ষা আউলি ও বাতৈনি তুই দায়িত্ব বোথাক তংমা হলিরেনা ও কাটাখালনি স্নামফির মুং সামুং তাই হাওড়া তুইমা স্নামফির মুংনি ককচাপ্বু তিসা জাক্ষা আগরতলা পৌর নাইখ্রেনি চেতন বাই স্নামৈতি সাজাকমা সিভিল সাক হামনক দায়িত্ব ন চেঙ্গে রোজাগানো বিগ্রা তাই শাকচুগিয়া নুখুংনি লোকরক কাইমুং ন খবৈ জুদা জুদা হদা তাই নুখুংনি পান্দারক লাইতি সাকে কিচা রাংমারি বাইখ্লাইমানা তুই নাহারৈ নাইখ্রাইনি বাকতৈ আউলি ও খুংসা কাইলাইবারি নক স্নামৈ তিসানা ককচাপ্ব তনি জাক্ষা বাজেট বতাইব শাখা পৌর নাইখ্রাইনি সামুং কাহাম খ্লাইনা ও নাইখুংনি খাকতে খক সারা রোজাক রাংনি বন্ড হাতি ও রোনা ককচাপ্ব তিসা জাক্ষা আউলিনি দুর্গা চমুনি লেক চমুনি হাতি জিবি হাতি তাই বর্ডার গুলচক্কর হাতি ন কতাল তাই নাইথক খ্লাই জাগানো বাটে ও পুর নাইখ্রাইনি কাইচুকু পুরা ওয়ার্ড হাবানগ কতাল খ্লাই স্নামী তিসানা ককচাপ্ব নাহার জাক্ষা নাইখ্রাইনি ব্যাবাক পুর ওয়ার্ড হাবানগ পুর অল জমা নারগনা শ্যাব্ব খ্লাই জাগৈ দঙ্গ হাসতে ও পুইলা তাবুক ন আঙ্গুর কতৈ থাইরমা আমজক নাইমা ও মানমারি কাহাম মানখা কয়লা শহর হুকবা শৈশিমুং সেন্টার এবা কে বি কে নাবার্ড নি রাং পুইসা চুবাচু মানমা বাই থাংনাই বিশিনি আগস্ট আল কে বি কে নি বাই থাংচি বা শতক হাও আঙ্গুনি ফাংসারা কাইজাকমানি কিসাস্তক তালনি বিশিঙ্গন আবু ফাংরক বুথাই থাইখা

0: কসমতাই কখরং ও দাল নেই পালি আঙর গতই খনাদি আবনতী ককমুং গাইসা
1: কয়লা শহরনি সৈশিলাম কেন্দ্রনি সৈশি গরং রকনি চাইতক মুংবাই কাহামমান মারি মাংখা আঙ্গুর হুকবার খাইমাও ও কাহামমান মারি মানমানি ককতমা বসং বেরেমো থাংসগৈখা হাস্তেও আঙ্গুর হুকবার খাইয়ৈ জাসামুং মানখা মহারাষ্ট্র পুনেনি ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসনি ডিরেক্টর তেই সৈশি গরং রক ও তালনো কয়লা শহর বেরাইমাও ফাইয়ানো বরক আঙ্গুর হুকবারনি দাল বিদাল বাবাইনতুই ককলাম সালাইয়ানো বাই থাংনি চাইতক মুংবাই ও কাহামমান মারি মানৈ খা তংথকজা কয়লা শহর হুকবার সৈশিলাম কেন্দ্রনি সৈশি গরং ডক্টর
2: দেখা গেছে যে যেসব আঙ্গুর মিষ্টতা লাভ করেছে তা আগামী দিনে আমরা গভর্নমেন্ট রিকমেন্ড করব কৃষকদের হাতে তুলে দিই, কিন্তু আরো বছর দু বছর আমরা এই রিসার্চ কন্টিনিউ করব, কারণ আমরা আরো 18টা জাত ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি, নাবার্ড ফান্ডিং দিচ্ছে এবং ডাইরেক্টরেট অফ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
1: চেরই নাই গ্রং রকনি খাকামং সালচি সালকা আমচাইনি নকবার তৈবারও আঙ্গুর হুকবাও অ চাসামং হুকবারনি বাবাইও কতাল লামফিও গৈ রেখা বানিয়া রেগজাক আঙ্গুর থাইরিমা চেংজাখাই হুকবার খাইনাই রকনি আজিমুং বাংমানি লগি লগি হাস্তে হুকবার রাং থংবক রাগ অঙ্গানো কয়লা শহরনি আঙ্গুর হুকবারনি অ চাসামং চেরই নাইমাও কাহামমান মারি মানমা সিমিয়া আবো হাস্তেনি হুকবাও কতাল হুকবারতে কতাল লামফিও গৈ রেখা কক্তমা খদলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
0: প্রদেশ সিকলা কংগ্রেস রংনি মানথাই রায়দা নই সাইচুকু রোজাক বিদ্যাজ্যোতিনক হবই বেবাগ হাফাংনি তাই হাফাংনি গসিমুং মানজাক রংনগ রাংখকসা নাইয়াউই রংনি শেপচল খাইনা সানমুং না রক্ষা প্রদেশ সিকলা কংগ্রেস কাশকু নীলকমল সাহাতিনি আগরতলানি ককতুমা থমনাই রংনি থুমো অ ককতুমা রেখা বসাকা ফেকমুংন কেবেঙ্গি নাংমান ইয়াপ্রি নাহারমাবে বাকসা সামুং মানথগ্রেনা থাইনি শেপস নামনা বাগৈ প্রদেশ সিকলা কংগ্রেস নিবেখাক্তি হাস্তে হাফাংনি থানি সানমুং নারাকজাক্ষা বুসকাং লুকু লেখামুংনি তিয়ার অংমানো রেগৈ তিনি আগরতলানি হাফাংনি নারওয়াই তংথাই নগ সালথামনি লয়খ্লাইমুং শিবির চেঙ্গি রেজাক্ষা সালথাং ত্রিপুরা হাংখর নাইকল ফাংনি চেতন বাই নুখুংনি মুংরেম তাই তংথাই নগ রুকজাক লুকু লেখামুংনি বেচেপন তুই লয়খ্লাই রেজাক্ষা লয়খ্লাইমুং শিবির লুকু লেখামুং রায়দা ককথুম থুমনানি রায়দা তাই আরো থাঙ্গি দারা গনাং সামুংখ্লাইথানি চায়াক রিখে ককথুম রমানি তাই কাহামকে সামুংখ্লাইনা বাগি শুক্রবি ককলাম সাজাক্ষা আইএমডিনি তিনি সেকাংবাইরানি ককতমান রগই গুজরাট কেরল মাহে লক্ষদ্বীপ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা উড়িষ্যা কর্ণাটক তামিলনাড়ু পুডুচেরি তাই সালথাং মধ্যপ্রদেশ কবাং ওয়াতি ওয়াউই মানহনি হজাক মুংরেখা ভারতনি নবার তৈবার নাইখুং ইয়াংগো আগরতলা নবার তৈবার নাইখুংনি বেখাকি সাজা খা বুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি সালচি উনকুটি তাই ধলাই হাংকর ফেরাংকি কবাং ওয়াতি ওয়াই মান খনাসালনি সাকানি তুংমারি থামচিরক ডিগ্রি তাই খামানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিব্রি দশমিক ডক ডিগ্রি তাই খামানি নৈচিসনি দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস পাইথাগ কক্তমা বুবাগ্রক তাইসা পরিফিওয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি মায়ানমারনি রাষ্ট্রবক্রক উমিন অংলাইং নিবি সিং তিনি বখাক নৈনি কগলামংখা পিএম সনিধি তাংবুতাংগ তিনি বিশি দকপুংখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশনি রায়সেন হাংখর রামসিয়া কামি হাকতর গনাঙ্গে খেত বাঁচাও অভিযান সামুংবুতাঙ্গ চেঙ্গিরেখা আগরতলা পৌর নাইখ্রেনি মেয়র দীপক মজুমদার তিনি পৈলা ই বাজেট পেশ ক্লাইজাক্ষা ককতমা তিনি নিবাগৈ অরণ্য পাইখা উল্লি ককতমা আওয়াইঙ্গানে খনাফুং দামসি সতী ব্রীচিওয়া।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগরতলা পুর নিগম 2026-27 অর্থ বছরের জন্য 975 কোটি 91 লক্ষ টাকার বাজেট পেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি প্রকল্প পথ ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975 কোটি 91 লক্ষ 2000 টাকার বাজেট পেশ করেছেন। 5 বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন।

মের মেয়র শ্রী মজুমদার সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো করারূপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97 কোটি 67 লক্ষ টাকা। তিনি বলেন, পৌর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়েছে। পৌর মেয়র দীপক মজুমদার জানান, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে 169 কোটি 92 লক্ষ 25 হাজার টাকা, রাজস্ব ব্যয় 139 কোটি 45 লক্ষ 59 হাজার টাকা। এর ফলে 30 কোটি 46 লক্ষ 66 হাজার টাকা রাজস্ব উদ্বৃত্ত অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 805 কোটি 1 লক্ষ 10 হাজার টাকা। এক্ষেত্রে মূলধনী ব্যয়ে 836 কোটি 45 লক্ষ 43 হাজার টাকা। সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্ত ধরা হয়েছে 974 কোটি 93 লক্ষ 35 হাজার টাকা, মোট ব্যয় 975 কোটি 91 লক্ষ 2 হাজার টাকা। এর ফলে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 97 লক্ষ 67 হাজার টাকা। মেয়র শ্রী মজুমদার বলেন, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পৌর নিগম। এই উদ্দেশ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। আগরতলাকে মশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে। শহর থেকে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের জন্য কাঁটা খালকে পুনরায় সংস্কার ও খনন করার পাশাপাশি হাওড়া নদীকেও সংস্কার করার প্রস্তাব করা হয়েছে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে গড়ে তোলা সিভিল হাসপাতাল খুব শীঘ্রই চালু করা হবে। এই হাসপাতালের বহির্বিভাগ অর্থাৎ ওপিডি পরিষেবা শুরু হবে বিকেল বা সন্ধ্যা থেকে। গরিব ও দুস্থ পরিবারও যেন বিয়ে বা অন্যান্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বল্প মূল্যে বাড়ি ভাড়া পেতে পারেন, সেই উদ্দেশ্যে নিগমের পক্ষ থেকে শহরে একটি বিয়ে বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে বাজেটে। তিনি জানান, পৌর নিগমের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে নিগমের পক্ষ থেকে 100 কোটি টাকার বন্ড বাজারে ছাড়ার প্রস্তাব করা হয়েছে। শহরের দুর্গা চৌমোহনী, লেক চৌমোহনী বাজার, জিবি বাজার ও বর্ডার গোলচক্কর বাজারের আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন করা হবে। বাজেটে পৌর নিগমের 9টি পৌর ওয়ার্ড অফিস নতুন করে তৈরি করার প্রস্তাব করা হয়েছে। নিগমের সব পৌর ওয়ার্ড অফিসেও পৌর কর জমা রাখার ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় এই একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও আজ জারি করা হয়েছে। আজ থেকে 8ই জুন দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই জুন। আগামী 18ই জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। পিএম স্বনিধি প্রকল্প আজ 6 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটির ভূয়সী প্রশংসা করে বলেন, এটি পথ ব্যবসায়ীদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প আস্থা, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। 2020 সাল থেকে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি 12 লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে এবং প্রায় 75 লক্ষ উপভোক্তা এর সুবিধা পেয়েছেন। তিনি আরও জানান, এই প্রকল্পে ডিজিটাল লেনদেনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সরকার এই প্রকল্পের মেয়াদ 2030 সালের মার্চ পর্যন্ত বাড়িয়েছে। আসন্ন জনগণনার প্রস্তুতি হিসেবে আজ আগরতলার সরকারি অতিথিশালায় 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে গৃহতালিকা ও আবাসন সংক্রান্ত জনগণনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে জনগণনার পদ্ধতি, তথ্য সংগ্রহের নিয়ম এবং মাঠ পর্যায়ে কাজের কৌশল সহ তথ্যের নির্ভুলতা ও গুণগত মান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রদেশ যুব কংগ্রেস শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যাজ্যোতি সহ সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, নেশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। রাজ্যের ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের জন্য আরও 5 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছে এসএফআই। আজ এই দাবিতে সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে

0: এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্য হল মাটি ও কৃষি জমি রক্ষা করা। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেন। কৃষি বিশ্ববিদ্যালয় ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এই প্রচার অভিযানে অংশ নেবেন। কৃষকদের মাটি পরীক্ষা, সয়েল হেলথ কার্ড, প্রাকৃতিক চাষাবাদ, সারের সুষম ব্যবহার এবং জল সংরক্ষণের কৌশল সম্পর্কে তথ্য দেওয়া হবে। এই প্রচার অভিযান চলাকালীন কৃষকদের সরকারি প্রকল্পগুলির সহায়তাও দেওয়া হবে। এর মধ্যে রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচি। রাজ্যে প্রথমবারের মতো মিষ্টি আঙুর চাষে গবেষণামূলক সাফল্য অর্জন করেছে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে। নাবার্ডের আর্থিক সহায়তায় গত বছরের আগস্ট মাসে কেভিকের নিজস্ব 1500 জমিতে রোপণ করা হয়েছিল আঙুরের কলম করা চারা। মাত্র কয়েক মাসের মধ্যে সেই গাছে ফলন হয়েছে কালো ও সবুজ দুই রঙের সুস্বাদু মিষ্টি আঙুর। একটি প্রতিবেদন।
1: পুষ্টিভরা মিষ্টি আঙুর সবুজ কিংবা কালো, ফলন যদি নিজের গাছে মন করে দেয় ভালো। প্রথম চেষ্টায় আঙুর ফল টক হলেও সমস্যা থাকে না, কিন্তু প্রযুক্তি ছুঁয়ে রাজ্যে এবার ফুলেছে মিষ্টি আঙুর। সৌজন্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র কৈলাসহরের বিজ্ঞানীদের সনিষ্ঠ প্রয়াস। এই সাফল্যের খবর পৌঁছে গেছে জাতীয় স্তরেও। মহারাষ্ট্রের পুনেতে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের অধিকর্তা বিজ্ঞানীরা চলতি সপ্তাহেই কৈলাসহরে আসছেন। তারা আঙুর চাষের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতামত দেবেন। তবে নিজেদের প্রয়াসের সাফল্যে আত্মবিশ্বাসের ছোঁয়া পাওয়া গেল কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডক্টর রতন দাসের কথায়।
2: দেখা গেছে যেসব আঙ্গুর মিষ্টতা লাভ করেছে তা আগামী দিনে আমরা গভর্নমেন্ট রিকমেন্ড করব, কৃষকদের হাতে তুলে দিই। কিন্তু আরো বছর দু বছর আমরা এই রিসার্চ কন্টিনিউ করব, কারণ আমরা আরো 18টা জাত ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি। নাবার্ড ফান্ডিং দিচ্ছে এবং ডাইরেক্টরেট অফ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
1: বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় আঙুর চাষের এই সাফল্য কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন শুরু করলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি রাজ্যের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই কৈলাসহরে আঙুর চাষের এই সাফল্য শুধু একটি গবেষণার সুফল অর্জন নয়, বরং রাজ্যের কৃষিতে নতুন ফসল ও নতুন সম্ভাবনার বার্তা। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। আজ বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষিযন্ত্র সরবরাহের ফলে রাজ্যে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কৃষিমন্ত্রী আজ বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পাশে 1,94,00,000 টাকা ব্যয়ে নির্মিত কৃষি উপ অধিকর্তার কার্যালয় এবং বিসি নগরে 3,11,29,000 টাকা ব্যয়ে নির্মিত আরও একটি এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম ও তামিলনাড়ুর কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ও দুটি রাজ্যে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগরতলা পৌর নিগম 2026-27 অর্থ বছরের জন্য 975,91,00,000 টাকার বাজেট পেশ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি প্রকল্প পথ ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার সুযোগ বাড়িয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো।

0: प्रकार से सशक्तिकरण हमारे जो सामान्य काम करने वाला व्यक्ति उसकी एम्पावरमेंट कैसे हो।
1: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন,
2: আজকে যারা আমাদের পথ বিক্রেতারা আছেন তারা কিন্তু তাদের আত্মসম্মান এবং তারা যে স্বনির্ভরতার যে বিষয় এবং অর্থনৈতিক যে ভিত্তি সেটাকে সুদৃঢ় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চেষ্টা করছেন, ডিপার্টমেন্ট যেভাবে চেষ্টা করছেন, সত্যিই যত বলবো ততই কম। আমরা যেগুলো কোনোদিন আমরা ভাবতে পারি, আগে ওনারা বুঝতে পারতেন না কোথার থেকে যেটা যে মানুষ থেকে পয়সা নিয়ে তারপর তার যে সুদ দেওয়া সেটা কি মানে সমস্যা, সেই জায়গা থেকে আজকে আমরা বেরিয়ে এসেছি। আমরা জানি যে করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রীজি দেখেছেন যে সবচেয়ে বেশি যারা প্রবলেমে ছিলেন তারা হচ্ছেন স্ট্রিট ভেন্ডার। তো এই বাস্তব যে পরিস্থিতি সেটাকে মাথায় রেখে 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি জুন মাসে PM স্বনিধি প্রকল্প চালু করেছেন এবং এই যারা স্ট্রিট ভেন্ডার আছেন তাদেরকে পুনরায় ব্যবসা যাতে আবার করতে পারে তার জন্য উনি আবার এই যে সহায়তা সেই সহায়তা প্রকল্পের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছেন। এখানে আমরা দেখলাম যে ক্ষুদ্র যারা ঋণ ব্যবস্থা, ডিজিটাল লেনদেনের সুযোগ এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া এবং আর্থিক ব্যবস্থার যে মূল স্রোতের সাথে তাদের যে যোগাযোগ করা সেই বিষয়গুলো আমরা আজকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি।
1: ত্রিপুরা বিখ্যাত GI স্বীকৃত কুইন আনারস বিশ্বের দরবারে পৌঁছে দিতে এবং রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তনে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প চালু করেছে। গত 27 মে নয়াদিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রকল্পের সূচনা করে বলেন,
3: আমারে 8 রাজ্য উত্তর পূর্বী কে যে ভারত কে অষ্টলক্ষ্মী যাহা প্রগতি ও বিকাশ আমারে ত্রিপুরা কে মুখ্যমন্ত্রী বাকি 7 রাজ্য কে মুখ্যমন্ত্রী কে আধার পর তীব্র গতি সে ভারত কা রেল কা ইঞ্জন কে রূপ মে ভারত কো আগে বড়ানে মে যোগদান ই 8 রাজ্য কর রহে আর ইসলিয়ে প্রধানমন্ত্রী জি কি সোচ ও বিচারধারা পিছলে 12 বর্ষো মে 26 মই কো প্রধানমন্ত্রী কে 12 বর্ষ পূর্ব হয় শাসন কে আর ইন 12 বর্ষো মে কায়াকল্প ভারত কা তো হুয়া হি আর উনকে নেতৃত্ব মে एक नई ऊर्जा हमारे 8 राज्यों और अष्टलक्ष्मी के 8 राज्यों को दी गई। हर क्षेत्र में सारे मुख्यमंत्रियों के साथ मिलकर दिशा स्पष्ट करना, लक्ष्य तय करना, 1 मिशन 1 विजन के आधार पर कार्य करना, होल ऑफ गवर्नमेंट अप्रोच के आधार पर कार्य करना, ये प्रधानमंत्री जी की सोच और विचारधारा रही और उनकी ही सोच और विचारधारा हमारा डोनर मंत्रालय एक भारत सरकार के मंत्रालय के रूप में नहीं लेकिन एक सहभागी के रूप और ये अतिशयोक्ति नहीं होगी अगर मैं कहूं कि एक सेवक के रूप हमारे मंत्रालय का कार्य है कि 8 राज्यों की सेवा करना, 8 राज्यों की विकास और प्रगति में पहरेदार के रूप में कार्य करना और उसी सोच विचारधारा के साथ पिछले 2 वर्षों में डोनर मंत्रालय ने टॉप डाउन कार्य किया है और टॉप डाउन का मतलब यह है कि जितने अस्मरणीय योजनाएं कि कृषि उड़ान के आधार पर त्रिपुरा के अनानास एयरक्राफ्ट के बेली में डालकर दिल्ली तक आता है और दिल्ली से एक्सपोर्ट जर्मनी और दुबई तक जाता है तो मैं अपने अन्नदाताओं किसानों को कहना चाहता हूँ कि यही प्रधानमंत्री की जी की सोच और विचारधारा है कि आपकी मेहनत, आपकी परिश्रम, आपका पसीना और उसी के साथ भारत का तिरंगा अनानास के छाप पर विश्व पटल पर भारत का नाम शिखर पर ले जाए इससे कोई और बड़ी बात नहीं हो सकती। और आज आपको मैं झुककर प्रणाम करता हूँ क्योंकि जो आपने करके दिखाया केवल आपकी आमदनी के लिए नहीं, केवल राज्य की आमदनी के लिए नहीं लेकिन भारत का गुडविल विश्व में पहुंचाने का कार्य आप सभी ने किया है।
1: গত 26 মে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম অর্থাৎ ঋণদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু বলেন,
4: BFS থেকে রাষ্ট্র ভারত সরকার পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত আর খুশি, আজকে আমরা 10,000 বেশি বেনিফিশিয়ারির জন্য লিটল মোর দ্যান 500 crores ঋণ আমরা আজকে দিতে পারছিলাম। আর এটা ছাড়াও কিছু CSR প্রোগ্রামস রাজ্য সরকারের বা স্টেটে যাদের দরুরত আছেন এটা ব্যাংক মাধ্যমে আমরা কিছু CSR অ্যাক্টিভিটিস আমরা টেক আপ করছিলাম। আর আপনারা সবাইকে জানেন আমরা লাস্ট ইয়ার পুরা দেশে মোটামুটি 30 লাখ crore নতুন করে additional credit আমরা দিয়েছিলাম সব দেশে। আর এটার মধ্যে পাবলিক সেক্টর ব্যাংক তাদের প্রোগ্রেসটা খুবই ভালো আছে। আর গ্রাস NPA সবাইকে জানেন আমরা মানে নেট না গ্রাস নন পারফর্মিং অ্যাসেটস আমরা যা বলি এখন খুবই কম হয়েছে, সবচেয়ে আমরা স্বাধীনতার পর এত কম আর কবি নাই।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন স্টারফিশ ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

গানটি শুনলেন মস্ত মেরে হেনাকা ছবি থেকে, বিশাল মিশ্রা এবং মধুমণি বাগচির দ্বৈত কণ্ঠে গানটি। এবারের ছবির নাম বিন্নি এন্ড ফ্যামিলি থেকে গানটি শুনুন সুনিধি চৌহানের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুবীর সেন।

0: You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
1: Spotlight.
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

Oh, honey, oh, honey, oh, honey, oh, honey, oh, honey.

গানটি শুনলেন নচিকেতার কণ্ঠে, শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের শিল্পী গীতা দত্ত।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এতক্ষণ শুনলেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যে শুনবেন।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে প্রাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মালয়েশিয়া সোশ্যাল মিডিয়ায় 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদি পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সে দেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজাত পণ্যের মতো ক্ষেত্রে ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার এক বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত

0: এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
1: ঘরেলু কুকিং গ্যাস কে সম্বন্ধ মে পিছলে তিন দিনো মে 1,21,00,000 বুকিংস রিসিভ হুই হ্যায়, উসকে আগেনস্ট 1,22,00,000 ডিলিভারিজ কি গই হ্যায় অর 95% ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়।
0: ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তারা নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস যৌথভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু একে সংঘাতের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। হিজবুল্লাহ গোষ্ঠীর বারংবার অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি শহর ও নাগরিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দুই ইসরায়েলি নেতা জানিয়েছেন। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় জেলা দাহি এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্যও সামরিক বাহিনীকে তারা নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে দাহি এর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর শক্ত এই ঘাঁটিতে প্রচণ্ড যানজট ও বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শতাব্দী প্রাচীন ডিউ ফোর্ট দুর্গ দখল করার একদিন পর দাহি এর উপর এই হামলা চলে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত পরোক্ষ আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছে। তেহরানের মধ্যস্থতাকারী দল ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধিকেই এর কারণ বলে জানিয়েছে। কূটনৈতিক যোগাযোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোন গুলি করে নামানোর প্রেক্ষিতে একে আত্মরক্ষার্থে আক্রমণ বলে দাবি করেছে। মালয়েশিয়া শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইবার বুলিং, ক্ষতিকারক কন্টেন্ট এবং অনলাইনের প্রতি আসক্তি রুখতে এই উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কোম্পানিগুলিকে 1,00,000 রিংগির জরিমানা ধার্য করা হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শিশুদের সামাজিক মাধ্যমের ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করল। আজকের প্রসঙ্গে অনুষ্ঠান আগামীকাল শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য দাঁড়াল 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বন্টন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থসচিবকে

0: নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত আজ 4-1 গোলে কোরিয়াকে হারিয়েছে। জাপানের শাহরুখ আলী একটি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপাইয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূর্বে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্যপদ 8টি, অসংরক্ষিত 4টি, তপশিলি জাতি প্রার্থীদের জন্য 1টি, তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 3টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স 18 থেকে 40 বছর। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরাসরি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং PRTC থাকতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখে নেওয়া যেতে পারে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা পরীক্ষা 2026 অনুষ্ঠিত করার বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13 সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। UPSC জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের https://upsc.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত অনুষ্ঠানে সকাল 6:10 শুনবেন ইন্দিরা গান্ধীর রচনা থেকে পাঠ, সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খড়াং, সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সাগর সেন, সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ, সকাল 7:40 ককবরক সংবাদ, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী প্রসেনজিৎ নন্দী, সকাল 9:10 দেশবন্ধনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলা মণিজড়া, বেলা 12:55 চাষের কথা বিষয় জিরা চাষ।

বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরের শিল্পী প্রসেনজিৎ নন্দী। দুপুর 1:40 লোকগীতির শিল্পী স্বর্ণজিৎ মণ্ডল। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী শ্রীকান্ত আচার্য। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা পদ্য স্বাধীনতার সুখ থেকে পাঠ দেবেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। সন্ধে 6:30 খড়গৃহস্থের আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা প্রসঙ্গে বলবেন সুব্রত চৌধুরী। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুব্রত দেবনাথ। রাত 9:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত হবে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী পণ্ডিত জয়ন্ত বোস। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34°C এবং 27°C। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.6°C এবং 27.3°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 56%। আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।